0: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন রৌনক জাহান।
1: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 10 থেকে 12 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল জলিল।

0: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। তিলাওয়াতকৃত সূরা নাহল এর 10 থেকে 12 আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি সেই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, তোমাদের জন্য রয়েছে তাতে পানীয় এবং সে পানি থেকেই উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশুচারণ করো। তিনি তোমাদের জন্য এ পানি দিয়ে উৎপাদন করেন শস্য, জৈতুন, খেজুর, আঙুর এবং সব রকম ফল। নিশ্চয় এতে রয়েছে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন। তিনি তোমাদের উপকারে নিয়োজিত করেছেন রাত ও দিনকে, সূর্য ও চন্দ্রকে, আর নক্ষত্ররাজিও তাঁরই নির্দেশে বশীভূত রয়েছে। নিশ্চয় এতে রয়েছে জ্ঞানবান লোকদের জন্য নিদর্শন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় আল্লাহর স্মরণ, এ সম্পর্কে বলছেন মাওলানা সাইয়েদ মুহিবুল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মানুষের জীবনে এমন কিছু বিষয় আছে যা চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাব অনুভব করা যায় গভীরভাবে। শান্তি তেমনই একটি বিষয়। বিপুল সম্পদ থাকলে যে মানুষের অন্তরে শান্তি থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। অনেক পরিচিত মানুষ পাশে থাকলেই যে নিঃসঙ্গতা দূর হবে তাও নয়। বাহ্যিক সাফল্য থাকলেই যে হৃদয় প্রশান্ত থাকবে এমন কথাও বলা যায় না, কারণ মানুষের একটি বাহ্যিক জীবন আছে আর আছে একটি অন্তর্জীবন। বাহ্যিক জীবনকে সাজানোর জন্য মানুষ কত আয়োজন করে, কিন্তু অন্তর্জীবনের প্রশান্তির জন্য তার সবচেয়ে বড় প্রয়োজন তার স্রষ্টা আল্লাহর সাথে গভীর সম্পর্ক। আর সেই সম্পর্ককে জীবন্ত রাখার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হল আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এ প্রসঙ্গে কুরআনুল করিমে সুরা আর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। কি অপূর্ব ঘোষণা! মানুষের অন্তর কখনো আনন্দে পূর্ণ হয়, আবার কখনো দুঃখে ভারাক্রান্ত হয়। কখনো আশা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়, আবার কখনো হতাশা তাকে পেছনে টেনে ধরে। কখনো সে মানুষের ভালোবাসায় আশ্বস্ত হয়, আবার কখনো মানুষের অবহেলায় ভেঙে পড়ে। সম্মানিত শ্রোতা, আল্লাহর স্মরণ করা মানে শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ করা নয়। অবশ্যই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব মহান জিকির। কিন্তু আল্লাহর স্মরণ আরো ব্যাপক। আল্লাহকে স্মরণ করা হল তাকে মনে রাখা, তার নিয়ামতের কথা মনে রাখা, তার ক্ষমতা ও মহত্ব উপলব্ধি করা, বিপদের সময় তার উপর নির্ভর করা, সুখের সময় তার শুক্রিয়া আদায় করা, গুনাহের সুযোগ সামনে এলে মনে করা আমার আল্লাহ আমাকে দেখছেন। অর্থাৎ স্মরণ এমন একটি চেতনা যা মানুষের হৃদয়কে জাগ্রত রাখে এবং তার জীবনকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না। সম্মানিত শ্রোতা, একবার ভাবুন, একজন ক্ষুদ্র ও দুর্বল বান্দা তার মহান রবকে স্মরণ করছে আর আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে? আল্লাহর স্মরণের বিপরীত হল আল্লাহকে ভুলে যাওয়া, তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এ ব্যাপারে কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আমাদের গভীরভাবে চিন্তা করার আহ্বান জানায়। অমান আউরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে অবশ্যই তার জন্য হবে সংকীর্ণ জীবনযাপন, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব। সূরা তোহা আয়াত 124। এই আয়াতে কারিমায় একটি বিষয় লক্ষণীয়। আল্লাহ বলেছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য হবে সংকীর্ণ জীবনযাপন। অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে বিমুখতার পরিণতি দুনিয়াতেই এক ধরনের সংকীর্ণতা ও অস্বস্তি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল করিমে সূরা আহজাবের 41 ও 42 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সম্মানিত শ্রোতা, নামাজ আল্লাহর স্মরণের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন, ওয়াকিমিস সালাতা লিযিক্রি, আমার স্মরণের জন্য নামাজ প্রতিষ্ঠা করো, সূরা তহা আয়াত 14। তাকবীর আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ, রুকু আমাদের শেখায় আমরা তার সামনে নত, সিজদা আমাদের শেখায় আমাদের সর্বোচ্চ মর্যাদা হল তার বান্দা হওয়া, আর সালাম ফিরিয়ে আমরা আবার পৃথিবীর কর্মব্যস্ততায় ফিরে যাই, কিন্তু হৃদয়ে যেন রবের স্মৃতি সঙ্গে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয় ওয়াল মাইয়িত, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃতের ন্যায়। বুখারি। যেহেতু আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি, তাই আসুন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করি এবং তার স্মরণে আমাদের জীবনকে আলোকিত করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আল্লাহর স্মরণ। এই সম্পর্কে বললেন মাওলানা সাইয়েদ মুহিবুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
2: প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছে। আজকের বাইবেল পাঠ গীতসংহিতা ২৪ এর এক পদ। পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদা প্রভুরে, জগৎ ও তন্নিবাসীগণ তাহার। পবিত্র বাইবেল সৃষ্টির কাহিনী দিয়ে শুরু হয়েছে। সৃষ্টিকর্তা ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী, উদ্ভিদ, পশু, নদনদী, পর্বত সবকিছু সৃষ্টির শেষে মানব জাতির সৃষ্টি করেছেন। সবকিছু সৃষ্টি করার পর ঈশ্বর তাঁর সৃষ্টির দিকে তাকিয়ে ঘোষণা করলেন যে তা অতি উত্তম। আদিপুস্তক এক অধ্যায় ৩১ পদে লিখিত আছে, পরে ঈশ্বর তাঁহার সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর দেখো সকলেই অতি উত্তম। সৃষ্টি কেবল প্রাকৃতিক সম্পদের সমষ্টি নয়, এটি সৃষ্টিকর্তা ঈশ্বরের হস্তনির্মিত কাজ। প্রতিটি গাছ, প্রতিটি পাখি, প্রতিটি নদী এবং প্রতিটি মানব জীবন তাঁর প্রজ্ঞা ও মহিমা প্রতিফলিত করে। যেহেতু সবকিছুর মালিক সৃষ্টিকর্তা ঈশ্বর, তাই আমরা এর বিশ্বস্ত তত্ত্বাবধায়ক হওয়ার জন্য আহূত এবং ডাক পেয়েছি, যেন তত্ত্বাবধায়ক হিসেবে আমরা সৃষ্টির যত্ন নেই। আদিপুস্তক ২ অধ্যায় ১৫ পদে লেখা আছে, পরে ঈশ্বর মনুষ্যকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। এই আদেশ কেবল আদম হবার জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। ঈশ্বরের পৃথিবীকে আমাদের তত্ত্বাবধানে অর্পণ করেছেন। যখন আমরা সৃষ্টির যত্ন নেই, তখন আমরা সৃষ্টিকর্তাকে সম্মান করি। আজ আমাদের পৃথিবী অনেক পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন। বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, নদ নদী দূষিত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের প্রভাবে বহু মানুষ কষ্ট পাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের সৃষ্টির তত্ত্বাবধায়ক হিসেবে আমাদের দায়িত্ব অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। সৃষ্টির যত্ন সাধারণ কিছু কাজের মাধ্যমে শুরু হতে পারে, ঘাস লাগানো, অপচয় পরিহার করা, আমাদের চারপাশ পরিষ্কার রাখা, জল সংরক্ষণ করা এবং আমাদের সন্তানদের প্রকৃতিকে সম্মান করতে শেখানো। এই কাজগুলোকে ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো ঈশ্বরের প্রতি আনুগত্য এবং প্রতিবেশীর ভালোবাসার প্রকাশ। যখন আমরা সৃষ্টির যত্ন নিই, তখন আমরা মানুষেরও যত্ন নিই। বিশুদ্ধ জল, সুস্থ ভূমি ও একটি নিরাপদ পরিবেশ সমাজকে সমৃদ্ধ হতে সাহায্য করে। তাই সৃষ্টির যত্ন কেবল একটি পরিবেশগত বিষয় নয়, এটি ভালোবাসা ও সেবারও কাজ। সৃষ্টিকে ভালোবাসতে ও সম্মান করতে আসুন আমরা তার সৃষ্ট এই পৃথিবীর যত্ন নিই, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সৃষ্টিকে রক্ষা ও বিশ্বস্তভাবে লালন পালন করে, যেন উপযুক্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে। ঈশ্বরের অনুগ্রহ ও প্রভু যীশু খ্রিস্টের প্রেম ও পবিত্র আত্মার শান্তি আমাদের সহবর্তী থাকুক এবং সমস্ত সৃষ্টির উপরে সহবর্তী থাকুক।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
3: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর, আমি আবার বলছি ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:34, সূর্য অস্ত যাবে 6:32। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: আজকের অনুষ্ঠান পরিচিতি।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন কটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন বেলা 11টায়। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এছাড়াও বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.pt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে।
0: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন বেলা 3:30। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 112 ও এফএম 106 মেগাহার্জে প্রচার করা হবে।
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মবশীল সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোনের অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মনমরুয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়িয়ে ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।
0: এবারে জানিয়ে দেব এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6:00 থেকে রাত 11:30 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ভোরের গান। শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, গানটির রচয়িতা মোহাম্মদ জহিরুল ইসলাম, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: ভোরের গানটি শুনলেন সুস্মিতা দেবনাথ সুচির কণ্ঠে। গানটির রচয়িতা মোহাম্মদ জহিরুল ইসলাম, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার আয়োজন নজরুল সঙ্গীত। আমার আপনার চেয়ে আপন যে জান, সালাউদ্দিন আহমেদ।

0: যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে?
1: সালাউদ্দিন আহমেদের এবারের পরিবেশনা।

নজরুল সঙ্গীত শুনলেন, গেছেন সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতবন্ধুরা, পরিবেশনায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লিলি ইসলাম।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন লিলি ইসলাম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে কৃষি নিবিড়ভাবে মিশে আছে। নদীমাতৃক এই দেশে ঋতু বৈচিত্র্যের সাথে সাথে কৃষিকাজে ব্যাপক পরিবর্তন দেখা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি কিংবা খরায় শরৎকালীন ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, এজন্য বাড়তি পরিচর্যা দরকার। কারণ আপনার নিবিড় পরিচর্যায় মানসম্মত ফলন ও উৎপাদন হতে পারে এবং আপনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন। আসুন আবহাওয়া অনুযায়ী ফসলের পরিচর্যায় মনোযোগী হই, এমনই আহ্বান জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার। প্রিয় শ্রোতা, ফসলের অধিক ফলনের জন্য আমরা সার ব্যবহার করি, কিন্তু মাটিতে কোন উপাদানের ঘাটতি রয়েছে এগুলো জেনে পরিমিত সার প্রয়োগ করা উচিত। আমার কৃষি পর্বে মাটি পরীক্ষা করে পরিমিত সার ব্যবহারের উপকারিতা বিষয়ে শুনব সাক্ষাৎকার।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের সাথে আজকের আয়োজনে থাকবেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আমরা আজ আলোচনা করব মাটি পরীক্ষা করে পরিমিত সার ব্যবহারের উপকারিতা নিয়ে। আর আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক। মাটি পরীক্ষা করে সার ব্যবহার করার অর্থ কি আসলে?
2: কৃষির ক্ষেত্রে যেটা বলতে হয়, মাটি পরীক্ষা বলতে সাধারণত মাটির নমুনা বিশ্লেষণকে বোঝায়, যাতে পুষ্টির পরিমাণ, গঠন এবং অম্লতার মতো অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়। মাটি পরীক্ষা উর্বরতা অথবা মাটির প্রত্যাশিত বৃদ্ধির সম্ভাবনা নির্ধারণ করতে পারে, যা পুষ্টির ঘাটতি, অতিরিক্ত উর্বরতার কারণে সম্ভাব্য বিষাক্ততা এবং অপ্রয়োজনীয় যে ট্রেস খনিজ উপাদানগুলোর উপস্থিতি থেকে বাধা নির্দেশ করে। অর্থাৎ মাটি পরীক্ষা করে সার ব্যবহার করা মানে মাটির গুণাগুণ ও প্রয়োজনীয়তা বিচার করে জমিতে সার প্রয়োগ করা। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকে, সারের অপচয় রোধ হয় এবং ফসলের ফলন বাড়ে।
1: মাটি পরীক্ষা করে সার ব্যবহারের কয়েকটি কারণ এবং উপকারিতাগুলো কি কি?
2: প্রথম যে উপকারিতাটা যেটা হয় মাটির ক্ষেত্রে, সারের সঠিক ব্যবহার। অর্থাৎ মাটি পরীক্ষার মাধ্যমে জানা যায় কোন কোন পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে মাটিতে, সে অনুযায়ী সারগুলো ব্যবহার করা হয়। এবং এগুলো যদি ব্যবহার করা হয়, এতে সারের অপচয় রোধ হয় এবং ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা যায়। এছাড়াও যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সার ব্যবহার করা হয়, তাহলে একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ে, অন্যদিকে ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়। আর যে অপ্রয়োজনীয় সারগুলো ব্যবহার না করার ফলে এর ক্ষেত্রে কি হয়, সার কেনা এবং ব্যবহারের খরচ এগুলো সব কমে যায়। তাছাড়াও এর উপকারিতাগুলোর মধ্যে আছে মাটির স্বাস্থ্য রক্ষা, যেমন অতিরিক্ত সার ব্যবহার করলে মাটি দূষিত হতে পারে, পরীক্ষার মাধ্যমে যদি ব্যবহার করা যায় মাটির স্বাস্থ্য রক্ষা করা যাবে এবং মাটির গুণাগুণ বজায় রাখা যায়। এর ফলে সঠিক সার ব্যবহারের ফলে পরিবেশের দূষণও কম হয়।
1: পরিমিত সার ব্যবহারের ক্ষেত্রে মাটি পরীক্ষা করার পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন।
2: পরীক্ষার জন্য প্রথমে মাটিটা সংগ্রহ করতে হবে, এরপর সেই মাটি পরীক্ষাগারে নিয়ে যেতে হবে। সেখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মাটির পুষ্টি উপাদান, অম্লত্ব, জৈব পদার্থ এবং ঘাটতি উপাদান কি কি আছে সেই অপশনগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কোন ধরনের সার এবং কি পরিমাণে ব্যবহার করতে হবে তা কৃষককে জানানো হয়। সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, মাটির নমুনা সংগ্রহ করতে হবে এবং এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হয়। নমুনা সংগ্রহটা হলো কোন জমি থেকে সংগৃহীত কিছু পরিমাণ মাটি নিয়ে নিতে হবে। এর ক্ষেত্রে একখণ্ড জমির কর্ষণ স্তর বা উপর স্তর থেকে সমদূরত্বে 9টা স্থান থেকে নমুনা সংগ্রহ করতে হবে। আর নমুনা সংগ্রহ করতে যে উপকরণগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোদাল বা খন্তা বা বেলচা বা অগার, এর সঙ্গে প্লাস্টিকের বালতি লাগবে, গামলা লাগবে, প্লাস্টিকের শীট, এগুলো মাটি আনার জন্য। আর লাগবে মোটা পলিথিন ব্যাগ ও সুতলি বা লেবেল বা ট্যাগ। দ্বিতীয় ধাপে জমি থেকে মাটির নমুনা সংগ্রহের নিয়মটা যেটা, জমির চার সীমানা থেকে 2-3 মিটার বা 4-6 হাত ভেতরে সমান্তরাল ভাবে সমদূরত্ব বজায় রেখে 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে রাস্তা বা বাঁধের পরিত্যক্ত ইটের ভাটা বা যদি নিকটবর্তী স্থান বা কোনো সদ্য সার দেওয়া জমি, গোবর বা কম্পোস্ট বা আবর্জনা স্তূপের জায়গা থাকে, সেই জায়গাগুলো থেকে সংগ্রহ করা যাবে না। এক্ষেত্রে একটা জিনিস, মাটির এরকম একটি প্লট কি বেছে নিতে হবে।
1: মাটির পরীক্ষা কি গুরুত্বপূর্ণ?
2: অবশ্যই মাটি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি যা কৃষকদের তাদের ফসলের জন্য সঠিক সার এবং পুষ্টি উপাদান সরবরাহ করতে সাহায্য করে। মানুষের যেমন বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, তেমনি গাছেরও প্রয়োজন হয় খাবারে। আর এই জন্য গাছের যে খাবারগুলো প্রয়োজন হয় নিজেই তৈরি করতে পারে, আর বাকিগুলো সে কি করে, মূলের সাহায্যে মাটি থেকে গ্রহণ করে। এছাড়াও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সেগুলো বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে পানির সাহায্যে খাদ্য তৈরি করে। এভাবে ফসল চাষ করার ফলে মাটি হতে গাছের জন্য যে উপাদানগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে এক সময় এসে শেষ পর্যায়ে পৌঁছে। সে কারণে ফসলের খাবার যোগান করার জন্য জমিতে কৃত্রিম উপায়ে খাবার দেওয়া হয়, আর এগুলোকে বলা হয় পুষ্টি উপাদান। আর এগুলো দেওয়ার জন্য যদি ঠিকমতো সঠিকভাবে উপায় দেওয়া না হয় মাটি পরীক্ষার মাধ্যমে, সেক্ষেত্রে কি হবে, বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হবে। এজন্য মাটি পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ।
1: শুনলেন, খুবই গুরুত্বপূর্ণ।

প্রিয় শ্রোতা, পলিথিনকে না বলতে হবে আমাদের নিত্য কাজে, কারণ পলিথিন মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়। পরিবেশ সুরক্ষায় প্রত্যেককেই সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কৃষি সমাচারের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা মিজানুর রহমান, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, পহেলা ভাদ্র, দোসরা রবিউল আউয়াল, ১৬ই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। আজ শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬। মৎস্যপক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। দেশে একদিনে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু ২।

0: 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47-এ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক প্রকাশ। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে যাচ্ছেন। সকালে প্রধানমন্ত্রী সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। দুপুরে তিনি জেলার কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্সও পরিদর্শন করবেন। তারেক রহমান আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষের দিবসের উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশের মৎস্য খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়ন এবং এই খাতে ব্যাপক গবেষণা, বিনিয়োগ ও নতুন নতুন উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা, মৎস্য চাষী এবং জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৃহত্তর অবদান রাখবে। জাতীয় মৎস্যপক্ষ 2026-এর এবারের প্রতিপাদ্য, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্ব ভোগের মাধ্যমে ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ 4 বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড এই দুই সরকারি ফান্ডে জমানো তহবিলের একটি অংশ ফেরত পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,
2: আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোন ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসেবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।
0: শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং এতে জাতির দীনতা ও হীনতাই প্রকাশ পায়। অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের এই পথটি সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী সরকার ব্যাংক বিমা সহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকেও লুটপাট চালিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানী শেরবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,
2: আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। এই তিনের মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন, কিংবা রোগী এবং রোগীর স্বজনরা যদি চিকিৎসকদের উপরে বিশ্বাস এবং মর্যাদা সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করি, চিকিৎসার জন্য বিদেশ বিমুখতা বন্ধ করা যাবে না।
0: তারেক রহমান বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাদের আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের কোন বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সেই লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের মেয়াদকালে এই পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
2: সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে করে মানুষ দেশের ভেতরই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোন নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না।
0: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান এবং অন্যান্যের মধ্যে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। নানা আয়োজনে গতকাল দেশে পালিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালে 15ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে বেগম খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে গতকাল রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভ্রান্তি সৃষ্টি না করে আগামী 6 মাসের মধ্যে দেশের জ্বালানির সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ না করলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম হবে। চলমান গ্যাস ও বিদ্যুৎ সমস্যার জন্য দেশবাসীকে যে কষ্টের মুখোমুখি হতে হচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করে তারেক রহমান বলেন, আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রধানমন্ত্রী বলেন,
3: আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্ট গুলো বলা হয়, মেগা প্রজেক্ট গুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্ট গুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, বিশেষ করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে নির্ভরশীল করে তোলা হয়েছিল।
0: প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ লালন করতেন তারই পথ ধরে তাঁর সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি ভাগ্য পরিবর্তন করতে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে সামনে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়েছে।
4: আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
0: একই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। গতকাল দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনীতরা হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইলে 2026 সালের এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল ও গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী। এর আগে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 902। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গুতে গতকাল দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল বা এআই প্রযুক্তি ব্যবহার করছে ডিএমপি। গুরুত্বপূর্ণ বেশ কিছু মোড়ে বসানো হয়েছে স্মার্ট ক্যামেরা। প্রযুক্তি নির্ভর এই নজরদারির ফলে নাগরিকদের মধ্যে নিয়ম মানার প্রবণতা বাড়ছে বলে দাবি পুলিশের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: রাজধানীর জাহাঙ্গীর গেটমুখী সড়কে হঠাৎই থেমে যায় যানবাহনের সারি। সিগন্যালের লাল বাতি জ্বলতেই নির্ধারিত স্টপ লাইনের আগে থেমে যায় মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার ও সিএনজি সহ অন্যান্য মোটরযান। নির্দিষ্ট দাগ অতিক্রম করছে না কোনো যানবাহন, নেই আগে যাওয়ার প্রতিযোগিতাও। কয়েকদিন আগেও যেখানে ট্রাফিক পুলিশের হাতের ইশারা ছাড়া গাড়ি থামত না, সেখানে এখন চালকদের আচরণে পরিবর্তন এনে দিয়েছে এআই ক্যামেরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ক্যামেরার কারণে ট্রাফিক আইন মানতে বাধ্য হচ্ছেন চালকরা। এরই মধ্যে আইন ভেঙে এআই ক্যামেরায় ধরা পড়েছেন অনেকেই, গুনতে হচ্ছে জরিমানাও। ফলে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি মেনে চলতে দেখা গেছে চালকদের।
7: এআই ক্যামেরা আমাদের জন্য প্রপারলি যদি ইউজ করা হয় তাহলে আমাদের জন্য ভালো।
8: ক্যামেরাটা তো আগে তো এই সিস্টেমটা আমরা জানতাম না, কিন্তু বিজ্ঞাপন বা টিভির মাধ্যমে যতটুকু জানতে পারছি, জানার পরে আমরা আগের থেকে কিছুটা সচেতন অবস্থায় গাড়ি চালাই।
6: বছরের পর বছর সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকা ট্রাফিক পুলিশরা বলছেন, এখন আর হাত জাগিয়ে সিগন্যাল দিতে হয় না, তারা অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায় বলেও জানান তারা।
9: আমাদের আর বেশি সিগন্যাল দিতে হয় না, তারা অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায় এবং তাদের মনের মধ্যে একটা ভয় আছে যে আমার পার হলেই হয়তো মামলার মেসেজটা চলে আসবে।
10: আসলে এআই ক্যামেরাতে আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অটোমেটিক ভাবে মামলা করার একটা সুযোগ হয়েছে, যে কারণে আমাদের দেখা গেছে যে যারা ফাঁকি দিয়ে সিগন্যাল ভায়োলেশন করে চলে যেত
6: সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তির ফলে পুলিশের উপর চাপ কমবে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইন ভাঙার যে প্রবণতা সেটিও হ্রাস পাবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে 47 জনে দাঁড়িয়েছে। এই ভূমিকম্পের পর দফায় দফায় আফটার শক হয়। এতে ভূমিধ্বস হয়ে রাস্তা আটকে যাওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কয়েকটি উপকূলীয় এলাকায় 1 মিটারের বেশি দীর্ঘ সুনামির ঢেউ রেকর্ড করা হয়। এর 3 ঘণ্টা পর কর্তৃপক্ষ সুনামি সতর্কতা প্রত্যাহার করে। কর্তৃপক্ষ বলছে, এখনও বহু মানুষ ক্ষতিগ্রস্ত ভবনে আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা ভূমিকম্প উপদ্রুত এলাকায় পৌঁছার চেষ্টা করছেন। এদিকে ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাভো সুবিয়ান্তোকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়। প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। খেলার খবর। ক্রিকেট। ডারুইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের বিপক্ষে গতকাল 4 উইকেটে 161 রানে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 5 উইকেটে 183 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 426, অস্ট্রেলিয়া 198 এবং 5 উইকেটে 183। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:34 এবং সূর্য অস্ত যাবে 6:32। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আজ শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। মৎস্যপক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীদের মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, পরিবার ছোট্ট একটি শব্দ হলেও এর ব্যাপকতা কিন্তু অনেক, কারণ এই পরিবারের সাথেই জড়িয়ে রয়েছে আমাদের আত্মার সম্পর্ক, আমাদের ভালোবাসার সম্পর্কগুলো। তার জন্যই সবসময় আমরা আমাদের এই আয়োজন থেকে বলে থাকি, পরিবার করুন পরিকল্পনা মাফিক, তাহলেই জীবনে আসবে স্বাচ্ছন্দ্য, আসবে সুন্দর জীবনের আরো সুন্দর সুন্দর মুহূর্ত। নিশ্চয়ই আমরা সকলেই পরিবার পরিকল্পনার এই বিষয়টি মাথায় রেখে পরিবারকে সাজাব, এমনই প্রত্যয়ে শুরু করছি সুখের ঠিকানার আজকের আয়োজন। শ্রোতা বন্ধুরা, আজ সুখের ঠিকানায় আমরা কথা বলব অপরিকল্পিত গর্ভধারণ ও মাতৃমৃত্যু রোধে সচেতনতা সম্পর্কে। আর এই সম্পর্কে কথা বলার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলছি যে অপরিকল্পিত গর্ভধারণ, আমরা তো সবসময় বলি যে আসলে গর্ভধারণের পূর্বে কিন্তু একটা পরিকল্পনার দরকার আছে, তারপরেও কেন এই অপরিকল্পিত গর্ভধারণের সংখ্যা বাড়ছে বা হচ্ছে এই মুহূর্তে?
2: পরিকল্পিত পরিবারের কথা আপনি শুরুতেই বললেন, আর অপরিকল্পিত গর্ভধারণের যে বিষয়টা, সে বিষয়টা স্বভাবতই চলে আসছে সাথে সচেতনতার একটা অভাব, বা আমরা যদি বলি সঠিক পরিকল্পনার অভাব। এই পরিকল্পনাটার অভাবটা কিভাবে হতে পারে? স্বামী এবং স্ত্রী বিয়ের পরে তারা তাদের যে দাম্পত্য জীবন শুরু করে, সেখানে শুরুতেই কিন্তু দরকার তাদের একটা পরিকল্পনা, যে তারা আসলে তাদের সংসার জীবনে, বৈবাহিক জীবনে সন্তান নিবে, এটাই খুব স্বাভাবিক একটা বিষয়। বাট সেই সন্তান তাদের পরিবারে কখন আসবে, কতদিন পরে আসবে, এর জন্য একটা পরিকল্পনা দরকার। বিয়ের পরে আসলে সন্তান ধারণের জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত কিনা, সেখানেও কিন্তু একটা আগে পূর্ব থেকে একটা পরিকল্পনা দরকার। মোট কথা হচ্ছে একটা সামগ্রিক হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যে পারস্পরিক বোঝাপড় এবং সচেতনতার অভাবটাকে আমরা যদি বলি, এটা হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণের মূল কারণ। কারণ তারা দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী হিসাবে স্বাভাবিকভাবে তারা দাম্পত্য জীবন পালন করছে, কিন্তু নিজেদের সম্পর্কে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, এবং একই সাথে তারা কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতির না নিয়েই দেখা যাচ্ছে তারা তাদের দাম্পত্য যে যৌন জীবনটা সেটা লালন করছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাচ্ছে।
1: আমাদের আজকের এই বিষয়ের সাথে কিন্তু একটি শব্দ জড়িত রয়েছে, সেটা হচ্ছে মাতৃমৃত্যু। অর্থাৎ এটা আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে অপরিকল্পিত গর্ভধারণের ফলে অনেক মাতৃমৃত্যু ঘটছে, এর পাশাপাশি আরো অনেক সমস্যায় কিন্তু হচ্ছে এর জন্য আর কি। তা আমরা সেই সমস্যার কথাগুলো একটু বিস্তারিত জানাতে চাই আমাদের শ্রোতাদের।
2: মাতৃমৃত্যু স্বাভাবিকভাবেই খুব, মানে যেটাকে আমরা যদি বলতে পারি যে বাংলাদেশের জন্য, সারা পৃথিবীতে মৃত্যু জিনিসটাই খারাপ এবং মাতৃমৃত্যু অবশ্যই। কারণ হচ্ছে যে মাতৃমৃত্যু ঘটনাটা ঘটে তখন যে একটা মহিলা বা নারী সে তার গর্ভধারণ থেকে শুরু করে সন্তান জন্ম ধরে পরবর্তী 42 দিনের মধ্যে যদি মাতৃত্বজনিত কোনো কারণে তার মৃত্যু হয়, তখন আমরা সেটাকে মাতৃমৃত্যু বলছি। তার মানে স্বাভাবিকভাবে একটা বেদনাদায়ক একটা মৃত্যু। এবং মাতৃমৃত্যুর যে ঘটনাটা আমরা যদি দেখি, সব থেকে বেশি ঘটনা ঘটছে যেখানে বাল্য বিবাহটা আসলে বেশি। বাল্য বিবাহ বেশি হওয়ার কারণে যেটা হচ্ছে, আমাদের আইন, দেশের আইন আছে, প্লাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে স্বীকৃত যে বয়স, যে একটা উপযুক্ত বিয়ের উপযুক্ত একটা নারীর ক্ষেত্রে বয়স হচ্ছে 18 বছর। কিন্তু একটা মেয়ের যদি 18 বছরের পূর্বেই বিয়ে হয়ে যায়, সে কিন্তু তখন সন্তান জন্মদানের জন্য যে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গটা রয়েছে, প্রজনন অঙ্গ, তার যে পরিপূর্ণ বিকাশ, সেটা কিন্তু 18-এর আগে হয় না। আর না হওয়ার কারণে দেখা যায় একটা শিশু যখন আর একটা শিশুকে ধারণ করে, তা স্বভাবতই কিন্তু সে অনেকগুলো সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, বা সন্তান জন্ম দিতে যে আমরা যেটা বলি যে বিলম্বিত প্রসব, প্রসব বেদনা উঠেছে, বা দীর্ঘ সময় ধরেও কিন্তু তার ডেলিভারি হচ্ছে না। এর কারণ হচ্ছে তার প্রত্যঙ্গটা, জনন অঙ্গটা কিন্তু তখন রেডি না,
1: পরিপক্ক
2: না হওয়ার কারণে যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে এই প্রসব বেদনা থাকছে, এবং অনেক ক্ষেত্রে সন্তান এবং মা উভয়ের কিন্তু মৃত্যুর মতন ঘটনা ঘটছে। আমরা যদি একটু সহজভাবে যদি চিন্তা করি, মানুষের জীবন বাদ দিয়েও যদি আমরা বলি, যে যখন আমরা ধরেন একটা গাছে একটা ফল হবে, সেটা কখনোই কি আমরা পরিপক্ক একটা ফল আর অপরিপক্ক বিষয়টা, আমরা কিন্তু ফলনের কথা যদি চিন্তা করি, পরিপক্কতার কথা চিন্তা করি, বাজার দর, কোনো কিছুই কিন্তু পরিপক্কতার সাথে সম্ভব না। তার মানে প্রত্যেকটা জায়গায় একটা উপযুক্ত সময় আছে, ঠিক একইভাবে এক্ষেত্রেও যে অপরিণত বয়সে যদি বিয়ে হয় এবং পরবর্তীতে নারী সন্তান ধারণ করে সেটা অন্যতম প্রধান কারণ। আর এর পরবর্তীতে প্রজনন, তার যে গর্ভকালীন যে সময়, এই গর্ভকালীন সময়ে সবসময় বলা হয়ে থাকে যে কমপক্ষে চারবার গর্ভকালীন চেক আপের জন্য নিকটস্থ সেবা কেন্দ্রে যাবে। কিন্তু কেন যেতে বলা, যার উদ্দেশ্য বলা হচ্ছে যে এই সময় তারা যদি সেবা কেন্দ্রে যায় তাহলে গর্ভকালীন যে বিভিন্ন প্রকার জটিলতা আছে সেই জটিলতাগুলো সহজে এড়ানো যায়, যেটা অনেক সময় এই মাতৃ মৃত্যুর মতন ঘটনা সৃষ্টি করে বা ঘটনাটা ঘটিয়ে ফেলে, বেদনাদায়ক ঘটনা। তাই আমরা যদি এই সময় তাদেরকে যে সচেতন করে তাদের যে সেবাটা নিতে পারি তাহলে এই যে গর্ভকালীন যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো রোধ করা সম্ভব হবে এবং অবশ্যই মাতৃমৃত্যু রোধ করা কিন্তু তখন সম্ভব।
1: আমরা শেষের দিকে চলে এসেছি আয়োজনে। এই যে আমরা বলছি যে অপরিকল্পিত গর্ভধারণ ও মাতৃমৃত্যু রোধের সচেতনতা, এই সচেতনতা বৃদ্ধিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে কি ধরনের কার্যক্রম রয়েছে এবং পাশাপাশি যারা শুনছেন বারা এই পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো গ্রহণ করতে চান তারা আসলে কোথায় কিভাবে গিয়ে কত সহজে আসলে গ্রহণ করতে পারবে?
2: এই পরিকল্পিত পরিবার গঠনে মানুষের সচেতনতার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরে একেবারে আমাদের গ্রাম পর্যায়ে কর্মী রয়েছে, পরিবার কল্যাণ সহকারী যারা বাড়ি বাড়ি এবং কমিউনিটি ক্লিনিকে তারা কিন্তু সেবা প্রদান করছে। আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, যেখান থেকে আমি যেটা গর্ভকালীন সেবা, গর্ভ পরবর্তী যে সেবা, ডেলিভারি সেবাগুলো কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য শিক্ষামূলক সেশনের কিন্তু এখানে আয়োজন করা হচ্ছে। স্কুলে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আছে, কিশোর কিশোরীদের জন্য কৈশোর বন্ধুক কর্নার আছে, উপজেলা পর্যায়ে এমসিএস ইউনিট মা ও শিশু স্বাস্থ্য ইউনিট আছে যেখান থেকে সেবা দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা জেলায় এবং কিছু কিছু উপজেলায় আপনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র যেটা রয়েছে, আমরা যেটাকে ম্যাটারনিটি মাতৃমঙ্গল এই নামে চিনি, সেখানে কিন্তু আমাদের এই সেবাগুলো দেয়া হচ্ছে। আর এর বাইরে আমরা যদি বলি আর একটা সেবার বাইরে, যে আমাদের যে সচেতনতার জন্য আমাদের একটা গ্রুপ রয়েছে যারা বিভিন্ন স্টেক হোল্ডার যেমন শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, তাদেরকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সচেতনমূলক প্রোগ্রাম করছি এবং আমাদের যারা আছে অন্যান্য স্টেক হোল্ডার তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং অবহিতকরণ কর্মশালার মাধ্যমে জানাচ্ছি। মোট কথা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর তার সামগ্রিক কর্মসূচি নিয়ে জনগণের পাশে আছে সবসময়।
1: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য এবং চমৎকার ভাবে শ্রোতা বন্ধুদেরকে অপরিকল্পিত গর্ভধারণ ও মাতৃমৃত্যু রোধে কি করণীয় সে সম্পর্কে জানানোর জন্য। শ্রোতা বন্ধু, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন নিশ্চয়ই আমাদের কথোপকথন আপনারা শুনেছেন এবং বুঝেছেন আসলে সচেতনতাই পারে আমাদেরকে এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় বের করে দিতে। আসুন আমরা সচেতন হই, এবং শুধু পরিবারের সবাইকে যেমন সচেতন হতে হবে এর জন্য একই সাথে যে নারীটি মা হতে যাচ্ছেন বা যে নারীটি ভবিষ্যতের মা হবেন তাকে কিন্তু সবথেকে বেশি সচেতন হতে হবে। অবশ্যই এই যে পরিবার পরিকল্পনার পদ্ধতি কিংবা পরিকল্পনার যে বিষয়টি রয়েছে সেটা সবসময় আপনার স্মরণে রাখতে হবে, আপনার মনে রাখতে হবে, আর সেভাবে করেই জীবনটাকে নিশ্চয়ই সাজাবেন। এমনই প্রত্যাশা রেখে আজ বিদায় নেব সুখী ঠিকানা আয়োজন থেকে। শেষ কথায় জানিয়ে যাই, আজকে সুখী ঠিকানা অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মুন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: বর্ষার বারিধারা পেরিয়ে এসেছে স্নিগ্ধ শরৎ, সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশের নীলে, কোমল নির্মল শান্ত স্নিগ্ধ উদার শরৎকে আরো রাঙিয়ে তুলেছে শাপলা পদ্ম জুঁই শিউলি জবা কামিনী মালতী মল্লিকা ছাতিম দোলনচাঁপা বেলি নয়নতারা সহ নানা জাতির ফুল।
1: শুধু কি তাই, নদীর দুধার জুড়ে শুভ্র কাশের বন, ঢেউয়ের ছন্দের তালে মাথা দুলিয়ে হচ্ছে আনন্দের ভাগিদার, নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুল দেখলে আমরা বুঝি শরৎ এসেছে।
0: কাশফুল শরতের আগমনের প্রতীক, শরতে পুকুর ডোবা হাওড় বিল সব জায়গায় ফুটেছে শাপলা ফুল, কামিনী ফুলের গন্ধে চারিদিক সুবাসিত।
1: শরৎ মানে যেন শিউলির শুভ্রতা, শিউলির রঙই যেন শরতের পরিচয়, কেবল প্রভাত নয় শিউলির সুবাস মাতিয়ে রাখে শরৎ সন্ধ্যাও।
0: ভোরে আলো ফোটার আগে ঝরে গেল যেন শেষ হতে চায় না শিউলির রূপ, শরতে গুচ্ছবদ্ধ সবুজ সাদা ছাতিম ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে দূর থেকে দূরে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। আমাদের এবারের আয়োজন শরৎ ঋতুকে ঘিরে। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের স্নিগ্ধতায় ঘেরা এক মায়াবী ঋতু, প্রকৃতির অপূর্ব রূপ আমাদের মনে প্রশান্তি আর একরাশ সজীবতা এনে দেয়।
0: বহু কবি ও সাহিত্যিক শরতের পূর্ণিমার রাতকে প্রেম রহস্য ও আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে মিলিয়ে লিখেছেন। বলা যেতে পারে কবি মাত্রই শরৎ নিয়ে লিখেছেন।
1: শরৎ ঋতুর সবচেয়ে উজ্জ্বল রূপটি ধরা পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে। তিনি প্রকৃতিকে দেখেছেন জীবনের প্রতিচ্ছবি হিসেবে।
0: শরতের ভোর তার চোখে ধরা পড়েছে এভাবে।

0: বর্ষ পেরিয়ে যাত্রা শুরু করল শ্বেত শুভ্র শরৎ ঋতু, যে ঋতুতে আকাশ দেখে মন ভালো হয়ে যায়। ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীল আকাশ, পেঁজা তুলার মতো সাদা মেঘমালা।
1: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর অসংখ্য গান ও কবিতায় শরতে বাংলার প্রকৃতির নিখুঁত আলপনা এঁকেছেন। বিশেষ করে শরতের শিউলি ফুল তাঁর হৃদয়কে অন্যরকমভাবে ছুঁয়ে গেছে। এই ফুলেশ্বরী যে চোখের আড়ালে রূপ বিলিয়ে জনমানুষের দৃষ্টিগোচর হওয়ার আগেই অনেকটা ছড়ে যায় আর সারাটা দিন রয়ে যায় তার রেশ, এটি তিনি উপলব্ধি করেছেন। শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ওই এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথী কই।
0: কবি নজরুলের অনেক গানেই ধরা দিয়েছে শরৎ ঋতু, শরতের অপূর্ব রূপ ও কবির আবেগ মিলে মিশে একাকার হয়েছে এসব গানে ও সুরে।

0: আকাশের এই নীল আর মেঘের লুকোচুরি খেলা যেন এক নীরব কবিতার মতো, যা কেবল অন্তরের গভীর দিয়ে অনুভব করা যায়।
1: মেঘেদের আকাশের ক্যানভাসে আলপনা এঁকে ভেসে চলা আর রোদের মিষ্টি ছোঁয়া দেখে মনে হয় সময় যেন আজ এখানেই থমকে গেছে।
0: শ্রাবণের বৃষ্টি শেষে প্রকৃতিতে আলো হয়ে আসে শরৎ। প্রকৃতির এই শান্ত শীতল রূপ আর শিউলি ঝরা সকালের স্নিগ্ধতা যেন আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দিয়ে যায়। আর তাই তো গীতিকবি বলেন, সদা সদা।

0: সুপ্রিয় শ্রোতা, রীতিভিত্তিক গানের গ্রন্থনাগত অনুষ্ঠান সরসুর এখানে শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা হচ্ছে সরসুর, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। অনুষ্ঠান উপস্থাপনায় এতক্ষণ ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু
1: এবং আমি তারিয়া সুলতানা,
0: আর প্রকৌশল নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: প্রিয় বন্ধুরা, আবারও কথা হবে সরাসরি আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং সরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চিরোন্নত মমশির। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত।

হবে আমার গান, বলবে সবাই কে সে কবি, কাঁদিয়েছিল প্রাণ। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবি আজ আমাদের মাঝে নেই, অথচ তার গান আছে, কবিতা আছে, বিদ্রোহের আগুন আছে, প্রেমের মাধুর্য আছে, আছে সাম্যের আহ্বান। নজরুল কেবল একটি নাম নন, একটি চেতনা। তিনি কেবল একজন কবি নন, তিনি আমাদের আত্মমর্যাদা, স্বাধীনতা ও মানবতার এক অনিঃশেষ প্রতীক। শ্রোতা বন্ধুরা, সেই চিরজাগ্রত চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে আরো গভীরভাবে পৌঁছে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত সময়কালকে ঘোষণা করা হয়েছে নজরুল বর্ষ। দেশজুড়ে আয়োজন করা হচ্ছে আলোচনা সভা, আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতার ঢাকার নজরুল বর্ষের বিশেষ আয়োজন চির উন্নত মমশির অনুষ্ঠানের গাহি সাম্যের গান পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আবৃত্তির সুরে আজ আমরা ছুঁয়ে দেখব নজরুলের সে আবেগময় কাব্য ভুবন, যেখানে হৃদয়ের কথা।

0: প্রেমের সবটুকু কি প্রাপ্তিতে? কখনো কখনো অপ্রাপ্তির বেদনায় শিল্পীর হৃদয়ে জন্ম দেয় অমর সৃষ্টির অহংকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 1928 সালে প্রকাশিত জিঞ্জির কাব্যগ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক ও মননশীল কবিতা এমর অহংকার। কবিতা জুড়ে মিশে আছে কবির সূক্ষ্ম প্রেমবোধ, অপ্রাপ্তির বেদনা এবং সৃষ্টিশীল আত্মমর্যাদার দীপ্তি। প্রিয় শ্রোতা, আয়োজনের প্রথম পরিবেশনায় শোনাব প্রেম, অপ্রাপ্তি ও সৃষ্টির অমর অহংকারে দীপ্ত উচ্চারণ। তোমায় আমি করব সৃজন ইমর অহংকার। আবৃত্তি করছেন দেওয়ান সাইদুল হাসান।
1: নাইবা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন ইমর অহংকার। এমনি চোখে দৃষ্টি দিয়া তোমায় যারা দেখল প্রিয়া, তাদের কাছে তুমি তুমি আমার স্বপনে, তুমি নিখিল রূপের রানী মানুষ আসনে। সবাই যখন তোমায় ঘিরে করবে কলরব, আমি দূরে ধ্যান লোকে রচব তোমার স্তব, রচব সুরধ্বনি তীরে আমার সুরের উর্ব শিরে। নিখিল কণ্ঠে দুলবে তুমি গানের কণ্ঠহার, কবির প্রিয়া অশ্রুমতি গভীর বেদনার। যেদিন আমি থাকব না কো থাকবে আমার গান, বলবে সবাই কে কবির কাঁদিয়েছিল প্রাণ। আকাশ ভরা হাজার তারা রইবে চেয়ে তন্দ্রাহারা, সখার সাথে জাগবে রাতে চাইবে আকাশে, আমার গানে পড়বে মনে আমায় আভাসে। বুকের তলে করবে ব্যথা বলবে কাঁদিয়া, বন্ধু সে কি তোমার গানের মানসী প্রিয়া। হাসবে সবাই গাইবে গীতি তুমি নয়ন জলে তিতি, নতুন করে আমার গানে আমার কবিতায় গহে নিরালাতে বসে খুঁজবে আপনায়। নাইবা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার, তোমায় আমি করব সৃজন এমর অহংকার। এই তো আমার চোখের জলে আমার গানের সুরের ছলে, কাব্যে আমার আমার ভাষায় আমার বেদনায়, নিত্যকালের প্রিয়া আমার ডাকছরি সারায়। মাটির প্রদীপ জ্বালবে তুমি মাটির কুটিরে, খুশির রঙে করবে সোনা ধুলি মুঠিরে। আধখানা চাঁদ আকাশ পরে উঠবে যবে গরব ভরে, তুমি বাকি আধখানা চাঁদ হাসবে ধরাতে, তরিত ছেড়ে পড়বে তোমার খোপায় জড়াতে। তুমি আমার বকুল যুথি মাটির তারা ফুল, ঈদের প্রথম চাঁদ গো তোমার কানের পার্শ্বে দুল। কুশমিরাঙ্গা শাড়ি খানি চৈতে সাঁঝে পড়বে রানী, আকাশ গাঙে জাগবে জোয়ার রঙে রাঙাবান, তরুণ দ্বারে বাজবে করুণ বারোয়া মুলতান। আমার রচা গানে তোমায় সেই বেলা শেষে, এমনি সুরে চাইবে কেহ পরদেশি এসে। রঙিনে সাঁঝে ওই আঙিনায় চাইবে যারা তাদের চাওয়ায়, আমার চাওয়া রইবে গোপন এমর অভিমান। যাজবে যারা তোমায় রচি তাদের তরে গান, নাইবা দিল ধরা আমার ধরার আঙি নাই। তোমায় জিনে গেলাম সুরের স্বয়ম্বর সভায়, তোমার রূপে আমার ভুবন আলোয় আলোয় হল মগন। আজকে জেনে কাহার আশায় গাচ্ছ ফুলহার, আমি তোমার গাচ্ছি মালা এমর অহংকার।
0: আমি যদি বাবা হতুম বাবা হতো খোকা, না হলে তার নামতা পড়া মারতাম মাথায় টোকা। কবিতার এই লাইনগুলোই কবি নজরুল ইসলামের শিশু মনের পরিচয় পাওয়ার জন্য যথেষ্ট। শিশুর কল্পনার জগৎ, প্রকৃতি, জানার আগ্রহ, ইচ্ছা, মান অভিমান, শিক্ষামূলক, হাস্যরস ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতায় নজরুলের শিশু সাহিত্য সমৃদ্ধ। 1926 সালের জানুয়ারি মাসে প্রকাশিত শিশুতোষ ঝিঙ্গে ফুল কাব্যগ্রন্থের ঝিঙ্গে ফুল কবিতায় ঝিলমিল ছন্দে, ফিরোজা, জাফরানি, স্বর্ণালী রঙের মায়ায় কবি এঁকেছেন গ্রাম বাংলার এক স্নিগ্ধ স্বপ্নময় ছবি। প্রজাপতি আর আকাশের তারা তাকে ডাকে দূর আকাশের দেশে, তবু তার হৃদয় পড়ে থাকে আপন মাটি ও মায়ার কাছে। শ্রোতা বন্ধুরা, এবারে সেই মাটির মায়া, প্রকৃতির প্রেম আর শিশু মনের নির্মল আনন্দে শোনাব জাতীয় কবির কালজয়ী সৃষ্টি ঝিঙে ফুল। আবৃত্তি করছেন শারমিন সুলতানা ইসলাম।
2: ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, গুল্মে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলু দোল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানোর দেশ করে তোলে মশগুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমো যাও রোদে গলা দুপুরে, প্রজাপতি ডেকে যাই পোটা ছিঁড়ে চলে আয়, আসমানি তারা চাই চলে আয় এ অকুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, তুমি বলো আমি হাই ভালোবাসি মাতিমায়, চাই না এ অলকায় ভালো এই পথ ভুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল।
0: বিদ্রোহী নজরুলের কাব্য ভুবনে এমন কিছু উচ্চারণ আছে যেখানে বিদ্রোহ থেমে যায় আর হৃদয় কথা বলে। রাখি বন্ধন তেমনি এক স্নিগ্ধ কাব্য প্রতিমা। 1927 সালে প্রকাশিত সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের এই কবিতায় শরতের নীলিমা, মেঘের তরণী ও বলাকার উড়ান মিশে গেছে প্রেম ও প্রকৃতির অপ্রার্থিব সুরে। মাত্রাবৃত্ত ছন্দের মাধুর্যে কবি বেঁধেছেন দুই হৃদয়ের আত্মিক সংযোগকে এক অদৃশ্য রাখির বন্ধনে। এখানে প্রেম এক পবিত্র প্রীতি, এক অনন্ত মিলনের প্রতীক। আয়োজনের শেষ পরিবেশনায় শুনব প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রেম, প্রকৃতি ও হৃদয়ের নিবিড় বন্ধনের এক কোমল কাব্যিক প্রকাশ রাখি বন্ধন। আবৃত্তি করছেন মনোয়ার মাহমুদ জুয়েল।
3: সই পাতালো কি শরতে আজিকে, স্নিগ্ধ আকাশ ধরণী নীলিমা বাহিয়া, সৌগাত নিয়া নামিছে।

0: আসমানি আর মৃন্ময়ী সখী, মিশি আছে মেঠো পথ মাঝ। আকাশ এনেছে কুয়াশা উড়ুনি, আসমানি নীল কাঁচুলি, তারকার টিপ, বিজুলির হার, দ্বিতীয় চাঁদের হাসুলি, ঝরা বৃষ্টির ঝরঝড় আর পাপিয়া শ্যামার কুজনি, বাজে নহবত আকাশ ভুবনি, সই পাতিয়েছে দুজনে। আকাশের দাসী সমীরণ আনি, শ্বেত পেজা মেঘ ফেনা ফুল, হেথা জলে থলে কুমুদে কমলে আলু থালু ধরা বেয়াকুল। আকাশ গানে কি বান ডেকেছে গো, গান গেয়ে চলে বরষা, বিজুরির গুণ টেনে টেনে চলে মেঘ কুমারীরা হরষা। হেথা মেঘ পানি কালো চোখ হানি, মাটির কুমার মাঝিরা, জল ছুড়ে মারে মেঘ বালা দল, বলে চাহে দেখ পাজিরা। কহিছে আকাশ ওলো সই, তোর চকরে পাঠাস নিশিতে, চাঁদ ছেনে দেব জ্যোৎস্না অমৃত তোর ছেলে যত তৃষিতে।
1: গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এই সাম্যের দর্শনেই নজরুলকে কেবল একজন কবি নয়, করে তুলেছে মানবতার এক অনন্য কণ্ঠস্বর। ধর্ম বর্ণ জাতি ও বিভেদের ঊর্ধ্বে উঠে তিনি দেখেছেন মানুষের সবচেয়ে বড় পরিচয়কে। নজরুল তাই এক অনির্বাণ অগ্নিশিখা, এক অবিনশ্বর চেতনা, এক অন্তহীন জাগরণের নাম। আর নজরুল বর্ষ সেই জাগরণ ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার এক মহৎ অঙ্গীকার।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন ইংরেজিতে খবর।

0: Pakundia. Later, he will visit the Katiadi Cod Hatchery Complex. The Prime Minister will inaugurate a tree plantation program at the historic Sholakia Idgah Ground. Tariq Rahman will attend the program at the Old Kishorganj Stadium to distribute family cards and provide honorariums to imams, muezzins, priests, monks, purohits and representatives of different faiths. Meanwhile, Acting President Hafizuddin Ahmed Bir Bikram and Prime Minister Tariq Rahman gave separate messages marking the National Fisheries Fortnight. The theme of this year's Fisheries Week is A Self-Reliant Country Through Silverfish, Bangladesh First. Prime Minister Tariq Rahman has assured of timely online transfer of retirement benefits to the teachers of non-government educational institutions directly to their bank accounts. He gave the assurance while inaugurating the payment of retirement and welfare benefits for teachers and employees of non-government educational institutions, allocating 2,035 crore 86 lakh taka to clear their long-pending dues at Osmani Memorial Auditorium in the capital yesterday. A total of 70,119 retired teachers of private schools, colleges and madrasas yesterday received part of the funds deposited in two government funds, the Non-Government Educational Institutions Teachers and Employees Welfare Trust and Retirement Benefits Board, after waiting for nearly 4 years since 2022. Prime Minister added that the teachers and employees would no longer have to visit offices or face harassment to receive their dues. Prime Minister Tariq Rahman has called for rebuilding trust, respect and compassion among doctors, patients and their family members to ensure quality healthcare services. He made the remarks after inaugurating a newly constructed 500-bed building at the National Institute of Neurosciences and Hospital at Sheribanganagar in the capital yesterday. The Prime Minister said unless there are mutual trust, respect and empathy among doctors and patients, then no matter how much the government develop hospital infrastructure, people cannot be stopped from seeking medical treatment abroad. He said the goal of the modern health system is to ensure accessible, affordable and quality medical services for countrymen through a combination of advanced technology, skilled human resources, good governance and timely policies. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister late Begum Khaleda Zia observed yesterday in a befitting manner across the country. Begum Khaleda Zia is widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-time Prime Minister, Begum Khaleda Zia, was born to Iskandar Majumdar and Tayeba Majumdar in Dinajpur district on 15th August 1945. Begum Khaleda Zia got married to Shahid President Zia Rahman in 1960. She had been the party chairperson since 1984 until her death. BNP observed a series of programs marking the birthday of Begum Khaleda Zia. Meanwhile, Prime Minister Tariq Rahman at a cheque distribution program on the occasion of the birth anniversary of former Prime Minister and BNP chairperson Begum Khaleda Zia at TNT Ground in the capital's Mohakhali called upon politicians to shun reckless and confusing politics and come forward with concrete plans for the welfare and development of the people. This is Bangladesh Beta giving you the news. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry has said the future leadership of the country will emerge from today's meritorious students. He made the remarks as the chief guest at a reception accorded to meritorious students who achieved GPA 5 in the 2026 SSC Dakhil and Technical Examinations at the Nondail Upazila Parishad Hall Room yesterday. Congratulating the meritorious students, the state minister said, achieving good results in examinations alone is not enough. Students must prepare themselves to serve the country and nation by acquiring knowledge, skills and human qualities. At the event, the state minister handed over commemorative awards, crests, flowers and saplings to the meritorious students. 8 more children died with measles-like symptoms in the last 24 hours until 8 a.m. yesterday. Our Director General of Health Services, DGHS, report reveals the information. Another report of DGHS said two people died of dengue in last 24 hours. At least 47 people have been killed after a strong 7.7 magnitude earthquake struck off eastern Indonesia. Dozens of aftershocks followed the powerful quake, while landslides blocked roads and disrupted communications in several areas. Tsunami waves of less than 1 meter were recorded in several coastal areas. Authorities lifted the tsunami warning about 3 hours later. Officials say more people may still be trapped in damaged buildings as rescue teams continue efforts to reach affected communities. Meanwhile, Prime Minister Tariq Rahman has expressed deep shock over the loss of lives and destruction caused by the devastating earthquake in Indonesia. In a message to Indonesian President Prabowo Subianto, he conveyed condolences on behalf of Bangladesh. He expressed sympathy for the bereaved families and wished the injured a speedy recovery. The Prime Minister said Bangladesh stands with Indonesia during this difficult time and is ready to provide all possible support. Cricket and hosts Australia resumed their second innings batting against Bangladesh on the fourth day of the first test of the two-match series in Darwin today. Australia were 212 for 7 when reports last came in. Scores so far, Bangladesh 426, Australia 198 and 212 for 7. Dhaka Meteorological Office says the well-marked low over Jharkhand and adjoining area weakened into a low, and low lies over over southeast Jharkhand and adjoining area. Steep pressure gradient lies over North Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary sun, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister visits Kishorganj today to inaugurate National Fisheries Fortnight 2026, distribute family cards amid other programs. Prime Minister Tariq Rahman assures teachers of non-government educational institutions of timely transfer of retirement benefits to bank accounts. Prime Minister calls for doctor-patient mutual trust to ensure quality healthcare. Meritorious students will build future Bangladesh, says State Minister for Information. 8 more children die of measles in a day, dengue claims too. Death toll of the earthquake in Indonesia stands 47. Prime Minister Tariq Rahman expressed deep shock over loss of lives in the earthquake. And cricket hosts Australia resumed their second innings batting against Bangladesh on the fourth day of first test in Darwin today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: Boma.
1: Zi Abba.
2: Babur jor ta ki kom se.
1: Zi Abba. Ohon to kom kom ho lage.
2: Chinta koro na ma. Bikal porjonto deho. Tarpor na hoy.
1: Chinta to koro onno karone Abba.
2: Ki karone?
1: Hon ta si side theke naki basago khali ham hoitase. Ham ar ham.
2: Joto hon ta so toto hoyto na hoite pare. তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই। হামে নাকি?
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না। সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা।
3: আফা আফা করো না। ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর
1: আমার বাচ্চার যত্ন আমি নিই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে না। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতের কারণে তোর জামাই পড়াইছে।
1: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
2: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার, কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয় কিছু না থাকলে আমি এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফেলামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনি ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
2: নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে বাবা।
2: হ্যাঁ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমরা এখন শুনব রবীন্দ্রসঙ্গীত, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো তুমি তাই। প্রথমে তপন মাহমুদ।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: ওগো বাদলের পরী যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতকি পাতার তরি। ওগো ও খনিকা পূব অভিসার ফুরালো কি আজি তব, পহিল ভাদরে পরি আছে মনে কোন দেশ অভিনব। তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া রেণু, তোমারে সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেণু। কুমারীর ভীরু বেদনা বিধুর প্রণয় অশ্রু সম ঝরিছে শিশির, সিক্ত শেফালি নিশি ভরে অনুপম।
1: আজ পহেলা ভাদ্র, বাংলা ক্যালেন্ডারের পাতায় শুরু হল শরৎকালের ঋতু পরিক্রমে। বাংলা ভাদ্র আর আশ্বিন এই দুই মাস মিলেই শরৎকাল। কবি নজরুলের এই কবিতার কেয়া ফুলের গন্ধ নিয়ে আসে এই ঋতু। শরৎ মানে আকাশে সাদা মেঘের ফেলা, চারিদিকে শান্ত সমাহিত ভাব, নদীর তীরে বনের প্রান্তে শুভ্র কাশফুলের রাশি, মৃদু বাতাসে বিলের পানিতে কাঁপন সাদা কাশফুল শিউলি স্নিগ্ধ জ্যোৎস্না, আর দিনভর আলো ছায়ের খেলা, এসব মিলেই তো শরৎ, সুপ্রতার প্রতীক শরৎকাল।
0: হ্যাঁ বন্ধুরা, ঋতু চক্রের পরিক্রমায় শ্রাবণের অঝোর ধারার পর আসে শরৎ। তাই শ্রাবণের কালো মেঘ সরিয়ে এখন বৃষ্টি আর রোদের খেলা চলবে কিছুদিন, থাকবে না কোনো মলিনতা, চারপাশ যেন নির্মল আনন্দ আর উচ্ছ্বাসে ভরে যাবে, প্রকৃতিতে চলবে অনাবিল রঙের আনাগোনা, চারপাশের রৌদ্রের শুভ্রতার মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি যেন আনন্দের বারতা নিয়ে ধানের ক্ষেতের উপর ঢেউ খেলে যাবে, মনের মাঝে বেজে উঠবে শিউলি।

0: নমস্কার বন্ধুরা, নীল আকাশে বাঁধন হারা সাদা মেঘের ভেলা ভাসিয়ে জানান দিচ্ছে স্নিগ্ধ শরৎ এর আগমনী বার্তা। আর তার বৃষ্টি ভেজে বাণী নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আজকের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের প্রান্তরে।
1: হ্যাঁ বন্ধুরা, আর আজ সেই অঙ্গনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিবলি রানীবালা
0: এবং আমি শাকিল আহমেদ। শরৎ আলোর শুভেচ্ছা সকলকে। আজ রবিবার, পহেলা ভাদ্র 1433 বঙ্গাব্দ, 16 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 2রা রবিউল আওয়াল 1448 হিজরি শরৎকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন।
0: শুভ জন্মদিন। মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রধান চাহিদাটি হল খাদ্য। জীবন ধারণের জন্য খাদ্যের কোনো বিকল্প নেই। সুস্বাস্থ্যের জন্য প্রতিটি মানুষের প্রয়োজন বিশুদ্ধ ও পুষ্টিকর খাদ্য, আর এই বিশুদ্ধ খাদ্য সুস্থ সমৃদ্ধশালী জাতি গঠনে একান্ত অপরিহার্য। তাই সুস্থ সুন্দর আর স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে খাদ্য মানুষ খায়, সেই খাদ্য ভেজালবিহীন হওয়া বাঞ্ছনীয়, তাই নয় কি?
1: কিন্তু আমাদের দেশে বিশুদ্ধ খাবার প্রাপ্তি কঠিন করে ফেলছে কিছু বিবেকহীন ব্যবসায়ী ও আড়তদার। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রত্যেকটি স্তরেই এর ছড়াছড়ি। সহজ প্রাপ্যতা, আইনি দুর্বলতা, যথাযথ নজরদারির অভাবে এসব ঘটেই চলেছে, যাতে করে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ দিনের পর দিন ভেজাল খাদ্য খেয়ে জটিল ও মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে। বলা যায় দেশ জুড়েই চলছে এই ভেজাল উৎসব।
0: সত্যি তাই, খাদ্যে ভেজাল বলতে এমন কোন কাজকে বোঝায় যেখানে খাদ্যের প্রকৃত গুণগত মান নষ্ট করে অতিরিক্ত লাভের উদ্দেশ্যে নিম্নমানের উপাদান, ক্ষতিকর রাসায়নিক, কৃত্রিম রং অথবা অন্য কোন অনুমোদিত উপাদান মিশিয়ে দেওয়া হয়। সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো খাদ্য তার স্বাভাবিক বিশুদ্ধতা হারায় এবং ভোক্তা প্রতারিত হয়, তখন সেটি খাদ্যে ভেজাল।
1: বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানাচ্ছেন, খাদ্যপণ্য ভেজালের কারণেই দেশে বিভিন্ন রকমের ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেলিওর, হৃদযন্ত্রের অসুখ, হাঁপানি, এগুলো অনেক বেড়ে গেছে। তারা জানিয়েছেন, ফরমালিন মাছ, ফল ও সবজিতে ব্যবহার করা হচ্ছে, যা কিডনি, লিভার ও পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি করছে।
0: এছাড়াও ফল পাকাতে ব্যবহৃত বিষাক্ত কেমিক্যাল ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হচ্ছে, যা গ্যাস্ট্রিক, লিভার ও স্নায়ুতন্ত্রে সমস্যা তৈরি করছে। খাবারে ও মশলায় ক্ষতিকর টেক্সটাইল ডাই বা রং ব্যবহার করা হচ্ছে, যা ক্যান্সার ও রক্তের রোগ ঘটাচ্ছে। মুড়ি ও দুধে মেশানো হচ্ছে ইউরিয়া বা সাবানের পরিপূরক ডিটারজেন্ট, যা শিশুর বিকাশ বাধাগ্রস্ত করছে এবং পেট ও অন্ত্রের রোগ বাড়িয়ে তুলছে।
1: কি ভয়াবহ ব্যাপার, তাই না বন্ধুরা? ক্রেতা অধিকার সম্পর্কে এদেশের মানুষের অজ্ঞতা, ভেজাল বিরোধী আইনের সুষ্ঠু প্রয়োগের অভাব এবং নৈতিকতার অবক্ষয়ের কারণে দেশের একটি চক্র অধিক মুনাফার আশায় দিনের পর দিন খাদ্যে ভেজাল দিয়ে জনজীবনকে তথা জাতিকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
0: শিপ্রবন্ধুরা, সত্যি একটি সুখী সমৃদ্ধশালী জাতি হিসেবে দাঁড়াতে হলে মানুষের কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আর সেটি নিশ্চিত করতে পারে খাঁটি খাবার। তাই বিক্রেতাদের এই আত্মঘাতী পথ জনগণকে ভেজাল সম্পর্কে সচেতন হতে হবে।
1: হ্যাঁ বন্ধুরা, জনগণকে ভেজাল সম্পর্কে সচেতন হতে হবে। আজ এই আবেদন রেখে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালী,
0: এছাড়াও থাকছে ঢাকা মহানগরের প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি, থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা, এবং শুনব সব শেষে একটি সিনেমার গান। চলুন তাহলে শোনা যাক একে একে।
1: মহানগরের প্রিয় শ্রোতা, প্রথমেই শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন তানিয়া সুলতানা।
2: আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ট্রায়াল অফ সূর্যসেন। নাটকের রচয়িতা মাসুম আজিজ এবং নির্দেশনা দিয়েছেন নাদির চৌধুরী। আর একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক তবুও জেগে উঠি। মার্কিন কবি মায়া অ্যাঞ্জে লোর কবিতা স্টিল আই রাইজ অবলম্বনে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এ নাটক নির্মাণ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন মহসিনা আক্তার। এ নাটক পরিবেশনা করবে ওয়াও বাংলাদেশ। অন্যদিকে চিত্রগ্রাহক ও শিল্পী রাশিদ জামানের একক ভিজুয়াল আর্ট প্রদর্শনী রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়ির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী গ্যালারিতে। দ্য কোয়াইটিন উইথিন দ্য শীর্ষক এ প্রদর্শনীর মূল বিষয়বস্তু নিরবতা, আলো ছায়ের খেলা এবং প্রকৃতি ও মানুষের ভেতরের শান্ত সংযোগ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। এছাড়া গুলশান ২ এর উত্তর এভিনিউর প্লট এনইডি ১২ এর বেজ ইটস ওয়াটারে এস গ্যালারিতে চলছে ২৩ জন নারী শিল্পীর লবঙ্গ লতিকা কার্টোগ্রাফিস অফ দ্য ফেমিনিন শীর্ষক একটি যৌথ শিল্প প্রদর্শনী। নারীত্বের শক্তি আনন্দকে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা সবার জন্য উন্মুক্ত। ওদিকে সীমান্তের গণ্ডি পেরিয়ে বন্ধুত্বের উদযাপনে প্রকৃতি ঐতিহ্য উদ্ভাবনের এক প্রাণবন্ত শিল্প সংলাপে বাংলাদেশ ও সিঙ্গাপুরের শিল্পী সত্তাকে একত্রিত করেছে আলিওয়াস ফ্রসেস দ্য ঢাকা। সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে আলিওয়াস ফ্রসেস দ্য ঢাকার সহযোগিতায় ব্রাইজিং হরাইন্স আ ভিজুয়াল ডায়ালগ অব নেচার হেরিটেজ অ্যান্ড ইনোভেশন শীর্ষক প্রদর্শনী উপস্থাপন করছে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন। ধানমন্ডির মিরপুর রোডে আলিওয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী আগামী ১৯ আগস্ট পর্যন্ত ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সুপ্রিয় শ্রোতা, শিল্প সংস্কৃতির পরশে কাটুক আপনার অবসর। এ প্রত্যাশা শেষ করছি আজকের ঢাকা।
0: শুনলেন আজকের ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন, আপনার মহানগর শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বন্ধুরা, প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছেন সেই সব শ্রমজীবী মানুষগুলো। তো বন্ধুরা, শোনা যাক ঢাকা শহরে থাকা সেসব কর্মঠ মানুষগুলোর দিন যাপনের গল্প।
0: হ্যাঁ প্রিয় বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজ এ পর্বে আমরা শুনব ঢাকা শহরের একজন ডেলিভারি ম্যানের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণে আছেন আয়েশা সিদ্দিকা মনি।
3: প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। আজ দেখা হয়েছে এই শহরের এক নীরব কর্মযোদ্ধার সাথে, যার মাধ্যমে আমাদের হাতে পৌঁছে যায় খাবার, পার্সেল কিংবা অন্যান্য জরুরি জিনিস। একজন ডেলিভারি ম্যান, চলুন তার সঙ্গে কথা বলা যাক। ভাই, আপনার নাম?
4: আমার নাম মোহাম্মদ কবির হোসেন সোহাগ।
3: সোহাগ ভাই, আপনি কতদিন ধরে এই ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছেন?
4: এক থেকে দেড় বছর।
3: এটা কি কোম্পানি ভিত্তিক কাজ নাকি ফ্রিল্যান্সার হিসেবে শুরু করেছিলেন?
4: ফ্রিল্যান্সার হয়ে শুরু করেছিলাম।
3: আপনি কি ডেলিভারির পাশাপাশি অন্য কিছু করেন?
4: না, আপাতত কিছু করতেছি না, ট্রাই করতেছি করার।
3: আপনি লেখাপড়া করেছেন?
4: হ্যাঁ, আমি লেখাপড়া করেছি।
3: কোন পর্যন্ত?
4: বেশি পড়তে পারি না, ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছিলাম, পরীক্ষা দিতে পারি নাই, একটু অভাব ছিল তাই।
3: কেন মনে হলো আপনি ডেলিভারি ম্যান হিসেবেই কাজ করবেন?
4: আসলে আমার কোম্পানি ভিত্তিক জব করতে মন চায় না, কারণ ওখানে মনে হয় আমার ফ্রিনেসটা থাকে না, ওদের কথা মতো চলতে হয়, সেই জন্য আমি ওই কোম্পানি ভিত্তিক চাকরিটা করতে চাচ্ছি না।
3: দিনে গড়ে কয়টা অর্ডার আসে?
4: হ্যাঁ, আসে ১০ থেকে ১২টা অর্ডার আসে।
3: কত ঘন্টা কাজ করতে হয় সব মিলিয়ে?
4: সব মিলে 12 ঘন্টা কাজ করতে হয়।
3: আপনি কি সপ্তাহে প্রতিদিন কাজ করেন?
4: হ্যাঁ অবশ্যই প্রতিদিনই কাজ করার চেষ্টা করি, আর যেদিন অসুস্থ হয়ে থাকি ওই দিন তো আর করতে পারি না।
3: ভাইয়া কোন কোন এলাকা থেকে অর্ডার বেশি আসে?
4: DHS, স্বপ্ননগর, 10 নম্বর, মিরপুর 10, এইসব জায়গা থেকে বেশি আসে।
3: আচ্ছা, তার মানে মিরপুর এলাকায় এই ধরনের জায়গা থেকে বেশি অর্ডার আসে। আপনার কিরকম মাসে আয় হয়?
4: 20-22 হাজার টাকা।
3: এক একটা অর্ডারে কিরকম কমিশন পান?
4: এক একটা অর্ডারে আপনার 40 টাকা করে পাই।
3: বোনাস বা অন্যান্য সুবিধা কি আপনার কোম্পানি থেকে পাওয়া সম্ভব হয়?
4: হ্যাঁ তা অবশ্য দেয়। ওনারা প্রতিদিন 10টা অর্ডার মারতে পারলে আরও 225 টাকা এক্সট্রা দেয়।
3: আচ্ছা আচ্ছা, তার মানে যত বেশি ডেলিভারি করতে পারবেন তার উপরে বোনাসটা নির্ভর করবে।
4: হ্যাঁ তাই।
3: যানজট বা রোদ বৃষ্টি এই ধরনের পরিস্থিতি তো হরহামেশাই চলে আসে, তখন কিভাবে আসলে সময় মতো পার্সেলটা পৌঁছে দেন?
4: আমরা চেষ্টা করি সবসময় নিরাপদ খাবার পৌঁছে দিতে, যেহেতু যানজট রাস্তাঘাটে চলে যানজট তো থাকতেই পারে, সে বিবেচনায় একটু কাস্টমারেতে সময়টা একটু বেশি নিয়ে নিই।
3: আচ্ছা, ডেলিভারি করতে গিয়ে কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা কি এই মুহূর্তে মনে পড়ছে?
4: ডেলিভারি করতে গিয়ে অনেক কথাই আছে, যেমন অনেক কাস্টমার আছে যে দেরি হচ্ছে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া সমস্যা নেই আসেন আপনাকে একটু পেমেন্ট বাড়িয়ে দিব। আবার অনেকেই আছে যে রোদের মধ্যে গেলাম একটু ঘামে ভিজে গেছে, তখন বলে ভাইয়া পানি দিই।
3: ভবিষ্যৎ পরিকল্পনা কি?
4: আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমি আগে ব্যবসা করতাম তো আমি চাচ্ছি যে আবার কিছু টাকা জমায় আবার ব্যবসা শুরু করতে, আর এখন তো আমি সাইকেল চালিয়ে যাই, কিছু টাকা জমে আবার চিন্তা আছে যে বাইক কিনে বাইক দিয়ে ডেলিভারি দেবো, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয় সব কিছু।
3: নতুন কেউ যদি এই পেশায় যুক্ত হতে চায় তার জন্য কি বলবেন?
4: নতুনদের ক্ষেত্রে বলবো যে যারা স্টুডেন্ট আছে তারা করতে পারেন, এটা খুব ভালো, আর পাঠাও ভালো সুযোগ সুবিধাও দেয় ওদের জন্য।
3: ভাইয়া আপনি কি বাংলাদেশ বেতার শোনেন?
4: অবশ্যই, রাস্তাঘাটে যখন চলে একটু শোনা তো লাগে, ওয়েদার আপডেট শোনা লাগে, আর কখন যে বৃষ্টি আসে মেঘ থাকে ওটা তো শোনা লাগেই।
3: অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনি খুব ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।
4: আপনার জন্য শুভকামনা রইল, আর বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ অনেক।
3: অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরবো অন্য কোনো দিন, কথা বলবো অন্য কোনো শ্রমজীবী মানুষের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, কাজের মধ্যে থাকুন, এবং অবশ্যই বাংলাদেশ বেতারের সাথে থাকুন।
1: মহানগরের প্রিয় শ্রোতা, শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। বন্ধুরা, আমরা জানি ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
0: তো প্রিয় বন্ধুরা, তাহলে চলুন তারই ধারাবাহিকতায় এবারে পর্ব নগর পাঁচালীতে ঘুরে আসি। এ পর্বে শুনবো ঢাকার এলিফ্যান্ট রোড নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি প্রস্তুত করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঢাকা শহরের বহু এলাকার নামের ভিতর নিপুণভাবে লুকিয়ে আছে সুদীর্ঘ ইতিহাসের নানা চিহ্ন। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা অহরহ কত পরিচিত নাম উচ্চারণ করি, কিন্তু সেসব নামের পেছনের গল্প খুব কমই ভাবি। তেমনই একটি অতি পরিচিত নাম হল এলিফ্যান্ট রোড। আজকের দিনে এই সড়কটি রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক ও আবাসিক এলাকা হলেও এর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরনো ঢাকার সুপ্রাচীন ঐতিহাসিক স্মৃতি। ইতিহাসবিদ ও নগর গবেষকদের বর্ণনা মতে এলিফ্যান্ট রোড নামকরণের পেছনে রয়েছে হাতির চলাচলের ঐতিহাসিক পথের এক জোরালো ঐতিহ্য। ঐতিহাসিক বিবরণ ও জনশ্রুতি অনুযায়ী মোগল আমল থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন সময়ে ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে রাজকীয় ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হাতিগুলো যাতায়াতের জন্য এই পথটি ব্যবহার করত। তৎকালীন পিলখানা এবং সংলগ্ন হাতিশালা থেকে হাতির পাল, জলাভূমি ও ডাঙ্গার এই পথ ধরেই বিভিন্ন দিকে যাতায়াত করত। সেই থেকেই এই এলাকার নাম হয়ে ওঠে এলিফ্যান্ট রোড।
2: একই ঐতিহাসিক ধারার সঙ্গে রাজধানীর হাতির পুল ও হাতির ঝিল নামগুলোর সংযোগের কথাও বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে এ কথাও স্মরণ রাখা প্রয়োজন যে এই নামকরণের ব্যাখ্যা প্রধানত ঐতিহাসিক বর্ণনা, নগর ঐতিহ্য এবং লোক প্রচলিত জনশ্রুতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটা সময় ঢাকা ছিল নদী, খাল ও সবুজ প্রকৃতিতে ঘেরা এক অপূর্ব জনপদ। বর্তমানের মতো এত সুউচ্চ ইমারত বা ঘন বসতি তখন ছিল না। শহরের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হতো তুলনামূলক উঁচু পথ ও প্রাকৃতিক চলাচলের রুট। মোগল আমলে হাতি ছিল রাজকীয় শক্তি, মর্যাদা এবং প্রশাসনিক পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। যুদ্ধাভিযান, ভারী জিনিসপত্র বহন এবং নানা আনুষ্ঠানিক শোভাযাত্রায় হাতির ব্যবহার ছিল নিয়মিত। স্বাভাবিকভাবেই সেকালের ঢাকায় হাতি রাখার সুনির্দিষ্ট ব্যবস্থা বা হাতিশালা ছিল যার স্মৃতি বহন করছে এই পথটি। হ্যাঁ বন্ধুরা, সময়ের পরিক্রমায় দ্রুত বদলে যেতে থাকে ঢাকার ভৌগোলিক ও নগর রূপরেখা। ব্রিটিশ আমল এবং পরবর্তী সময়ে রাজধানীর বিস্তৃতি বাড়ার সঙ্গে সঙ্গে পুরনো সেই কাঁচা পথগুলো ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকে আধুনিক সড়কে। এলিফ্যান্ট রোডও সেই ঐতিহাসিক পরিবর্তনের ধারাবাহিকতায় আজকের অবস্থানে এসে পৌঁছেছে। বিশেষ করে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এই এলাকার বাণিজ্যিক ও ভূকৌশলগত গুরুত্ব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। ধানমন্ডি, নিউমার্কেট, কাঁটাবন ও সায়েন্স ল্যাবরেটরি এলাকার সঙ্গে সরাসরি সংযোগ থাকায় এটি হয়ে ওঠে রাজধানীর অন্যতম প্রধান যাতায়াত পথ। পরবর্তীকালে এই সড়কের দুপাশে গড়ে ওঠে অসংখ্য খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান, বিপণী বিতান, বিশেষ করে কম্পিউটার, ইলেকট্রনিক্স ও প্রকাশনা শিল্পের নানা দোকান। ধীরে ধীরে এলিফ্যান্ট রোড ঢাকার অন্যতম প্রধান ও প্রাণবন্ত বাণিজ্যিক জনপদে রূপান্তরিত হয়। আজকের এলিফ্যান্ট রোডে প্রতিদিন লাখো মানুষের পদচারণা, যানবাহনের অবিরাম হর্ন, দোকানপাটের ব্যস্ততা, নামী শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কর্মচাঞ্চল্যে এলাকাটি সারাক্ষণ প্রাণবন্ত থাকে। কিন্তু এই আধুনিক যান্ত্রিক ব্যস্ততার মাঝেও এই ইংরেজি নামের গভীরে লুকিয়ে আছে পুরনো ঢাকার এক অপার ঐতিহ্য ও ইতিহাস। একটি শহরের ইতিহাস কেবল বড় বড় অট্টালিকা বা রাজপ্রাসাদে আটকে থাকে না, সেই শহরের রাস্তার নাম, মহল্লার নাম এবং মানুষের মুখে মুখে ফেরা স্মৃতির মধ্যেও তা দীপ্তিময় হয়ে বেঁচে থাকে। এলিফ্যান্ট রোড তেমনই একটি ঐতিহাসিক নাম যা আমাদের পুরনো ঢাকার সাংস্কৃতিক ও প্রশাসনিক পটভূমির সঙ্গে গভীরভাবে পরিচয় করিয়ে দেয়। আজকের এই দ্রুত পরিবর্তনশীল নগর জীবনে এসব ঐতিহাসিক নাম, পথ ও স্মৃতি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, কারণ ইতিহাসকে মনে রাখা মানেই শুধু অতীতকে ফিরে দেখা নয়, বরং নিজ শহরের শেকড় ও স্বকীয় পরিচয়কে চিনে রাখা।
1: শুনলাম নগর পাঁচালী। প্রিয় শ্রোতা, ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ণ মানে প্রকৃতি থেকে সরে আসা, মানুষের তৈরি প্রতিবেশে বসবাস, সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। এখন সময় এসেছে মহানগরীকে নতুন করে ঢেলে সাজাবার, সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ পায়।
0: হ্যাঁ প্রবন্ধ, সেই স্পর্শ পেতে এবারে চলে যাই, চলুন নগর প্রকৃতি পর্বে। সেখানে আজ আমরা প্রতিবেদন শুনব বলথা গার্ডেন নিয়ে। গবেষণা গ্রন্থনা এম এ রাশেদ রাব্বি, আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
5: ঢাকার ব্যস্ত নগর জীবনের কোলাহলের মাঝেও এক টুকরো সবুজ প্রশান্তির নাম বলদা গার্ডেন। রাজধানীর ওয়ারি এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান শুধু একটি বাগান নয়, বরং এটি ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্যের এক অনন্য সংমিশ্রণ। প্রায় এক শতাব্দীরও বেশি পুরনো এই উদ্যানের সূচনা হয় 1909 সালে। তৎকালীন বলধা জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী নিজ উদ্যোগে গড়ে তোলেন এই বাগান। প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ এবং উদ্ভিদ সংগ্রহের প্রতি বিশেষ আগ্রহ থেকেই এই উদ্যোগের জন্ম। তিনি মূলত দুটি পৃথক উদ্যান প্রতিষ্ঠা করেন, সাইকি ও সিবলি। পরবর্তীকালে এই দুটি অংশ একত্রে বলধা গার্ডেন নামে পরিচিতি লাভ করে। উনিশ শতকের শেষ ভাগ ও বিশ শতকের শুরুর দিকেই বাগান ছিল ঢাকার উচ্চবিত্ত সমাজের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নিয়মিত বসত গান বাজনার আসর এবং নানা সাংস্কৃতিক আয়োজন। সেই সময়ের প্রভাবশালী ব্যক্তিরা এখানে মিলিত হতেন, ফলে এটি শুধু একটি বাগান নয়, একটি প্রাণবন্ত সামাজিক পরিসর হিসেবেও পরিচিতি পায়। প্রায় 3.38 একর জায়গা জুড়ে বিস্তৃত মালদা গার্ডেন প্রকৃতপক্ষে একটি জীবন্ত উদ্ভিদ জাদুঘর। এখানে রয়েছে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 800 প্রজাতির 18,000-এরও বেশি উদ্ভিদ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা দুর্লভ গাছপালা এই উদ্যানকে করেছে অনন্য। ক্যাকটাস, অর্কিড, অ্যান্থুরিয়াম, আমাজন লিলি, ক্যামেলিয়া, আফ্রিকান টিউলিপ সহ অসংখ্য বিরল প্রজাতির উদ্ভিদ এখানে সংরক্ষিত রয়েছে। মালদা গার্ডেনের সাইকি অংশটি ছিল এক সময়ের বিশেষ আকর্ষণের কেন্দ্র। এখানে ছিল বিভিন্ন রঙের শাপলায় ভরা শাপলা হাউস, বিরল ক্যাকটাস, অর্কিড, ভূর্জপত্র গাছ, বিচিত্র বকুল এবং একটি ছায়াতর ঘর। অন্যদিকে সিবলি অংশে রয়েছে শঙ্খনদ, পুকুর, সূর্যঘড়ি এবং বিভিন্ন প্রজাতির ফুল ও বৃক্ষরাজি। বিশেষ করে ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য এই অংশকে করে তুলেছে আরও আকর্ষণীয়। ইতিহাসের গৌরবময় অধ্যায় জড়িয়ে আছে এই বাগানের সঙ্গে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একসময় মালদা গার্ডেন পরিদর্শন করেন। তিনি এখানকার বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেন এবং ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি রচনা করেন। এছাড়াও এই বাগানে একসময় একটি পারিবারিক জাদুঘরও ছিল, যেখানে সংরক্ষিত ছিল বিভিন্ন ধাতব মূর্তি এবং ঐতিহাসিক নিদর্শন। ফলে মালদা গার্ডেন শুধু উদ্ভিদের সংগ্রহশালা নয়, বরং এটি ছিল একটি বহুমাত্রিক সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কেন্দ্র। জমিদারের মৃত্যুর পর বাগানের তত্ত্বাবধানের দায়িত্বে আসে বিভিন্ন প্রশাসনিক সংস্থা। 1943 সালে তার মৃত্যুর পর এটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। পরে পাকিস্তান আমলে কোর্ট অব ওয়ার্ডস এর দায়িত্ব গ্রহণ করে। তবে দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অবস্থা অবনতি হলে 1962 সালে এর দায়িত্ব হস্তান্তর করা হয় বন বিভাগের কাছে। বর্তমানে এটি জাতীয় উদ্ভিদ উদ্যানের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত উদ্যান। বর্তমানে মালদা গার্ডেনের সিবলি অংশ দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সময় উন্মুক্ত থাকলেও সাইকি অংশ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, ফলে এর অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য এখন সাধারণ মানুষের দৃষ্টির বাইরে। তবুও মালদা গার্ডেন আজও ঢাকাবাসীর কাছে এক অনন্য আকর্ষণ। প্রতিদিন শিক্ষার্থী, গবেষক এবং প্রকৃতিপ্রেমীরা এখানে আসেন উদ্ভিদের বৈচিত্র্য দেখার জন্য, ইতিহাসের ছোঁয়া অনুভব করার জন্য, কিংবা শহরের কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য দূরে সরে থাকার জন্য।
1: শুনলাম নগর প্রকৃতি। মহানগরের প্রিয় শ্রোতা, এই মিষ্টি সকালে একটু গান শুনলে মন্দ হয় না। হ্যাঁ বন্ধুরা, শুনব শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে আর জেবুন্নেসা জামালের লেখনীতে আজাদ রহমানের সুরে

0: প্রিয়বন্ধুরা, চলুন তাহলে এবার একটু সংক্ষিপ্ত আকারে যাত্রা পথের খবরাখবরটা আমরা জানিয়ে দিই। শুভযাত্রা পর্বে প্রথমেই শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45 সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30। ঢাকা থেকে পার্বত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30। এছাড়াও যারা সড়কপথে বা নদীপথে চলাচল করছেন, আকাশপথে চলাচল করছেন, তাদের উদ্দেশ্যেই বলি প্রিয় শ্রোতা বন্ধুরা, আসলে পথ তো আমাদের নিয়মের মধ্যে দিয়েই যেতে হয় এবং পথের নিয়মগুলো মেনে চলতে হয়। সেজন্য নিরাপদ থাকার জন্য আমরা যে পথেই চলি না কেন যেন নিয়মনিষ্ঠ থাকি, এই আহ্বানে শেষের কথায় যাব।
1: হ্যাঁ বন্ধুরা, আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিলি রানীবালা,
0: আমি শাকিল আহমেদ, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় তাওহিদ আফরোজ,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরত শারমিন।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে যাচ্ছেন। সকালে প্রধানমন্ত্রী সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। দুপুরে তিনি জেলার কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্সও পরিদর্শন করবেন। তারেক রহমান আশমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ দিবসের উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানে প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জাতীয় মৎস্যপক্ষ 2026-এর এবারের প্রতিপাদ্য, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্বভোগের মাধ্যমে ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি, নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকে যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং এতে জাতির দীনতা ও হীনতায় প্রকাশ পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের নবনির্মিত 15তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,

0: জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল ময়মনসিংহে নান্দাইলে 2026 সালের এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত অস্ট্রেলিয়া 7 উইকেটে 243 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 426, অস্ট্রেলিয়া 198 এবং 243। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন, একটি সুন্দর, স্বনির্ভর, শক্তিশালী দেশ গঠনে সবার আগে দেশপ্রেমী হতে হবে। আজকে বর্তমান প্রধানমন্ত্রীর একটি কালজয়ী স্লোগান, সবার আগে বাংলাদেশ। সমস্ত দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশকে যদি সমৃদ্ধশালী করতে হয়, সবার আগে যে জিনিসটি দরকার সেটা হলো দেশপ্রেম।
1: আপনারা জানেন, দেশে একটি গণতান্ত্রিক সরকারের আজকে অবস্থান। এই গণতান্ত্রিক সরকার আসার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান, এবং উপস্থিত আছেন ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল ভাই। স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।
2: আপনাকেও।
1: আজকের এই অনুষ্ঠানে আমি সাঈদ ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি, একটি দীর্ঘ পরিক্রমা, একটি দীর্ঘ রাজনৈতিক যুদ্ধ করে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সরকার প্রতিষ্ঠার পূর্বেই বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান একটি স্লোগান দিয়েছিলেন, এবং সেই স্লোগানটা ছিল সবার আগে বাংলাদেশ। তো এই স্লোগান উনি দিয়েছিলেন তখন কি পরিপ্রেক্ষিতে এবং কিভাবে এটা ওনার সেই চেতনাটা আজকে সবার মধ্যে তৈরি করার চেষ্টা করছেন?
2: জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার আগে বাংলাদেশ এই শব্দটি বলতে হলো কেন, এটি আসলে দুই ভাবে বা তিন ভাবে বিশ্লেষণ করা যায়। বাংলাদেশ কি তাহলে সবার পেছনে পড়ে গিয়েছিল, যে জায়গা থেকে সবার আগে বাংলাদেশকে হুক আপ করতে হলো, সেটি একটি জায়গা। আবার একটি রাজনৈতিক প্রেক্ষাপটও আছে, আবার অর্থনৈতিক একটি জায়গা আছে। এই তিন ভাবে এটিকে বিশ্লেষণ করা যায়। দেখুন, 1971 সালে বাংলাদেশটা যখন স্বাধীন হয়, মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল একটা মানবিক, বৈষম্যহীন একটা বাংলাদেশ নির্মাণ। দেখেন, 72-73 দুই বছরের দুঃশাসনের পরে 74 সালে একটা দুর্ভিক্ষ দেখা গেল। তার মানে 74-এর দুর্ভিক্ষ কিন্তু 74-এ হয়নি, 72-73-এর দুঃশাসনের ফলাফল। এরপরে একটা 75-এর মতো পরিস্থিতি তৈরি হলো। এরপরে আবার সেনাবাহিনীকে রিভোল্ট করতে হলো, এক প্রকার মিউটিনির মাধ্যমে, একটু মিউটিনি বলেন আর যাই বলেন। তারপরে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু, মাঝখানে আবার স্বৈর শাসন হোঁচট খেলো। দেখুন, বাংলাদেশ খুব কম সময় বাংলাদেশ ছিল, বা বাংলাদেশ পন্থায় ছিল, বা বাংলাদেশীদের হাতে ছিল। আবার একটা সামরিক দেশি বিদেশি নানান চক্রচক্রি মহলের হাতের মধ্যে পড়ে গিয়ে 90 পরে আবার 90 অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হলো বেগম খালেদা জিয়ার হাত ধরে। সেই সময়টাকে আমরা বলি গণতন্ত্রের নতুন যাত্রা, শাকিল ভাই, তাই না? 91 থেকে আবার গণতন্ত্রের নতুন যাত্রা, 96-এও এক ধরনের গণতন্ত্র ছিল, আবার 2007-এর পর বাংলাদেশ হারিয়ে যায় অন্ধকারে। বাংলাদেশ আসলে বাংলাদেশ থাকবে কিনা, আপনার শাকিল ভাইদের মনে থাকবার কথা, একটি দেশের একজন রাষ্ট্রদূত হঠাৎ একটা উড়ো চিঠি এনে বললেন যে স্যাংশন দিয়ে দেবো। এরপরে একটা 1-11 মতো পরিস্থিতি সৃষ্টি হলো, বাংলাদেশের সকল রাজনীতিকদের এক প্রকার শেষ করে দেওয়া হলো। হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রীর কোমর ভেঙে দেয়া হলো, এমন ভাবে নিপীড়ন নির্যাতন করা হলো যে তিনি আর বাঁচবেন কি বাঁচবেন না, সেটি নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, আর ফিরতে পারলেন না প্রিয় মাতৃভূমিতে। মায়ের কোলে আর ফেরা হয়নি ওইভাবে। শেষ সময় যখন ফিরলেন, তখন কিন্তু আসলে ওনার মা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষহীন দেশনেত্রী যাকে বলি, বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যু পথযাত্রী, আপন ভাইটাকে হারালেন। তার মানে কিন্তু,
1: মানে আপনি বলতে চাচ্ছেন যে সে সময় নির্যাতন নিপীড়ন
2: শুধুমাত্র কি তাই? দেখুন, বাংলাদেশ একটি রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র, এ দুটো মিলে কিন্তু জনরাষ্ট্র হয়। প্লেটো রিপাবলিক অনুযায়ী যে রাষ্ট্রে জনগণের স্বার্থ রহিত হয়ে যায়, বিঘ্নিত হয়, সেটিকে আর জনরাষ্ট্র বলা যায় না। তার মানে লাস্ট রিজিম বলেন বা মাঝে মাঝে থেমে থেমে কিছু সময় গণতন্ত্র ছাড়া, এই বাংলাদেশটা আসলে জনগণের ছিল না। যেই কারণেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে পা রেখেই প্রথম বলেছিলেন যে ওনার ভাবনায় সবার আগে বাংলাদেশ, যে অনেক স্বার্থ নিয়ে ভাবা যাবে, ক্ষমতা নিয়ে ভাবা যাবে, অর্থনীতি নিয়ে ভাবা যাবে, কিন্তু বাংলাদেশটা নিয়ে ভাবা সবচেয়ে বেশি জরুরি। এজন্যই হয়তো উনি ওনার পরিকল্পিত রাজনৈতিক প্রজ্ঞা থেকে এই কথাটি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, কারণ সবার আগে বাংলাদেশটা বিনির্মাণ করা গেলে এই দেশের মানুষ, এই দেশের অর্থনীতি, আমাদের সমৃদ্ধি সবটাই নিশ্চিত করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। তারপরে ওনার ব্যক্তিগত ফেল ও ফিলিংটা উনিই ভালো বলতে পারতেন।
1: আপনি তো সাংবাদিকতা করতেন।
2: জি,
1: সেই ফ্যাসিস্ট সরকার যেটা আমরা দীর্ঘ 17 বছর আমরা যুদ্ধ করছি, কিন্তু সেই সময় কি আপনাদের সাংবাদিকতার উপরে কোনো বাইন্ডিং ছিল বা কোনো থাকতো? সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না?
2: ফ্যাসিজমের হিস্ট্রি, ফ্যাসিজম, ওয়ার্ল্ড ফ্যাসিজমের হিস্ট্রি যদি আপনি রিসার্চ করেন বা আপনি যদি একটু ঘাটেন, আপনি দেখবেন ফ্যাসিজমের সময় কিন্তু এক ধরনের সাংবাদিকতা থাকে। এটাকে কিন্তু জার্নালিজম বলা যায় না, এটা প্রচার যন্ত্র। জাস্ট ফ্যাসিস্ট যেটা করে সেটাকে ওয়েল অ্যান্ড গুড হিসেবে স্টাবলিশ করা, এটা সব প্রচার যন্ত্রের দায়িত্ব হচ্ছে স্টাবলিশ করা যে ফ্যাসিস্ট ইজ ডুইং ওয়েল। এই কাজটি কিন্তু লাস্ট 17 ইয়ার্স এ হয়েছে। জার্নালিজম যে একেবারে ছিল না সেটি বলা যাবে না, জার্নালিজম ছিল জাস্ট পেট্রোনাইজিং দ্য ফ্যাসিস্ট,
1: কন্ট্রোল বাই,
2: না পেট্রোনাইজিং, এটা সুমুটো মানে সব প্রণোদিত হয়ে করে থাকে। ফ্যাসিজমের থিওরিটাই হচ্ছে কি জানেন, ফ্যাসিজমের থিওরিটা হচ্ছে একটা কল্পিত কাল্ট সৃষ্টি করা।
1: কিন্তু এখন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ যেটা বললেন, এখন সাংবাদিকরা যেটা বিগত 6 মাস তো গভর্নমেন্টের এই সরকারের একটা দিন চলে যাচ্ছে, এখন কি পরিবর্তন আপনারা দেখতেছেন?
2: সবচেয়ে বড় পরিবর্তন এটা যে সরকারকে প্রশ্ন করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য।
1: শাকিল ভাই তো ড্যাবের এখন মহাসচিব, পেশাজীবী একটা বিশাল সংগঠন বাংলাদেশে, চিকিৎসকদের বড় একটা সংগঠন। আমাদের প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে স্লোগানটা উনি তুললেন, পেশাজীবীদের কি রিপারকেশন, মানে ওনাদের অনুভূতি কি?
3: আপনাকে নিকট ভাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের আমি প্রথমে স্মরণ করছি এই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে বসে আলোচনা করতেছি। এটা কেন হয়েছে? এই প্রজন্ম কিন্তু আমাদের খুব একটা রাজনীতি সচেতন ছিল না। গত 17 বছর স্কুল কলেজে শুধু একজনের নামই পড়ানো হতো, কিন্তু দেশপ্রেম যে কি জিনিস সেটা তারা প্রমাণ করেছে। এবং আমি মনে করি যে আমাদের তারেক রহমান সেটার স্লোগানটাই একটি মনস্তাত্ত্বিক ভাবে তুলে ধরার জন্য সবার আগে বাংলাদেশ স্লোগানটা দিয়েছে। আমি কিন্তু একটু অন্যভাবে চিন্তা করতে চাই। আমরা গত 17 বছর আমাদের মন মানসিকতা একটা ব্যক্তি কেন্দ্রিক অথবা আমাদের স্বৈরাচারী করে ফেলেছিলাম, সেটা থেকে বের হয়ে আসার জন্যই আমরা আন্দোলন করেছি এবং মুক্তি পাওয়ার জন্য। এখন যদি আমরা এটার থেকে না বের হই, আমরা যদি দেশ নিয়ে চিন্তা না করি, তাহলে আমাদের দেশ আগাবে না। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান আছে সবার আগে বাংলাদেশ, এটার মধ্যে একটা ইনডাইরেক্টলি ঐক্যের ডাকও আছে,
1: রাইট?
3: কারণ দেশ থাকলে আমরা আছি, দেশ যদি না থাকে আমাদের কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমাদের আগামী প্রজন্ম আমাদের সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে, এবং সেই মনস্তাত্ত্বিক জায়গায় চিন্তা মুখ্য
1: রাখছেন যে আমরা সবাই মিলে আসুন,
3: আমরা সবাই মিলে এখন দেশ গড়ার কাজ আগে আমাদের মধ্যে যাই হোক না কেন, আমাদের আগামী দিনে চিন্তা করতে হবে দেশ নিয়ে। আমি নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের নিয়ে চিন্তা করতে হবে। ওনার যে স্লোগান, আমার আগে আমরা সবার আগে দেশ, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, মানে আগামী দিনে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের অতীতে যাই হয়েছে না কেন, আমাদের সামনে আগে যেতে হলে আমাদের দেশ নিয়ে চিন্তা করে আমাদের সবাইকে নিয়ে আগে যেতে হবে। এবং এই স্লোগান আমি মনে করি যে এটাই ওনার বাণী। 17 বছরের যে বঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা বা অন্যান্য জায়গায়, এটা যদি একসাথে কাজ না করি সেটা কিন্তু আগাবে না। আজকে আপনি খালকাটা কর্মসূচি দেখেন, সরকার কিন্তু সবাইকে নিয়ে খালকাটার শহীদ রাষ্ট্র জিয়া রহমান স্কুল কলেজ সবাইকে নিয়ে কিন্তু খাল কাটছে। ওনারও কিন্তু সেই চিন্তা, উনি কিন্তু আগামী প্রজন্ম যারা দেশকে নেতৃত্ব দেবে উনি কিন্তু তাদের কিন্তু নালিশ করতেছে। উনি কিন্তু যেখানে শিশু দেখে, যেখানে উনি স্কুলে ছাত্র দেখে,
1: সেখানে
3: যেখানে কলেজ দেখে, উনি কিন্তু সেখানে নিরাপত্তার বলে ভেঙে কিন্তু উনি
1: সমস্যার
3: কেন, এটা হলো উনি দেখাতে চাচ্ছে যে একজন রাষ্ট্রনায়ক যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে তারা দেশ গড়ার কাজে উৎসাহ বোধ করবে, এবং সেটি সেটাই করতেছে।
1: আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখতাম যে বিভিন্ন হাসপাতালে যখন এই গণতান্ত্রিক যোদ্ধারা যখন ছিল এবং তাদের কিছু নিপীড়ন নির্যাতন করে যাদেরকে হাসপাতালে যেত, উনি চিকিৎসা দিতে মানা করতেন সেই ফ্যাসিস্ট সরকারের লোকরা, এবং আপনিও তো তখন চিকিৎসক ছিলেন, আপনিও তো মনে নির্যাতিত তখন হয়েছেন।
3: আমি গত সরকারে
1: চিকিৎসক হিসেবে যে দায়িত্বটা সেই সরকারের সময় সেটা তো তারা করতে দেয়নি, তাই না? এখন হাসপাতালে বিনা চিকিৎসা তাকে ফালে রাখতো, এমনকি তাকে চিকিৎসা দিতে মানাও করতো, এরকম আমরা পত্রিকায় নিউজ দেখছি।
3: আমি ব্যক্তিগত ভাবে গত 15.5 বছর ঢাকার বাইরে পোস্টিং ছিলাম, ওখানে কাজ করেছি বিভিন্ন ধরনের, এমন অনেক আছে আমাদের অনেক চিকিৎসকরা চাকরি থেকে ছেড়ে দিয়েছে, নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, ফ্যামিলি বিঘৃত হয়েছে। আর যেটা বললেন যে চিকিৎসা, জুলাই আগস্টে তো চিকিৎসা করতে দেয়নি। আমরা ডক্টর বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা টিম করে আমরা সেই আহতদের চিকিৎসা দিয়েছি। গত 17 বছরের আন্দোলনে যারা রাজপথে আহত হয়েছে তাদের আমরা বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন বাসায় আমরা চিকিৎসা দিয়েছি। সরকারি হসপিটালে চিকিৎসা পায়নি, সরকারি হসপিটালে 3টা জায়গা থেকে ভালো দিত, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী আর আওয়ামী সন্ত্রাসীরা, সাচিবের সদস্যরা চিকিৎসা করতে জানে ফেলে রাখছে। তারা বের হয়ে চলে আসছে, আমরা তাদের চিকিৎসা দিয়ে রাতে অন্ধকারে ঢাকা মেডিকেল কলেজ থেকে যে অ্যাম্বুলেন্স দিয়ে আহত রোগীদের নিয়ে আসছি, আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসছি, মিটফোর্ড হাসপাতাল থেকে নিয়ে আসছি, গ্রেপ্তারে চিকিৎসা যাতে পায়। এখন দেখা যাচ্ছে যে ওরা জুলাই যোদ্ধা, কিন্তু ওরা বিভিন্ন এই কারণে যেহেতু নাম ভুল দিচ্ছে, রেকর্ড ডেট তো হয়ে গেছে, তারা এখন জুলাই যোদ্ধা হতে পারতেছে না।
0: এখন এই সরকার আসার পরে বিগত ছয় মাসে যে সরকার চালায় গেলেন আমাদের বর্তমান সরকার, এখানে কি ডেভেলপমেন্ট আপনারা দেখতেছেন?
3: স্বাস্থ্য খাতে একটি বিরাট পরিবর্তন হয়েছে, যার প্রথম ধাপটা বাস্তবায়ন হলো বাজেট।
0: আচ্ছা,
3: আমাদের আগে জিডিপি 0.4%, 0.35, 0.5 এরকম বাজেট থাকতো, বাজেট ঘোষণার সময় এটা হয়তো বেশি থাকতো 7, কিন্তু বছরের শেষে তাই সংশোধিত বাজেটে খরচ করার আর আমরা 0.4 বা এরকম আমরা খরচ করতে পারতাম, কিন্তু এইবারে সরকার যেটা করছে ওনারা নির্বাচনী ইস্তেহারে ওনাদের প্রতিশ্রুতি ছিল পর্যায়ক্রমে 5% উন্নতি করবে, এবং সেটা এই বছর এই বাজেটে বরাদ্দ রেখেছে, এবং এটা আমি মনে করি যে একটি বিরাট প্রতিশ্রুতি বাস্তবায়ন। বর্তমান সরকার যে প্ল্যান করেছেন সেটা কোন খাতে ব্যয় করবেন, তার মধ্যে এক নম্বর হলো প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার টুল আমাদের ইউনিয়ন লেভেলে ওয়ার্ড পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে নিয়ে যাবে, আর শহরে হবে আরবান হেলথ কেয়ার, যেটা আপনার ইতিমধ্যে দেখছেন যে শহর গুলোতে সব আরবান হেলথ কেয়ার স্থানীয় সরকারের আন্ডারে চলে, এটা এখন মানে হেলথ মিনিস্ট্রির আন্ডারে চলে আসছে। আপনি যে কোশ্চেন করেন ডাক্তার পাবে কিনা, ওই লেভেলে কিন্তু ডাক্তারের সুপারভাইশন দরকার, কিন্তু কাজ করবে কিন্তু
0: হেলথ অ্যাসিস্ট্যান্ট,
3: নার্স, তারপরে আগের যে ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার ছিল এটা সমন্বিত হবে। সেখানে কি কি হবে, টিকা হবে, পুষ্টি দেখবে, মা ও শিশু দেখবে, বয়স্ক রোগীদের দেখবে, আর প্রাথমিক যে রোগের যে চিকিৎসাগুলো সেগুলো ওখানে যাবে। তারপর আসবে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ডাক্তারদের বাংলাদেশে এখনো সাব সেন্টার আছে, ইউনিয়ন হেলথ সেন্টার যেটা, সেখানে এবং খালিদা জিয়ার সময় সেখানে চিকিৎসক প্রত্যেকটা ইউনিয়নে দেওয়ার প্ল্যান করতেছে। এই সরকার আরেকটা বৈশিষ্ট্য হলো ঢাকা শহরের চাপ কমানোর জন্য প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং জেলা শহরে সেকেন্ডারি লেভেলে যে চিকিৎসাটা সেটা উন্নত করার প্ল্যান করছে, যার জন্য ইতিমধ্যে দেখছেন যে উপজেলা হেলথ কমিটি যেটা 50 শয্যা ছিল সেটা 100 শয্যায় উন্নীত করবে ডিসিশন নিছে, জেলা শহরে যেগুলো 100 শয্যা ছিল সেগুলো 200 শয্যায়, যেগুলো 150 ছিল ওগুলো বাড়াবে। আরেকটা যেটা দেখলেন যে আমাদের চিকিৎসকদের সমাবেশ ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সেটার বাস্তবায়ন শুরু হয়েছে। একটা জনপ্রশাসন থেকে একটা চিঠি গেছে অর্থ মন্ত্রণালয় যে 5,000 ডাক্তার নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য, এবং এটা অর্থ মন্ত্রণালয় প্রক্রিয়াধীন।
0: আমার শেষ প্রশ্ন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানটা এখন এই স্লোগানটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু খুব আলোচিত, যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের গর্ব, তার মানে একটা ধ্বংসস্তূপ থেকে আমরা দেশটাকে উনি পেয়েছে, উনি হাতে নিলেন শাসনভার, এখন দেশটা গড়তে হবে। এখন এই ব্যাপারে আপনার চিকিৎসকদের
3: আমাদের আমরা গত যেটা বললাম জনসমাবেশে আমরা সবাই প্রতিজ্ঞা করেছি যে আমরা কাজ করবো বাংলাদেশ গড়ার জন্য,
0: করব কাজ করবো
3: আর আমরা যেহেতু হেলথ সেক্টর আছি, যে হেলথ সেক্টরটা এখন একটা বঙ্গ অবস্থা, আমাদের চিকিৎসকরা সবাই কাজ করতেছে যাতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা হয়, যেখানে আমি আপনি গেলে চিকিৎসা না পাবো। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আরেকটা সবচেয়ে বড় যেটা দুর্নীতি, যেটা গত 17 বছর যন্ত্রপাতি কেনার থেকে সবকিছু যে দুর্নীতি, বদলি, পোস্টিং, বাণিজ্য, এইগুলো যাতে বন্ধ হওয়ার জন্য আমরা ডাক্তার, বাংলাদেশ ড্যাব এবং আমাদের চিকিৎসকরা সচেতন, এবং আমরা দুর্নীতিমুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করতেছি, আমরা আমাদের যে অবস্থান থেকে আছি সেখানে যেতে না হয়। তৃতীয় যেটা, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যান যে নির্বাচনী এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটার পলিসি লেভেলে এবং বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন কাজ করতেছি, আমরা সেমিনার করতেছি, আমরা ওয়ার্কশপ করতেছি। আর এর সাথে আরেকটা যেটা, আমরা চিকিৎসকদের ওই যে বললাম সবার আগে বাংলাদেশ টাইটেল একটা মনস্তাত্ত্বিক জায়গা, সেখান থেকে আমাদের সবাইকে আমরা এইভাবে সচেতন করতেছি যাতে সবাই কাজ করে, সবাই যেন তার যে দায়িত্ব তার যে সময়টা কাজ করা দরকার সেই সময় যেন কাজটা করে, এবং তারা যেন নিজের মনে করে।
0: আমি সাইড বাইকে একটা কোশ্চেন করতে চাই, আপনি তো সাংবাদিক, কি ধরনের সংবাদ আমরা আশা করি এবং
1: কিভাবে এটা আমাদের করলে তারিক রহমানের স্লোগানের সাথে
2: আসলে কি ধরনের সংবাদ না, প্রকৃত সত্য ঘটনা তুলে ধরলে হচ্ছে একজন দায়িত্বশীল সাংবাদিকের দায়িত্ব। তাহলে হয় কি রাষ্ট্র সেই সমস্যার সমাধান করতে পারে। সাংবাদিকতা যারা করেন আমি সহ আমাদের সবার উচিত আসলে দেশটাকে ভালোবাসা। তারিক রহমান এই দেশের মাটি ছুঁয়ে শপথ করেছেন যে আসলে উনি এই দেশটাকে নিয়ে ভাবছেন, সুতরাং এই দেশে থাকবো আমরা, উনি একা থাকবেন না, উনি একা ভাবলে হবে না। থাকলে তো বলেন যে দুর্নীতি, দুর্নীতি শব্দটা আমাদের এই সমাজ থেকে নির্বাসিত করতে হবে। দুর্নীতি করব না এই শব্দটা বলার দরকার নাই, বা দুর্নীতি রাখবই না। এই কুফল আমরা ভোগ করছি, কাগজে ডেভেলপমেন্ট বা কসমেটিক্স ডেভেলপমেন্ট দেখিয়ে আমাদেরকে তো সব শেষ করে দিয়ে বেগমপাড়ায় নিয়ে গেছে এবং সর্বশেষ যেটুকু ছিল দিল্লিতে নিয়ে গেছে। সেই জায়গাটা আমাদের রিকগনিশনে নিয়ে আমাদের সংকটগুলো চিহ্নিত সরকার করছে, আমাদের সহযোগিতা করতে হবে। আমরা একতরফাভাবে সমালোচনা করবো এটা হবে না। তো আজকের আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমার পেশার যারা সহকর্মী রয়েছেন, নিশ্চয়ই প্রত্যন্ত অঞ্চলের যে সংবাদকর্মী আছেন তারাও শুনছেন, সংবাদটুকু সংবাদের মতো প্রচার করুন, ভুলটুকু ধরিয়ে দিন, সংবাদ প্রচার করুন সমস্যা সমাধানের জন্য, সংবাদ সমস্যা তৈরির জন্য নয়, তাহলেই আসলে সবার আগে বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব। অন্যথায় মাননীয় প্রধানমন্ত্রী একা যতই বলুন বাংলাদেশ পিছিয়ে যাবে।
3: সবার আগে বাংলাদেশ যদি ভাবতে হয় আমাদের তিনটা জিনিসের প্রতি জোর দিতে হবে। প্রকৃত চিত্রটা তুলে ধরতে হবে, এতে জনগণের কি কষ্ট হচ্ছে সেটা জানাতে হবে এবং এটার আমার দৃষ্টিতে কি সমাধান সেটা বলতে হবে। উনারা সিদ্ধান্ত নেবেন কি, আপনি একটা সমাধান দিলেন, আমি একটা সমাধান দিলাম, উনি একটা সমাধান দিল, এর মধ্যে কিন্তু একটা ভালো সমাধান দাঁড়িয়ে আসবে,
1: সম্মিলিত
3: সমাধান। এবং আমরা যদি এইভাবে যদি আগে যেতে পারি, আমি মনে করি যে আমাদের দেশের অনেক সমস্যার সমাধান হবে এবং আমরা সার্বজনীন হবে। আমাদের সবাই এখন সার্বজনীন চিন্তা করার সময়।
1: ধন্যবাদ।
3: এবং এটাই হলো সবার আগে,
1: আমরা শুধু করতে পারছি না। ধন্যবাদ আমাদের শাকিল ভাই ড্যাবের মহাশয়, ধন্যবাদ জানাই আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক কালীর কণ্ঠের সাহিদ ভাই, কষ্ট করে আমাদের স্টুডিওতে আসলেন এবং আপনারা যে কথাগুলি বললেন আমরা আমাদের শ্রোতা ভাইদের উদ্দেশ্যে। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং প্রধানমন্ত্রী উনি বিদেশ থেকে নামার পূর্বেই কিন্তু স্লোগানটা দিয়েছেন যে আগে দেশ গড়ো, দল নয় দেশ গড়ো, দেশ বাঁচলে দল বাঁচবে, দল বাঁচলে আমাদের সবাই সুখ শান্তি থাকতে পারবে। সম্মানিত শ্রোতা মন্ডলী সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত বিনয় ভূষণ দত্তর কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন বিনয়ভূষণ দত্ত। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন কটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন বেলা 11টায়। এ অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানাচ্ছি। ঘোষণাটি শেষ হলো।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন সূচিতে রয়েছে আধুনিক গান শিল্পী সালমা জাহান। প্রথম গানটির রচয়িতা মোহাম্মদ রবিউল ইসলাম, সুরকার মোহাম্মদ সাদেক আলী।

আধুনিক গান শুনছেন শিল্পী সালমা জাহান। এবারে গানটির রচয়িতা রামানন্দ সরকার, সুরকার আজাদ মিন্টু।

0: আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন সালমা জাহান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, ঋতুবৈচিত্র্যে দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ঋতু পরিক্রমায় এখন শরৎকাল। প্রতিটি ঋতুরই কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং ভালো লাগার কিছু বিষয়বস্তু রয়েছে। প্রতিটি ঋতুকেই আমরা সেভাবে সবাই উপভোগ করি, আর জীবনটা আবার সবাই উপভোগ করতে চাই। একদম ঋতু বৈচিত্র্যের মতো আমাদের জীবনও যেন বৈচিত্র্যময় হয়, সেজন্য সবসময় থাকতে হবে হাসি খুশি আর ভালো ভালো গান শুনতে হবে। হ্যাঁ বন্ধুরা, আয়োজন গালিতে এ পর্যায়ে আপনাদের শোনাব পল্লী গীতি। শিল্পী মোহাম্মদ ফখরুজ্জামান হেলাল, প্রথম গানের রচয়িতা ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
1: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
0: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
1: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
0: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
1: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে ফ্যামিলি কাজের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জের পথে রয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। দিনব্যাপী সফরকালে তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। দুপুরে প্রধানমন্ত্রী জেলার কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স ও পরিদর্শন করবেন। তারেক রহমান আজ মিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্ব ভোগীর মাধ্যমে ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকে যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং এতে জাতির দীনতা ও হীনতাই প্রকাশ পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল রাজধানীর শের-ই বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এর ৫০০ শয্যা বিশিষ্ট নবনির্মিত অপর একটি ১৫তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে এ কথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারাও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

0: হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইলে 2026 সালের এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। খেলা খবর ক্রিকেট। ডারউইনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ চতুর্থ দিনের খেলায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 8 উইকেটে 276 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 426, অস্ট্রেলিয়া 198 এবং 8 উইকেটে 276 রান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার অ্যাপস থেকে সমগ্র পৃথিবীতে। যারা এই অনুষ্ঠান একই সাথে সরাসরি শুনতে ও দেখতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী শফিকুর রহমান। শিল্পী এখন গাইবেন দোকানে নজরুল সঙ্গীত। আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত আমাদের কলাকৌশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী শফিকুর রহমানের কাছে সরাসরি দোকানে নজরুল সঙ্গীত শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি নজরুল সঙ্গীত গাইলেন শিল্পী শফিকুর রহমান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় রয়েছে পল্লীগীতি, শিল্পী নসরিন আক্তার বিউটি।

মোহাম্মদ আব্দুল মজিদের লেখা এবং এস এম আব্দুল আওয়ালের সুর করা গানের পরে নাসরিন আক্তার বিউটি গেয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমানের লেখা গান। এই গানটি সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: পল্লীগীতি শুনলেই শিল্পী ছিলেন নাসরিন আক্তার বিউটি, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে সমগ্র পৃথিবীতে।
2: যারা অনুষ্ঠান একই সাথে সরাসরি শুনতে ও দেখতে চান, আমাদের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে একই সাথে এই অনুষ্ঠান দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী এটিএম জাহাঙ্গীর। শিল্পী এখন গাইবেন দোকানে রবীন্দ্রসঙ্গীত।
0: আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত, প্রস্তুত আমাদের কলা কুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গ দেবার জন্য।
2: তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী এটিএম জাহাঙ্গীরের কাছে সরাসরি দুখানি রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য।

0: এখন আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দোকানে রবীন্দ্রসঙ্গীত গাইলেন শিল্পী এটিএম জাহাঙ্গীর।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শাহানা নাজনীনের বাজানো গিটারে লঘু সুর শুনবেন।

0: এতক্ষণ শাহানা নাজনীনের বাজানো গিটারে লঘু সুর শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আপনারা আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে সমগ্র পৃথিবীতে।
2: যারা এই অনুষ্ঠান একই সাথে সরাসরি শুনতে ও দেখতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সাথে সরাসরি দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী শেফালি সরগম। শিল্পী এখন গাইবেন দোকানি লালন গীতি।
1: আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত আমাদের কলাকুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য।
2: তো আর দেরি নয়, চলুন আমরা চলে যাই আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী শেফালি সরগমের কাছে সরাসরি দোকানি লালন গীতি শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি লালন গীতি গাইলেন শিল্পী শেফালি সারগাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন শান সাহা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানের কথা সাজিয়েছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শান সাহা।

আলাইকুম। বেলা ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শোয়েব আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জের পথে রয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। দিনব্যাপী সফরকালে তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। দুপুরে প্রধানমন্ত্রী জেলার কটিয়াদি কার্ট হ্যাচারি কমপ্লেক্সও পরিদর্শন করবেন। তারেক রহমান আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ দিবসের উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকালে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন পুরোহিত ভিক্ষু পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ এবারের প্রতিপাদ্য, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি গতকাল গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমএ বিচারক, লিগাল এইড কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক সমন্বয় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের কিছু অবিচ্ছেদ্য, সহজাত ও সার্বজনীন অধিকার রয়েছে। নাগরিকরা যাতে এসব অধিকার অর্জন করতে পারে তার নিশ্চয়তা রাষ্ট্র দিয়ে থাকে। মৎস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে তিনি বলেন, প্রাণী সম্পদ খাতকে আধুনিক ও টেকসই করে ভোক্তাদের ন্যায্য মূল্যে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। ইতোমধ্যে দেশে ১৩টি মিট প্রসেসিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী জানান, পানিসম্পদ গবেষণায় দেশে ২টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন উদ্ভাবন করা হয়েছে, যা আগে বিদেশ থেকে আমদানি করতে হতো। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ বলছে, এখনও বহু মানুষ ক্ষতিগ্রস্ত ভবনে আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা ভূমিকম্প উপদ্রুত এলাকায় পৌঁছার চেষ্টা করছেন। এদিকে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। বেলজিয়ামে স্মরণকালে সবচেয়ে বড় দাবানল মোকাবেলায় ইউরোপিয়ান ইউনিয়ন ৩টি হেলিকপ্টার এবং ২টি পানি ছিটানো অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে। বেলজিয়ামের পূর্বাঞ্চলে হাইফেন্স নেচার রিজার্ভে শুক্রবার থেকে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে বেলজিয়াম এবং প্রতিবেশী দেশগুলো থেকে দমকল কর্মী, সেনাবাহিনী ও স্থানীয় কৃষকরা কাজ করছেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনের খেলায় জয়ের জন্য স্বাগতিক অস্ট্রেলিয়ার দেয়া ৫৭ রানের টার্গেটে এখন দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ এক উইকেটে ৩৭ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া ১৯৮ ও ২৮৪ এবং বাংলাদেশ ৪২৬ ও ১ উইকেটে ৩৭ রান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত।

0: সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী স্বপ্নম হুমায়ুর আমিন, গানটির রচয়িতা আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ।

0: এতখানি আধুনিক গান শুনলেন শবনম হুমায়রা মিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা,

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, চলছে নজরুল বর্ষ। নজরুল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। নজরুল একাধারে প্রেমের কবি, দ্রোহের কবি। নজরুলের গান আমাদের অনেক দিন, মানে সারা জীবন নজরুলের গানকে আমরা শুনতেই থাকব। তার সৃষ্টিতে আমরা মুগ্ধ হবই। নজরুল এই যে তার কর্ম, সেই কর্মকে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এই নজরুল বর্ষ পালন করা হচ্ছে। আসুন, তার সৃষ্টি, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। চৌধুরী মুস্তাক হোসেন।

বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102, FM 106 MHz। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ এবং জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন শুনবেন দেশের গান।

0: প্রিয় শ্রোতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলায় সফরকালীন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ এবং জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি এরই মধ্যে চেয়ারম্যান বাড়িঘাটে বিপুল জনগণের করতালিতে স্লোগানে মুখরিত হয়ে এগিয়ে যাচ্ছেন এবং এখানে তার যে কর্মসূচি আছে সেই কর্মসূচির অংশগ্রহণ করবার জন্য ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন এবং এর মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বিটিভির এই অনুষ্ঠান আপনাদেরকে অনুষ্ঠানটি এখন কিশোরগঞ্জ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: শুভেচ্ছা স্বাগত পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকে, পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকে, চালাল ভাইয়ের পক্ষ থেকে, আলম ভাইয়ের পক্ষ থেকে, পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকে, পাকুন্দিয়া বিএনপির পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে, কিশোরগঞ্জের পক্ষ থেকে, তারক কমলের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগত, স্বাগত
2: কমলের আগমন,
1: শুভেচ্ছা স্বাগত,
2: লাল ভাইয়ের পক্ষ থেকে,
1: শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত,
2: আলম ভাইয়ের পক্ষ থেকে,
1: শুভেচ্ছা স্বাগত,
2: ভাইয়ের পক্ষ থেকে,
1: শুভেচ্ছা স্বাগত,
2: শুভেচ্ছা
1: স্বাগত, আমাদের প্রিয় নেতা মানুষের হৃদয়ের স্পন্দন ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, অভিনন্দন জানা হবে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগত,
2: প্রধানমন্ত্রীর আগমন,
1: প্রিয় নেতার আগমন, প্রধানমন্ত্রীর আগমন, তারেক রহমানের আগমন, প্রধানমন্ত্রীর আগমন।
0: প্রিয় শ্রোতা, আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্লোগানে স্লোগানে মুখরিত জনতার ভালোবাসায় সিক্ত হয়ে এগিয়ে যাচ্ছেন। মৎস্যপক্ষ 2026 উদ্বোধন উপলক্ষে তিনি এরই মধ্যে হাজির হয়েছেন। আর আমাদের 2026 মৎস্যপক্ষে যে স্লোগানটি কিন্তু হচ্ছে রূপালী মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয়ে কিন্তু জাতীয় মৎস্য সপ্তাহ 2026 মৎস্য মাছের যে পোনা অবমুক্তকরণ এবং তার যে কর্মসূচি আছে সে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তিনি কিন্তু এরই মধ্যে ঘাটে উপস্থিত হয়েছেন এবং মাছের যে পোনা অবমুক্ত করবেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে মাছের পোনা অবমুক্ত করছেন প্রধানমন্ত্রী। পুরাতন ব্রহ্মপুত্র নদে এর মধ্যে মাছের পোনা তিনি ছেড়ে দিয়েছেন এবং একে একে মাছের যে ঝুড়ি আছে ঝুড়ির মাধ্যমে কিন্তু তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ছাড়ছেন। জনতা কিন্তু অবলোকন করছে, একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক মানুষ কিন্তু প্রধানমন্ত্রীকে ভালোবাসা জানাবার জন্য এই কাজে তাদের যে অংশগ্রহণ উৎসাহ উদ্দীপনা তা আমরা দেখতে পাচ্ছি। এবং মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী আবারও বেশ কয়েকবার কিন্তু ঝুড়ির মাধ্যমে এবং যে মাছের পোনা তিনি অবমুক্ত করছেন, একবার দুবনে আমরা দেখছি যে অনেকগুলো মাছের পোনা কখনো বালতিতে কখনো ঝুড়িতে কখনো বলে করে তিনি মাছের পোনা ব্রহ্মপুত্র নদে ছেড়েছেন, ছেড়ে এরই মধ্যে তিনি এগিয়ে যাচ্ছেন, তার যে আরও কর্মসূচি আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জনতা কিন্তু স্লোগান দিচ্ছে, এবং তার যে কর্মসূচির অংশ হিসেবে যারা উপস্থিত হয়েছেন সেখানকার স্থানীয় জনগণ, তারাও কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে এই মৎস্যপক্ষ 2026কে উদযাপন করছে, এবং তারাও কিন্তু একটু একটু করে নিজেদের অভিব্যক্তি প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসায় প্রকাশ করছেন, কখনো করতালিতে কখনো স্লোগানে। এবারে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাখা ব্রহ্মপুত্র নদে যে নৌকা আছে তার মধ্যে কিন্তু যে তরি উঠে তিনি ব্রহ্মপুত্র নদ সম্ভবত অবলোকন করবেন, সেই উদ্দেশ্যে কিন্তু তিনি এর মধ্যেই তিনি উঠছেন জলতরিতে, এবং সে জলতরিতে উঠবার জন্য তার তাকে সিঁড়িতে এগিয়ে দেওয়া হচ্ছে, এবং প্রধানমন্ত্রী একেবারে সপ্রতিভাবে সাবলীলভাবেই এই সেই জলতরিতে উঠে গেলেন। এবং সেখানে জলতরির উপরে যে মঞ্চের মতো যে জায়গাটি আছে এখানে দাঁড়িয়ে তিনি হাত নাড়িয়ে নদীর চারপাশে যেই জনতার ভিড় সেখানে কিন্তু সবাইকে ভালোবাসার প্রতিউত্তর দিচ্ছেন নেন, এবং উৎসব মুখর একটি পরিবেশে আমরা দেখছি জনতার উৎসাহ উদ্দীপনা আগ্রহ, এবং সবাই এই কাজে যে নিজেদের একেবারে আন্তরিক যে অংশগ্রহণ সেটা বোঝাই যাচ্ছে। এবং আমরা জানি যে মাছে ভাতে বাঙালি, বাংলাদেশের বাঙালিদের যে একটা ঐতিহ্য একটা কথা আছে, সেই মাছে ভাতে বাঙালির জন্য মাছ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নদী বাঁচুক মাছ বাঁচুক এবং জলের যে প্রাণ সেটাই স্বপ্ন যেন জাগরুক থাকে, এবং মৎস্যজীবীদের ঘরে যেন হাসি ফুটে, সেটাই কিন্তু আমাদের এর লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং প্রধানমন্ত্রী সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়বার প্রত্যয়ে এই প্রকল্পগুলো তিনি কিন্তু এই কর্মসূচিগুলো উদ্বোধন করছেন, এবং এখন তিনি কিন্তু মঞ্চে উঠে এসেছেন, এবং মঞ্চে উঠে জনতাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে মাছের পোনার একটি পলিথিন ভর্তি মাছের পোনা আর একটি জার কিন্তু হাতে তুলে দেয়া হচ্ছে। পাকুন্দিয়া উপজেলার আর পক্ষ থেকে সেখানকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন একে একে উপহার হিসেবে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে যে মাছের এর পাত্রগুলো তুলে দিচ্ছেন, মাছের পোনাগুলো, এবং সেখানে যারাই উপস্থিত আছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী আন্তরিক সাক্ষাৎ করছেন, মত বিনিময় করছেন, মাছের পোনাগুলো গ্রহণ করলেন, কুশল বিনিময় করে তিনি আসন গ্রহণ করলেন। এই মুহূর্তে কিন্তু তিনি মঞ্চে বসে আছেন, এবং এই যে সাধারণ জনতার সঙ্গে মিশে যাবার প্রধানমন্ত্রীর যে প্রয়াস, একেবারেই মঞ্চে সাধারণ একটি চেয়ারেই কিন্তু তিনি বসেছেন, অন্য সবাই যেভাবে বসেছেন তিনিও কিন্তু পাশাপাশি আছেন, এবং সঙ্গে আছেন বিএনপির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সংসদ সদস্যরা আশপাশে তাকে ঘিরে আছেন, এবং এই মঞ্চেই তিনি জনতার উদ্দেশ্যে কিছু বলবেন, সে অপেক্ষায় কিন্তু জনতা উন্মুখ হয়ে আছে। আর আমরা জানি মাছ শুধু আমাদের প্রোটিনের চাহিদা মিটায় এমন নয়, মাছ কিন্তু আমাদের অর্থনীতির যেমন স্বনির্ভরতা আনে, আমাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটাও কিন্তু মাছের মাধ্যমে হওয়া সম্ভব, এবং বাংলাদেশের মানুষের একেবারে 60% প্রোটিনের চাহিদা কিন্তু সরাসরি মাছের মাধ্যমে বাংলাদেশ পেয়ে থাকে। আর সেই জন্যই এই যে মৎস্যপক্ষ 2026 সেটাকে আরও বেশি যুক্তিযুক্ত করবার জন্যে এবং অর্থবহ করবার জন্য প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ, এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চে অনেকে উপস্থিত আছেন, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছেন। আমরা এই মুহূর্তে আবারও সরাসরি সম্প্রচার আর মঞ্চে চলে যাচ্ছি, সেখান থেকে যে মঞ্চে যে আলোচনা সভা হচ্ছে সেই সভাটি আমরা সম্প্রচারে চলে যাচ্ছি।
3: আমাদের মাঝে উপস্থিত আছেন গভর গাঁওয়ের মাননীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান, আমাদের বিভিন্ন মৎস্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, এলাকার মুরব্বীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, ব্রিজের পরেই যে জায়গাটা এটা হল বীর ইসাগার স্মৃতির বিতরিত ইসাগার ক্যান্টনমেন্ট ছিল, সেখানে নদীর ওই পরে আমাদের ইসাগার সাথে মানসিংহের যুদ্ধ হয়েছিল, সেই বীর ইসাগার স্মৃতি বিজড়িত এবং কটিয়াদির শাহ শামসুদ্দিন আউলিয়া এবং সত্যজিৎ রায়ের সেই পুণ্যভূমিতে এসে আমি পাখন্দিয়া এবং কটিয়াদিবাসীর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, এই পাখন্দিয়ার মাটিতে শহীদ রাষ্ট্রপতি দুইবার এসেছিলেন, কটিয়াদির মাটিতে উনি দুইবার এসেছিলেন, আমাদের আড়িয়াল খান নদীর উনি খনন করেছিলেন এবং যে জায়গাটা বসেছিলেন বিশ্রাম করার জন্য এই জায়গাটার নাম দিয়েছে জনগণ জিআরটেক, এবং কটিয়াদির জালালপুর বে খাল এবং সেই আশ্রিতা খাল উনি খনন করেছিলেন, সেইখানে সেই খালটার নামও জিআর কাটা খাল নামে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া এই পাখন্দিয়া এসেছিলেন পাঁচবার, কটিয়াদিতে এসেছিলেন চারবার। আমরা সেই এছাড়া আর কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছিল পাখন্দিয়ায়? আর কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই পাখন্দিয়া কটিয়াদিতে আসেনি? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত অবহেলিত। বিগত আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আন্দোলনে, আমরা সেই ফ্যাসিস্টের সাথে আমাদের এই পাখন্দিয়া কটিয়াদির মানুষের ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হয়েছিল, এই কয়েকবার আমরা যুদ্ধ করেছি, আমাদের বিরুদ্ধে ২৪টা মামলা হয়েছিল, আমাদের অসংখ্য নেতা কর্মীরা জেল খেটেছে, পঙ্গু হয়েছে। এর মধ্যে শ্রাবণের কথা আপনি জানেন, যে শ্রাবণের বুক যাত্রা করে দেওয়া হয়েছিল, যে শ্রাবণের চিকিৎসার খোঁজখবর আপনি নিয়েছিলেন, জলিলের চোখ নষ্ট হয়েছে, মাসুদের চোখ নষ্ট হয়েছে, সব এদের চোখ নষ্ট হয়েছে। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশকে আবার আমরা এই কটিয়াদি পাখন্দিয়ার মানুষ আপনার মনোনীত প্রার্থীকে আপনাকে উপহার দিয়েছে সংসদ সদস্য হিসাবে। এই ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নেতা আপনি জানেন যে শ্রাবণের বুক জাতিসংঘ থেকে দুই তৃতীয় সংকুপ পেয়েছিলেন, ১৯৭৯ সালে, ১৯৯১ সালে, ২০০১ সালে এবং ২০২৬ সালের নির্বাচনে আপনার দল এখানে পাঁচবার ততোধিক আসন পেয়েছে যখন মানুষ ভোট দিতে পেরেছিল। আমার এলাকা অত্যন্ত অবহেলিত এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই চর অঞ্চলের মানুষ এই পাখন্দিয়াতে অনেক সবজি হয় আমাদের চর এলাকায় এবং কটিয়াদির লোহাজুরি দালালপুরে প্রচুর সবজি উৎপন্ন হয়। আমাদের এখানে একটা ব্রিজ দরকার, সেটা মুনিরিকান্দা থেকে গফরগাঁও সাথে, সেটা দত্তের বাজার এবং আমাদের এইখানে এইখান থেকে আমরা যেখানে বসে আছি মির্জাপুর থেকে আরেকটা ব্রিজ দরকার এই পাশের চর অঞ্চলের জন্য। আমাদের আরেকটা ব্রিজ দরকার আমাদের মঠখলা থেকে সেই আড়ালিয়া পর্যন্ত একটা ব্রিজ দরকার। আমাদের সেই কটিয়াদি উপজেলার সেই কটিয়াদি উপজেলার তিনটা ব্রিজ দরকার, বৈরাগীর চর থেকে মনথলা থেকে দক্ষিণ চর পুকা পর্যন্ত, আমাদের বাহের চর থেকে আমাদের সেই কটিয়াদির গুবরিয়া পর্যন্ত ব্রিজ দরকার। আমরা আপনার কাছে ব্রিজগুলি দাবি করছি। আমরা পাখন্দিয়া এবং কটিয়াদির মহিলা কলেজ এবং গার্লস কলেজের সরকারিকরণের জন্য আপনাকে দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এলাকা অত্যন্ত অনুন্নত, তবে সবজির জন্য বিখ্যাত। এই সবজির জন্য পাখন্দিয়া এবং কটিয়াদিতে দুইটা কোল্ড স্টোর দাবি করছি, পাখন্দিয়া এবং কটিয়াদিতে দুইটা নার্সিং পাখন্দিয়া নার্সিং ইনস্টিটিউট দাবি করছি, এবং পাখন্দিয়া কটিয়াদির জন্য আমাদের টেকনিক্যাল স্কুলের দাবি করছি। এবং এই পাখন্দিয়া এবং কটিয়াদির গ্রামীণ অবকাঠামো অত্যন্ত খারাপ, গ্রামের ভিতরে রাস্তা একেবারে ১৭ বছরে কোনো কাজ হয় নাই। আমি এই কটিয়াদি পাখন্দিয়ার জন্য ১০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা করার জন্য আপনাদের কাছে দাবি করছি। আমি আর কথা বলাতে চাই না, আপনি পাখন্দিয়া কটিয়াদিতে এসে আমাকে ধন্য করেছেন, আমার জীবনের সকল চাওয়া পাওয়া মিটিয়ে গেছে, আজকে এই আমাদের শরীফুল আলম সাহেবকে নিয়ে এই কটিয়াদি পাখন্দি আসা সারা কিশোরগঞ্জে আমরা তুমুল আন্দোলন করেছি, আমরা যুদ্ধ করেছি ঘন্টার পর ঘন্টা। এই শরীফুল আলমের মাধ্যমে আমরা কিশোরগঞ্জের উন্নয়নের জন্য প্রজেক্ট সাবমিট করেছি, যেটা কিশোরগঞ্জ উন্নয়ন প্রকল্প। আপনি এই প্রকল্পকে দেখবেন, এই কিশোরগঞ্জের মানুষকে দেখবেন। এই ভৈরব থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তা চাইল্ড লাইনে উন্নত করার জন্য দাবি জানাচ্ছি। এবং আপনি যে রাস্তা দিয়ে এসেছেন, এই রাস্তাটা আমাদের মেইন রাস্তা, ঢাকায় যাওয়ার রাস্তাটা সরু আঁকা বাঁকা, এই রাস্তাটাকে ফোর লেন করার জন্য আপনাকে দাবি জানাচ্ছি। এবং এই দাবি জানিয়ে আপনাকে এই কটিয়াদি পাখন্দা আসার জন্য এই পাখন্দিয়া কটিয়াদের মানুষের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরুক, খালেদা জিয়া অমরুক, তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
4: প্রিয় ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, যার হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান, ওই নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে, নেতা আছে, ওই সেই নেতা তারেক রহমান। ধন্যবাদ।
5: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার সংসদ সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা, মা বোনেরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে এখানে যে মৎস্য অবমুক্তকরণ হল, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? কাদের উপকার হবে ভাই? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে সঠিক। অর্থাৎ আপনারা বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশবাসী বেগম খালেদা জিয়ার দল, বিএনপিকে আপনারা জয়যুক্ত করেছিলেন। কারণ বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম এবং নির্বাচনের পরে আপনাদের ভোটে, আল্লাহর রহমতে, যখন আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি, আমরা বলেছিলাম খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সারা দেশে খাল খননের কাজ শুরু করেছি। এই খাল খননের ফলে কৃষক ভাইরা কি উপকার পাচ্ছে? কৃষক ভাইরা উপকার পাচ্ছে। শুধু খাল খনন করলে কৃষক ভাইরাই উপকার পাবে না, একই সাথে খালটা যেই এলাকার ভিতর দিয়ে যাবে সেই এলাকার মানুষও পানির সুবিধা পাবে। সেজন্যই একই সাথে শুধু করলেই হবে না, খাল খননের পানি যেমন উপকারে লাগবে সেই পানির আরো সদ্ব্যবহার করতে হবে। এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই নদীতে আমরা মাছ ছাড়ে পোনা ছাড়লাম, কিন্তু ধীরে ধীরে উপকার পাচ্ছে, কৃষক ভাইরা উপকার পাচ্ছে। শুধু খাল খনন করলে কৃষক ভাইরাই উপকার পাবে না, একই সাথে খালটা যেই এলাকার ভিতর দিয়ে যাবে সেই এলাকার মানুষও পানির সুবিধা পাবে। সেজন্যই একই সাথে শুধু করলেই হবে না, খাল খননের পানি যেমন উপকারে লাগবে সেই পানির আরো সদ্ব্যবহার করতে হবে। এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই নদীতে আমরা মাছ ছাড়ে পোনা ছাড়লাম, কিন্তু ধীরে ধীরে দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটি হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস টুয়েলভ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন নারীদের শিক্ষা ব্যবস্থা। এবং দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যা গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু স্কুল ড্রেসই নয়, এই কোটি, এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। যেভাবে প্রতি বছর নতুন বই দেওয়া হয়, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে নতুন স্কুল ব্যাগ, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে আমরা নতুন স্কুল ড্রেসও দিতে চাই, তাদের ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলেছিলাম যে আমরা বাংলাদেশের নারী সমাজকে যেমন শিক্ষায় দীক্ষায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, একইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়, তার হাতে পর্যায়ক্রমিক ভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আল্লাহর রহমতে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি এবং পর্যায়ক্রমিক ভাবে এই কাজ আমরা আগামী 5 বছর সারা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিব। এবং তারই অংশ হিসেবে আজকে এই জেলায় আমরা ফ্যামিলি কার্ডের কাজ উদ্বোধন করছি ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে একইভাবে আমরা, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, কৃষক ভাইদের পাশে এই সরকার দাঁড়াতে চায়, যতটুকু সরকারের সম্ভব, সরকারের সামর্থ্য কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদেরকে সহযোগিতা করতে চায়। এবং সেজন্যই আমরা কৃষি কার্ড চালু করতে চাইছি কৃষক ভাইদের জন্য, যেই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে বছরে আর্থিক সহযোগিতা প্রদান করব। শুধু তাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তাদের কাছে সার, বীজ, কীটনাশক, ঔষধও আমরা পর্যায়ক্রমিক ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো হচ্ছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য, যার মাধ্যমে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা দেশের মানুষের সামনে ওয়াদা করেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের সমাজে আলেম সমাজ যারা আছেন, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবের যারা ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবরা আছেন, এর বাইরে অন্য অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, তারা অনেক অংশে অনেকেই আছেন মানবতার জীবনযাপন পালন করেন। আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এই মানুষগুলোর পাশেও আমরা দাঁড়াতে চাই। আমরা যেমন নারী সমাজের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, আমরা যেমন কৃষক ভাইদের পাশেতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই, আমরা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের পাশে থেকে তাদেরকে শিক্ষা দীক্ষায় গড়ে তুলতে পারি, আমরা তাদের জন্য নতুন করে সহ নতুন করে স্পোর্টস এর ব্যবস্থা করেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে, খেলাকে তারা যাতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, আমরা নতুন করির মাধ্যমে বিভিন্ন শিল্পে যাতে আমাদের আগামী বংশধররা বেরিয়ে আসতে পারে, তাদের মধ্যে থেকে যাতে পেশাদার শিল্পী তৈরি হতে পারে, এই ব্যবস্থাগুলো করেছিলাম, করেছি। ঠিক একইভাবে আমরা চাই আমাদের ইমাম মুয়াজ্জিম সাহেব যারা আছেন, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে করে তারাও স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো এই জন্য করতে চাই কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে। আমরা সেই কাজগুলো করতে চাই প্রিয় ভাই বোনেরা, এবং সে কারণেই আমরা খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্কুলের বাচ্চাদেরকে পোশাক পৌঁছে দেওয়া, তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া, স্কুলগুলোকে ঠিক করা, ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে সহযোগিতা করা আর্থিকভাবে, এই কাজগুলো আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। প্রিয় ভাই বোনেরা, এই যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এই মাছের অবমুক্তকরণ, এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বাচ্চাদেরকে মানুষ রূপে গড়ে তোলা, সুন্দর আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলা, এই যে কাজগুলো, ইমাম মোয়াজ্জেম সাহেবদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, আপনারা কি মনে করেন এইগুলোর যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? কি ভাই মনে করেন? আরে ভাই, কামগুলো তো আপনাদের জন্য কি মনে করেন বলতে হবে তো, সঠিক মনে করেন এই কাজগুলো ঠিক আছে? যদি এই কাজগুলো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, তাহলে এই যে খাল খনন কর্মসূচি, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হলে কি গ্রামের মানুষের পানির চাহিদা এবং সেচের সুবিধা বাস্তবায়িত হবে? তাহলে প্রিয় ভাই বোনেরা, যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা জানি, আমরা দেখেছি, আমরা দেখছি এখনো যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, এখন সময় হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কাজেই দেশকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে এই দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে এই দেশের মানুষের রক্ত সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল, সেই পাচারকারীদেরকে এই দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে। এখন সেই জন্য সময় হচ্ছে আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। আমাদেরকে একসাথে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা। কারণ এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে বাংলাদেশের জনগণেরই সামনে এগিয়ে আসতে হবে। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি সমুন্নত রাখতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে, যেই ছাত্র জনতা চব্বিশের 5ই আগস্ট রাজপথে নেমে এসে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল, সেই জনগণকে সতর্ক থাকতে হবে। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি একদিনে সকল সমস্যার সমাধান হবে না। যেভাবে স্বৈরাচার এই দেশের অর্থনীতি বলেন, এই দেশের পররাষ্ট্রনীতি বলেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে গেছিল, সেই আমরা সরকার গঠন করার পরে দেশের সকল অবস্থাকে আমরা ধ্বংসপ্রাপ্ত পেয়েছি। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ধ্বংস থেকে গড়ে তুলতে হচ্ছে। এই যে এমপি সাহেব একটু আগে এখানে ব্রিজ এবং রাস্তার কথা বলে গেলেন, যদি দেশে উন্নয়নই হতো তাহলে এই কাজগুলো এত বছরে হলো না কেন? এই জন্যই হয় নাই, কারণ এর আগে যারা দেশের শাসনভার দখল করে রেখেছিল তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল এবং সেজন্যই তারা জনগণের জন্য কোনো কাজ করে নাই। আমরা দেখেছি, আমি জানি সমগ্র দেশের মানুষ বিভিন্ন, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যেহেতু বিএনপি কে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি এদেশের স্বার্থেই কাজ করবে, বিএনপি এদেশের মানুষের স্বার্থে কাজ করবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে, সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব, সেই পরিকল্পনা আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করব পবিত্র জাতীয় সংসদে। প্রিয় ভাই বোনেরা, আজ বিদ্যুতের সমস্যা নিয়ে, এই যখন সমস্যা, এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাস্তায় রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হয়, তাদের চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু উপকৃত হয় সেই সকল বিশৃঙ্খলাকারী। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই বক্তব্যে প্রথমেই আমি আপনাদের সামনে বলেছি আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা, এবং সে কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, তাই তো নাকি? তাহলে প্রিয় ভাই বোনরা, আজকে এই বক্তব্যের শেষে এসে আপনাদেরকে বলতে চাই, আপনারা যে সমর্থন দিয়েছিলেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের উপরে আপনারা আস্থা ধরে রাখুন, ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে এবং দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই পোড়ামাছ অবমুক্তকরণের এই যে জনসভা, এই জনসভায় আমরা সকলে আজকে শপথ গ্রহণ করি, আমরা সকলে শপথ গ্রহণ করি, সকলে প্রতিজ্ঞা করি যে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণ জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। আছি নাকি আমরা দেশের শান্তি রক্ষায়? আসুন, যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। মানুষ এখন, দেশের মানুষ এখন দেশের শান্তি চায়, দেশের মানুষ এখন শৃঙ্খলা চায়, আইনের শাসন চায়, দেশের মানুষ কর্মসংস্থান চায়, দেশের মানুষ তার সন্তানদের জন্য শিক্ষা চায়, দেশের মানুষ তার পরিবারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা চায়। এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে তাহলে ধৈর্য সহকারে অবস্থা নিতে হবে, ধৈর্য সহকারে আমাদেরকে সময়ের জন্য ধীরে ধীরে সময়কে সুযোগ দিতে হবে, এবং একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা বিশৃঙ্খলা তৈরি করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আছেন নাকি আপনারা আমার সাথে? ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আপনাদের কাছে প্রত্যাশা, 12 তারিখে যেভাবে আপনারা সমর্থন দিয়ে আপনারা আস্থা রেখেছিলেন বিএনপির উপরে, পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই, ইনশাল্লাহ আপনারা আস্থা ধরে রাখুন, বিএনপি আপনাদের সাথে ছিল, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে, বিএনপি বাংলাদেশের জনগণের সাথে আছে, বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে যতদিন বিএনপি টিকে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত মাছের পোনা অবমুক্তকরণ।

0: নির্মল মাছ থাকুক নিরাপদ, তবেই সোনালী রূপালী মাছে সমৃদ্ধ দেশ হবে, সবার আগে হোক বাংলাদেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ, এমনই প্রত্যয়ে এমনই প্রত্যাশায় আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে।
1: এতক্ষণ জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ এবং জনগণের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
2: পরিদর্শন করবেন তারেক রহমান আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ দিবসের উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন পুরোহিত ভিক্ষু পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। এদিকে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জাতীয় মৎস্যপক্ষ 2026-এর এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ বলছে, এখনও বহু মানুষ ক্ষতিগ্রস্ত ভবনে আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা ভূমিকম্প উপদ্রুত এলাকায় পৌঁছার চেষ্টা করছেন। এদিকে ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া বাংলাদেশকে 57 রানের টার্গেট দিলে টাইগাররা 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয়। বাংলাদেশের হাসান মাহমুদ তার অনবদ্য বোলিং নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 426 ও 1 উইকেটে 57 এবং অস্ট্রেলিয়া 198 ও 284। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। টাইগার দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর তারেক রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাঁদের অভিনন্দন জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়েছে।

0: যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে একটাই ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স, FM নব্বই মেগাহার্স, FM একশো ছয় মেগাহার্স এবং FM একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

করতে ভালোবাসেন।

যে সাজ

0: শ্রোতা, বাংলাদেশ বেতার এখন রেডিও সেট ও ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপস এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে।
1: তথ্য, শিক্ষা, বিনোদন, খেলা সহ সর্বশেষ সংবাদ জানতে বাংলাদেশ বেতারে যুক্ত থাকুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: প্রচার এই প্রসার বাংলাদেশ বেতারে আপনার পণ্য ও সেবার বিজ্ঞাপন দিন।
1: বাংলাদেশ বেতার, সবার জন্য সব সময় সব।

0: বাংলাদেশ বেতার। এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্সে। অনুষ্ঠান এক জায়গায় প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.app বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন কোটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আজ 16 আগস্ট 2026 থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026, চলবে আগামী 30 আগস্ট 2026 পর্যন্ত। জাতীয় মৎস্যপক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী স্থান কিশোরগঞ্জ জেলার পাটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম থেকে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি আমি ফাতিমা অফরোজ সোহেলি। কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন এবং জাতীয় মৎস্যপক্ষ 2026 এর শুভ উদ্বোধন করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের সাথে সাথেই জাতীয় সঙ্গীত, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং স্বাগত বক্তব্য জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনাদের জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন, মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ দুই, জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য পাট মন্ত্রণালয়, জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জাতীয় মৎস্য পদক অর্থাৎ স্বর্ণ পদক 2026 প্রদান করা হবে আজকের এই আয়োজন থেকে। মৎস্য খাতে গৌরবোজ্জ্বল ও অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবার 13টি নির্দিষ্ট ক্যাটাগরিতে মোট 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলোকে বিবেচনা করা হয়েছে সেগুলো হচ্ছে মৎস্য উৎপাদন ও চাষ, অর্থাৎ সফল উদ্ভাবনী মাছ চাষী এবং বাণিজ্যিক খামারিরা যারা মাছের উৎপাদন বাড়াতে বিশেষভাবে ভূমিকা রাখছেন তাদেরকে এই ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রদান করা হবে। মৎস্য সম্পদের উন্নয়ন, জাত সংরক্ষণ এবং রোগ বালাই দমনে সফল বিজ্ঞানী ও গবেষকবৃন্দ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে স্বর্ণপদক গ্রহণ করবেন। মাঠ পর্যায়ে মৎস্য চাষ প্রসারে দক্ষ কর্মকর্তা ও সম্প্রসারণ কর্মীরা মৎস্য সম্প্রসারণ ও প্রশাসনিক দক্ষতা ক্যাটাগরিতে স্বর্ণপদক গ্রহণ করবেন। যারা মৎস্য প্রক্রিয়াজাতকরণ, নিরাপদ মাছ বাজারজাতকরণ এবং এ খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্য ব্যবসায় সফল উদ্যোক্তা হিসেবে অবদান রেখেছেন, উদ্যোক্তা উন্নয়ন এই ক্যাটাগরিতে তারা স্বর্ণপদক গ্রহণ করবেন। বন্ধু, উদ্বোধনী দিনের কর্মসূচির অংশ হিসেবে পার্শ্ববর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদে, অর্থাৎ যেটা পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট নামে পরিচিত, সেখানে মাছের পোনাকে তো ইতিমধ্যেই অবমুক্ত করা হয়েছে, যেটি অবমুক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মৎস্য খাতের সাফল্য উল্লেখ করলে বলতে হয় 2024-25 অর্থ বছরে দেশে রেকর্ড পরিমাণ 51.11 লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। বর্তমানে মাথার পিছু দৈনিক মাছের প্রাপ্যতা 67.80 গ্রাম এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও জাতীয় মৎস্যপক্ষ 2026 এর উদ্বোধন উপলক্ষে এবং এইটি পক্ষব্যাপী কাল ধরে সারা দেশে কিন্তু জেলা উপজেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে 2 সপ্তাহব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে আজ বিভিন্ন জায়গাতে অর্থাৎ 64 জেলাতেই চলছে র্যালি এবং উদ্বোধনী সভা। তারপর আরও রয়েছে স্থানীয় গুরুত্বপূর্ণ নদ নদী, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। মাঠ দিবস ও পরামর্শ সেবায় মৎস্য চাষীদের জন্য বিশেষ মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকেরও ব্যবস্থা করা হয়েছে এই পক্ষকালব্যাপী। সচেতনতা বৃদ্ধিতে মা মাছ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ এবং কারেন্ট জাল সহ সকল অবৈধ জাল ব্যবহার বন্ধে বিশেষ মোবাইল কোর্ট ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। মৎস্য চাষে আধুনিক ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি যেমন বায়োফ্লক ও আরএএস ইত্যাদি প্রদর্শনীয় চাষীদের জন্য বিশেষভাবে ব্যবস্থা রাখা হয়েছে। সূত্র শ্রোতা বন্ধুরা, সাধারণত জাতীয় মৎস্য পক্ষের এই আয়োজন আমরা রাজধানীতেই হয় দেখতে পাই, তবে এবার প্রথমবারের মতো তৃণমূলের যারা মাছ চাষের সাথে জড়িত যে জেলে ভাই রয়েছেন, যারা মৎস্য চাষে অবদান রাখছেন যে তৃণমূল পর্যায়ে, তাদের কাছে নিয়ে আসা হয়েছে এই মৎস্য পক্ষ 2026 উদ্বোধন অনুষ্ঠান। সুপ্রিয় বন্ধু, আমরা আশা করছি যে কোনো মুহূর্তে এই আত্মিতা জজ ইনস্টিটিউশনের বিশাল মাঠে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি এলেই আমরা মূল অনুষ্ঠানে তাদের সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। আমরা সরাসরি এই অনুষ্ঠানে আপনাদের সংযুক্ত করছি।
1: ও উষ্ণ অভ্যর্থনা।

আজকের অনুষ্ঠানে সভাপতি মহোদয়কে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চে নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

0: 26-এর উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অপসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। একই সাথে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। অকুত ভয় এই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা এক বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলেছি। শ্রোতৃমণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর।
1: সম্মানিত শ্রোতৃবৃন্দ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জেনারেল সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, জেনারেল মোহাম্মদ শরীফুল আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এবং অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন, মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ দুই। মঞ্চে আরও উপবিষ্ট আছেন জেনারেল মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সম্মানিত সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এবং ডক্টর মোহাম্মদ খালেদ কনক, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর।
0: জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার সানুগ্রহ অনুমতি প্রদানের জন্য।
1: সম্মানিত সৌদীজন, এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

শুভমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।

سخر البحر لتأكلوا منه لحما طريا تلبسونها وتستخرجوا

0: صدق الله العظيم.
1: سورة نحل آيات 14. তিনি সমুদ্রকে অধীন করে দিয়েছেন যাতে তোমরা তা হতে তাজা মাছ আহার করতে পারো এবং যাতে তা হতে বের করতে পারো নিজেদের পরিধেয় অলংকার।

0: السلام عليكم ورحمة الله وبركاته.
1: সম্মানিত শ্রোতৃজন, এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন অসীম চৌধুরী।
0: ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ ভগবদ গীতা চতুর্থাধ্যায়, জ্ঞান যোগ ইয়ত ইয়ত আচরতি শ্রেষ্ঠ তত তত এবৈতরো জন সয়ত পমানং কুরুতে লোক তত অনুবর্ততে। যখন সমাজে ধর্মের অবনতি এবং অন্যায়ের প্রাধান্য দেখা দেয়, তখন মানব কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা ও সৎ মানুষকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হন। এই শ্লোকে ন্যায়, সত্য, মানবতা এবং সুশাসনের চিরন্তন বার্তা বহন করে। ওম সব্বে ভবন্তু সুখিনঃ, সব্বে সন্তু নিরাময়াঃ, সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগো ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই নিরোগ থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
2: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন উদল অ্যাঞ্জেলো রোজারিও।
3: আদিপুস্তক এক অধ্যায় ২০ থেকে ২৩ পদ ছিলেন, জলে প্রভূত জীবন্ত প্রাণীর সঞ্চলন হোক, আর জলে বিচিত্রগামী সঞ্চলনশীল যত জীব প্রভূত পরিমাণে উৎপন্ন হইল, সেই সমস্তই নিজ নিজ জাতি অনুযায়ী ঈশ্বর সৃষ্টি করিলেন, আর ঈশ্বর সে সমুদয় উত্তম দেখিলেন। আমেন।
1: সম্মানিত শ্রোতা, এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয় মাথেরও।
4: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য, সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, বহু সচ্চন্ত সিদ্ধঞ্চ বিনয়ো সুশিক্ষিতো।

0: निको बेता नास्ति मयेत कतसिनां कन्ति द्यारु सना पटेक संया नया भयस्य दुःखमेस्या। मानुषेर जीवनेर उन्नतिर लक्ष्ये बहुशास्त्रे ज्ञान लाभ करा, शिल्प प्रतिष्ठा करा, विनय ओ सुशिक्षित हवा एवं सुभाषित वाक्य बला, गौरवनीय व्यक्तिर गौरव करा, पंडित व्यक्तिर सेवा करा ও পূজনীয় ব্যক্তির পূজা করাই উত্তম মঙ্গল। পরস্পরকে বঞ্চনা করো না, কাউকে অবজ্ঞা করো না এবং ক্রোধ হিংসাবশত কারো দুঃখ কিংবা অনিষ্ট কামনা করো না। সবী সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: সম্মানিত সুধী, রূপালী মঞ্চে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে প্রতিপাদ্য করে এবারে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। নদীমাতৃক বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে মৎস্য সম্পদের সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবস্থাপনার উপর। সুধীমণ্ডলী, অনুষ্ঠান ঘোষণায় আছি আমি সাদি আফরিন এবং
2: আমি ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী।
1: বিশেষ চাহিদা সম্পন্ন

0: জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানের সকল বক্তব্য সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। আজকের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ, বাংলাদেশ বেতার এবং অন্যান্য বেসরকারি চ্যানেলে একযোগে সম্প্রচার করা হচ্ছে।
1: সম্মানিত শ্রোতৃমণ্ডলী, অনুষ্ঠানে এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সভাপতি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমিনুর রশিদ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এমপি, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, সংসদ সদস্য বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত শ্রোতৃমণ্ডলী, মৎস্য সেক্টরে নিয়োজিত প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে 16 আগস্ট থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ 2026 উপস্থাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, মৎস্য চাষী, মৎস্যজীবী, গবেষক, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম কর্মী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার ক্ষেত্রে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত হয়ে আসছে। অভ্যন্তরীণ মৎস্য ও বদ্ধ জলাশয়, সামুদ্রিক মৎস্য সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। 2024-25 অর্থবছরে বাংলাদেশে 51 লক্ষ মেট্রিক টনের বেশি মৎস্য উৎপাদিত এবং আহরিত হয়েছে। বর্তমানে দেশের মোট জিডিপিতে মৎস্য খাতের অবদান প্রায় 2.58%, কৃষিজ জিডিপিতে এ অবদান 22.03%। দেশের প্রায় 12% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রাণীজ আমিষের অন্যতম উৎস হিসাবে মাছ দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় শতব্যস্ততার মাঝেও আপনি জাতীয় মৎস্যপক্ষ 2026-এর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের কর্মস্পৃহা এবং উদ্যমকে শানিত করবে এবং মৎস্য খাতের সাথে সংশ্লিষ্ট সকল সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে অনুপ্রাণিত করছে। এজন্য আমি আন্তরিকভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নেতৃত্বে বাংলাদেশের মৎস্য খাত দ্রুতগতিতে এগিয়ে যাবে এবং একটি অত্যন্ত রপ্তানিমুখী খাত হিসেবে পরিচিতি লাভ করবে। সম্মানিত উপস্থিতি, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এ অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয়ে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর সকল কর্মসূচির সার্বিক সহায়তা কামনা করে এবং সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে মৎস্য খাতে সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও অবদান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রস্তুত করা হয়েছে। সকলকে প্রামাণ্যচিত্রটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

0: কিরে বাবা মে যাও রে বেথারে মন কোবে জিত না পারা মে
1: বাংলাদেশ নদীমাতৃক দেশ, যেখানে অসংখ্য খাল বিল নদী নালা হাওর বাউর আর পুকুর দিঘির মাঝে বয়ে চলে জীবনের অনন্ত স্রোত। নদীর বুকে প্রতিদিন জীবন যুদ্ধ করেন হাজারো জেলে, তাদের ঘাম আর পরিশ্রমেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় তাজা মাছ। একসময় দেশের জলাধারগুলোকে জাগিয়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার খাল খনন কর্মসূচি শুধু পানি বয়ে আনেনি, বুনেছিল জলের গভীরে স্বপ্ন।
2: কোদাল দিয়ে মাটিতে নামতে হবে, পানির বন্দোবস্ত করতে হবে, হাতে কোদাল, খাল কত,
3: হাজার হাজার পুকুরে সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে। আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন গজা নদীর সংস্কার করতে, খাল নালা কেটে পানি ধরে রাখতে।
1: মাছকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে 1993 সালে শুরু হয় জাতীয় মৎস্য পক্ষ।
4: রূপালী বিপ্লবের ডাক দিয়ে মৎস্য চাষকে একটি ব্যাপক ভিত্তিক সামাজিক আন্দোলনে পরিণত করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সূচিত কার্যক্রমের ধারাবাহিকতার ফসল আজকের এই মৎস্য পক্ষ। আমরা যদি দেশকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করতে পারি তাহলে অনেকগুলো লাভ হবে। মৎস্য সম্পদের উন্নয়ন, উৎপাদন, সংরক্ষণ ও পরিমিত আবরণের সঙ্গে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে।

প্রকৃতির আশীর্বাদে সমৃদ্ধ এই ভূখণ্ডে রয়েছে প্রায় 25 লক্ষ পুকুর ও দিঘি, বিস্তীর্ণ হাওর বিল ও প্লাবনভূমি, চিংড়ি খামার আর বিস্তীর্ণ সামুদ্রিক অঞ্চল। রয়েছে 260 প্রজাতির স্বাদুপানির মাছ, 475 প্রজাতির সামুদ্রিক মাছ আর 60 প্রজাতির চিংড়ি। রয়েছে কাঁকড়া, কচ্ছপ আর ডলফিন। 2024-25 অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদন পৌঁছেছে 51.11 লক্ষ মেট্রিক টনে। এর মধ্যে অভ্যন্তরীণ মৎস্য চাষে উৎপাদিত হয়েছে 29.78 লক্ষ মেট্রিক টন, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় থেকে এসেছে 14.11 লক্ষ মেট্রিক টন এবং সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে আহরিত হয়েছে আরো 5.68 লক্ষ মেট্রিক টন মাছ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে 2005 সাল থেকে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে জিআই পণ্য ইলিশ সংরক্ষণে অভয়াশ্রম, জাটকা সংরক্ষণ, প্রজনন মৌসুমে আহরণ নিষেধাজ্ঞা ও জেলে সহায়তা কর্মসূচির ফলে চলতি বছর ইলিশ আহরণ 5 লাখ মেট্রিক টনে পৌঁছেছে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশের মৎস্য চাষের চিত্র। আধুনিক মৎস্য চাষ ব্যবস্থায় অল্প জায়গাতেই বাড়ছে মাছ উৎপাদন। নতুন সম্ভাবনার এই পথে এগিয়ে আসছেন তরুণ উদ্যোক্তারাও, বেকার যুবকরাও ঝুঁকছেন মাছ চাষের দিকে। মৎস্য খাতে দিন দিন বাড়ছে নারীদের সক্রিয় অংশগ্রহণ। মাছ প্রক্রিয়াজাতকরণ, পোনা উৎপাদন ও বিপণনে নারীরা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তাদের পরিশ্রম ও দক্ষতায় সমৃদ্ধ হচ্ছে দেশের মৎস্য অর্থনীতি। বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতি উন্মোচন করেছে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ। নীল জলরাশির এই সম্ভাবনাই হতে পারে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের শক্ত ভিত্তি। তবে সম্ভাবনাতেই থাক আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। নদী দূষণ, অবৈধ জাল ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় হুমকির মুখে পড়ছে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য। বাংলাদেশের উপকূল জুড়ে চাষ হওয়া চিংড়ি দেশের চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এই খাত সৃষ্টি করছে কর্মসংস্থান, বাড়াচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ। 2024-25 অর্থবছরে মোট রপ্তানির পরিমাণ 90,619 মেট্রিক টন, বাজার মূল্য 6,144 কোটি টাকা, যার মধ্যে চিংড়ির অবদান 3,040 কোটি টাকা। চিংড়ি খাতকে বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা, আন্তর্জাতিক বাজার ও বিদেশি সুপার শপে মানসম্মত সরবরাহ নিশ্চিত করা এবং রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মৎস্য অধিদপ্তরের কর্মীদের নিরলস প্রচেষ্টা আর দায়িত্বশীল উদ্যোগে এগিয়ে চলছে বাংলাদেশের মৎস্য খাত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মাছের আহরণোত্তর অপচয় কমাতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কেন্দ্র স্থাপন ও পরিচালনা করে থাকে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য প্রজনন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, মাছের রোগ নিয়ন্ত্রণ এবং জলজ বাস্তুবিদ্যা ইত্যাদি নিয়ে গবেষণা পরিচালনা করে থাকে। বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম গভীর সমুদ্রগামী মৎস্য আহরণকারী জাহাজ ও ট্রলার চালনা, ইঞ্জিন অপারেশন, জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণ শিল্প ইত্যাদি সেক্টরের জন্য দক্ষ জনশক্তি গড়ার উদ্দেশ্যে প্রি সে ট্রেনিং সহ স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ, সরকারি সেবা ও আইনি বিষয় সম্পর্কে প্রান্তিক চাষী ও সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে মৎস্য খাতকে অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে মৎস্য চাষীদের সরাসরি সহায়তা প্রদান এবং জাল জার জলাতার নীতির বাস্তবায়ন, নিষিদ্ধ মৌসুমে

0: মৎস্য চাষ প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষী ও জেলেদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া হচ্ছে, যা নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করবে। 2030 সালের মধ্যে $1 trillion অর্থনীতি গড়ার লক্ষ্যে মৎস্য খাত হতে সমৃদ্ধির পথে আরো বহুদূর এগিয়ে যান, এমনটি প্রত্যাশা সবার।
1: অডিও ভিজুয়ালটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। শ্রোতৃবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথিদের বক্তব্য। প্রথমে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কটিয়াদী উপজেলার মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনকে।
2: আজকের জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত মৎস্য দিবস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমিনুর রশিদ এমপি, মাননীয় সংসদ মাননীয় মন্ত্রী, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, গত আন্দোলন সংগ্রামের প্রাণ পুরুষ, যিনি আমাদেরকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি যুগিয়েছিলেন দেশের বাইরে থেকেও, এবং ওনার অনুপ্রেরণায়, ওনার সাহস এবং ওনার নির্দেশনায় আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে পরাজিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত আছেন, আমাদের মাননীয় মৎস্য সম্পদ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন টুকু উপস্থিত আছেন, জনাব মীর শাহ আলম মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায় মন্ত্রণালয় উপস্থিত আছেন, আমাদের কিশোরগঞ্জের প্রাণপুরুষ কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাননীয় কিশোরগঞ্জ 6 আসনের মাননীয় সংসদ সদস্য মাননীয় বস্ত্রপাত প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য খাতের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান স্বীকৃত স্বরূপ পুরস্কার জন্য মনোনীত অতিথিবৃন্দ, মৎস্যজীবী, মৎস্যচাষী, মৎস্য খাদ্য উৎপাদনকারী, হ্যাচারি মালিক, মৎস্য প্রক্রিয়াজাত কারখানার মালিকবৃন্দ, মৎস্য সেক্টরের নিয়োজিত প্রিয় সহকর্মীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত, সদীপ মন্ডলী, আসসালামু আলাইকুম। রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ 2026 উদযাপন করতে যাচ্ছে। জাতীয় মৎস্য পক্ষ 2026 শুভ উদ্বোধন আমার সংসদীয় আসন কিশোরগঞ্জ দুইয়ের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপস্থিত সবাইকে সংসদীয় আসনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি বিশেষভাবে স্মরণ করছি মহান স্বাধীনতার কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে উৎসর্গকারী বীর সন্তানদের, মাছে ভাতে বাঙালি আমাদের এই হাজার বছরের পরিচয় আজ বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য চাষের উপর নির্ভরশীল। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো 2025 সালের প্রতিবেদন অনুযায়ী মৎস্য খাতে অবদানের জন্য মোট জিডিপির 2.58% এবং কৃষি জিডিপির 22.03%। শুধু তাই নয়, বিদেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা এবং এই খাতের ভূমিকা অপরিসীম। তাই আজকে এই শুভদিনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য খাতের সাথে যুক্ত সকল সম্মানিত কর্মকর্তা কর্মচারী, গবেষক, উদ্যোক্তা, মৎস্য চাষী ও মৎস্যজীবী ভাই বোনদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় প্রান্তিক অঞ্চলের মানুষ ও গ্রামীণ অর্থনীতির দেশের মূল তালিকা শক্তি হিসাবে বিবেচনা করে থাকেন। তাই তো জাতীয় মৎস্য পক্ষ 2026 অনুষ্ঠান ঢাকায় না করে কটিয়াদীর মতো একটি গ্রামীণ অঞ্চলে আয়োজন করেছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এস ছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে। পরিশেষে একটি নিরাপদ ও সমৃদ্ধ মৎস্যঘাট গড়ার এই পথসভায় জাতীয় মৎস্য পক্ষ 2026 সার্বিক সাফল্য কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মতো সৌভাগ্যবান কয়জন এমপি আছে জানে না যে যার এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী দুইটি উপজেলায় উনি সফর করেছেন, দুইটি উপজেলার মানুষের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমি আবশ্য আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মৎস্য পক্ষ অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
3: বারাকাতুহু। এবারে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপিকে।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মৎস্য চাষীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমিনুর রশিদ মঞ্চ প্রবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের মানুষের যিনি এই দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই প্রিয় মানুষ জনাব তারেক রহমান এমপি মহোদয়, মঞ্চ প্রবিষ্ট মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মঞ্চ প্রবিষ্ট স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সংসদ সদস্য মীর শাহ আলম সহ আমাদের মৎস্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, আমাদের জেলা প্রশাসন সহ পুলিশ সুপার সহ আমাদের সকল পর্যায়ের প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত আমার কটিয়াদি পাকুন্দিয়ার সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা যারা স্বর্ণপদক পাবেন এবং যারা মৎস্য চাষী খামারি উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তব্যের বিষয় নয়, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারাদিন এই কিশোরগঞ্জের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, আমি সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাই মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, বাংলাদেশের অনেক জায়গায় হাওয়া বাওয়ার আছে কিন্তু কিশোরগঞ্জকে এই জাতীয় প্রোগ্রামটিকে ভেন্যু হিসেবে নেওয়ার জন্য আমি আপনাদেরকে আমার কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আমি মন্ত্রণালয়ের মন্ত্রীদ্বয়কে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামটি সফল করার জন্য আমরা আমাদের সরকারি কর্মকর্তা সহ আমাদের সর্বস্তরে কটিয়াদি পাকুন্দিয়ার নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা কাজ করেছেন পরিশ্রম করেছেন তাদেরকে অভিনন্দন জানাই। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে মেসেজটা দিতে চেয়েছেন, অতীতে আমরা দেখেছি এই প্রোগ্রামগুলো কখনো হতো উসমানি মিলনায়তনে, না হলে হতো চীন মৈত্রীতে, কিন্তু সত্যিকার হাওড়বর এলাকার যে ফ্লেভার আজকে সারাদিন ব্যাপী মৎস্য মন্ত্রণালয়ের প্রোগ্রামটা এই প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের নেতা, গরিব দুঃখী এলাকার মানুষের নেতা এবং বাস্তব ভিত্তিক। উনি নির্বাচনের পূর্বে যে নেবেদ ওয়াদা করেছিলেন গ্রামের মানুষের উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় ব্যক্তিদের ভাতা সহ বিভিন্নভাবে প্রান্তিক মানুষের কথা চিন্তা করেছেন। বিগত সময় যদি আমরা লক্ষ্য করি কোন সরকার প্রধান এমনিভাবে গ্রামের মানুষের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে নাই, তাই আজকে আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছি, দেশবাসী আছি, সকলের একটাই কাজ হবে, সেটা হলো দেশের স্থিতিশীলতা রক্ষা করা, ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করা, মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ সে ভীষণকে সামনে এগিয়ে যে নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, অতন্ত্র প্রহরীর মতো কাজ করবো ইনশাআল্লাহ। তাই আজকে আমি আর কথা না বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার আমি ধন্যবাদ জানাই, শুধু এতটুকুই বলবো এই কিশোরগঞ্জ বিগত 17 বছরে আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আপনার নির্দেশে রাস্তাতে থেকেছে, আমি তাই আপনার কাছে শুধু বিনীত অনুরোধ এই অবহেলিত জনপদ এই কিশোরগঞ্জকে একটু খেয়াল রাখবেন, আমরা আপনার অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে ঢাকাতে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তা, মৎস্য চাষী খামারি দেশ থেকে যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং মৎস্য মন্ত্রণালয়ের দুই মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মৎস্য পক্ষ সফল হোক, সার্থক হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
5: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত
1: বহুমুখী পদক্ষেপ এবং কার্যকর উন্নয়ন কৌশল বাস্তবায়নের ফলে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এই সাফল্য দেশের অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
3: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে।
5: সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজি আমিনুর রশিদ, প্রধান অতিথি, এই মুহূর্তে এই দক্ষিণ এশিয়ায় সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব যার কাছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান আজকের প্রধান অতিথি। উপস্থিত মন্ত্রীবর্গ, মাননীয় আমাদের এলজিআইডি দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি, উপস্থিত রয়েছেন শরীফুল আলম এমপি মাননীয় বস্ত্র প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, সম্মানিত সচিব মহাপরিচালক মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, যারা খামারিরা আজকে স্বর্ণপদক পাচ্ছেন, এই প্রোগ্রামটি সচরাচর চিনমৈত্রীতে করা হয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে যেই এলাকায় খামারিদেরকে আমি পুরস্কার দিব, খামারির একটি অবস্থান থাকতে হবে, পরিবেশ থাকতে হবে, তাদের কাছে যে আমি পুরস্কার দিব, সেই জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এইখানে আমরা বেছে নিয়েছি, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি খুব সংক্ষেপে শেষ করব, আজকের মৎস্য শিল্প, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মৎস্য দায়িত্ব পালন করার এই ছয় মাস, আজকে কিন্তু সর্বশেষ 180 দিন যেটি সবাই বলে, এই সরকারের শেষ দিন আজকে কর্মদিন। আমরা ইতিমধ্যে প্রত্যেকটি হ্যাচারি বাংলাদেশের আমরা সংস্কার করেছি, যারা যেইগুলি পরিত্যক্ত অবস্থায় ছিল, কোনো খেয়াল করে নাই ঠিকভাবে বিগত দিনের ফ্যাসিস্ট সরকার, আপনার নির্দেশে এই মৎস্য সেক্টর আগের চেয়ে বেশি উন্নতি করতে আমরা কিছুটা হলেও সক্ষম হয়েছি আমাদের কাজের মধ্য দিয়ে। আমরা চিন্তা করছি মিঠা পানির মাছ রপ্তানি করার জন্য, এই অঞ্চল কিন্তু মাননীয় প্রধান অতিথি 60% মাছ সারা বাংলাদেশে অন্যরা উৎপাদন করে, আর 40% মৎস্য কিন্তু এই ময়মনসিংহ অঞ্চল থেকে মিঠা পানির মাছ উৎপাদিত হয়। কাজেই এইখানে সবার দাবি একটি ফিশ প্রসেসিং সেন্টার, সেটিও আমরা করার আপনার কাছে অনুরোধ করব সেটি করার জন্য। ইতিমধ্যেই চিংড়ি শিল্পকে উন্নত করার জন্য এই মন্ত্রণালয় বেনামি চিংড়িতে আমরা অনুমতি দিয়েছি, ইনশাল্লাহ আগামী বছর রপ্তানির পরিমাণ বাড়বে চিংড়ির ক্ষেত্রে। এবং যেটি ব্লু ইকোনমি, সেটিও কিন্তু আপনার নেতৃত্বে আমরা সম্পাদন করতে সক্ষম হয়েছি, আমরা ব্লু ইকোনমিতে আমরা প্রবেশ করছি, টোনা ফিশ আমরা আহরণ করব, দেশের মৎস্য ইনশাল্লাহ সমৃদ্ধশালী হবে আগামী দিনে আপনার নেতৃত্বে, প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: সম্মানিত সুধীজন, মৎস্য খাতে নিয়োজিত মৎস্য চাষী, উদ্যোক্তা, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্ভাবক, সম্প্রসারণ প্রতিষ্ঠান, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্ব স্ব ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্য পদক নীতিমালা 2026 অনুযায়ী 13টি ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2026 প্রদান করা হচ্ছে।
3: আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি জাতীয় মৎস্য পদক 2026 প্রদান করবেন। পদক প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেদ কনককে বিনীতভাবে অনুরোধ করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ অনুমতিক্রমে জাতীয় মৎস্য পদক 2026 প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি এবং আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদকপ্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্রে মাছের রেণু উৎপাদনের ক্ষেত্রে মৎস্য পদক পেয়েছেন ন্যাশনাল ফিশারি জেলা যশোর। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আমিরুল হককে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্রে

মাছের পোনা উৎপাদন। এক্ষেত্রে পুরস্কার পেয়েছেন আলাউদ্দিন ফিশারিজ, জেলা নোয়াখালী। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব আলাউদ্দিনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন দেশীয় প্রজাতির ছোট মাছ উৎপাদনের ক্ষেত্রে এম এ হাসেম অ্যাগ্রো ফার্ম, জেলা নেত্রকোনা। এম এ হাসেম অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মানিক আজাদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পদক প্রদানের ক্ষেত্র হচ্ছে কার্প জাতীয় মাছ উৎপাদন। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে ডাক্তার আশরাফ ফিশারিজ, জেলা ফেনী। আমি ডাক্তার আশরাফ ফিশারিজের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র পাঙ্গাস, তেলাপিয়া ও কই মাছ উৎপাদন। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন জিএম মৎস্য খামার, জেলা বগুড়া। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার, মাননীয় সংসদ সদস্য বগুড়া তিনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র গলদা, বাগদা, দেশীয় অন্য প্রজাতির চিংড়ির পোস্টলার বা উৎপাদন। এক্ষেত্রে জাতীয় মৎস্য পদক পেয়েছেন ফিস্টেক গলদা হ্যাচারি, পটুয়াখালী। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ তারেক সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পদক প্রদানের ক্ষেত্র হচ্ছে গলদা, বাগদা, দেশীয় অন্য প্রজাতির চিংড়ি উৎপাদন। এক্ষেত্রে পুরস্কার পদক পাচ্ছেন সাতক্ষীরা জেলার লিটু মৎস্য খামার। আমি লিটু মৎস্য খামারের স্বত্বাধিকারী জনাব কাজী আফতার হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি। এই ক্ষেত্রে টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড, জেলা খুলনা। এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রেজাউর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর সাতক্ষীরা জেলার ইকোয়ামেক্স লিমিটেড, ইকোয়ামেক্স লিমিটেডের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জুয়েলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পদক প্রদানের পরবর্তী ক্ষেত্রটা হচ্ছে মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী, যৌথভাবে এখানে পুরস্কার পদক পেয়েছেন। প্রথমে আমি আহ্বান করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ, মৎস্য বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ। আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সরদারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একই ক্যাটেগরিতে যৌথভাবে পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর আহমদ, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে পেশনে মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। আমি ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর আহমদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

খাবার প্রদানের পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সম্পৃক্ত জেলে অথবা জেলে সংগঠন। এখানে পদক পেয়েছেন কুন্দল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, জেলা নীলফামারী। কুন্দল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব আব্দুর রাজ্জাককে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। এরপর আসবেন মৎস্য সম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী, জনাব মোহাম্মদ শাহজাহান। আমি জনাব মোহাম্মদ শাহজাহানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পদক্ষেপ পদক বিতরণ পদক প্রদানের সর্বশেষ ক্ষেত্রটি হচ্ছে মৎস্য সম্পদ উন্নয়নে যুব উদ্যোক্তা। এক্ষেত্রে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মুন্নাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মনিরুজ্জামান মুন্না, জেলা নাটোর।

0: সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সৌদিবৃন্দ, এবারে ফটো সেশন। পুরস্কার প্রাপ্তদের পুরস্কার সহ মঞ্চে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। না,
2: সম্মানিত সুধী, পুরস্কার হলো একটি আয়নার মতো, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আরো কতটা পথ চলা বাকি। এই প্রাপ্তি বাকি পথ চলার উৎসাহকে জাগিয়ে রাখবে। এ পর্যায়ে জাতীয় মৎস্য পদক 2026 প্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি জ্ঞাপন করার জন্য প্রথমে মৎস্য সম্পদ গবেষক বিজ্ঞানী ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত জনাব ডক্টর মোহাম্মদ সৌকির আহমেদ, অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহাপরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

0: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রতিনিয়ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমা, গভীর সমুদ্র এবং ব্লু ইকোনমির বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পদকপ্রাপ্তদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ফটো সেশন চলছে।
1: ফটো সেশনটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা এটা ব্যাখ্যা করছি।

0: কনভারসেশন শেষ হলো
1: ডাইরেক্ট সভাপতি
0: সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি প্রণবজতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিরুর রশিদকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: بسم الله الرحمن الرحيم جاتية مصر بخو 2026 ادھودنی انسانت ماننیو پردھانو تھی تھی গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, বিশেষ অতিথি মৎস্য পাট প্রতিমন্ত্রী, আপনাদের এই কিশোরগঞ্জের সন্তান জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি, সাথে উপস্থিত আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম সহ এমপি বিন্দু, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রিয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি বেশি কিছু বলব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, আপনারা সবাই ওনার বক্তব্য শুনবেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। সুনীল অর্থনীতির বিকাশে মৎস্য খাতের অবদান রাখা বিপুল সুযোগ রয়েছে। এ খাতের সার্বিক উন্নয়নে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর সংস্থা সমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্যজীবী ভাইয়েরা, জাতীয় পর্যায়ে কর্মসূচিগুলো সাধারণত রাজধানী কেন্দ্রিক আয়োজন হয়ে থাকে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের দর্শন একটু ভিন্ন। তার দর্শন হল জনগণ যেখানে সরকার সেখানে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণ থেকে দূরে থাকতে চায় না, বরং জনগণের কাছে যেতে চায়, তাদের কথা শুনতে চায়, তাদের সুখ দুঃখের অংশীদার হতে চায়। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের মৎস্যজীবী ভাইয়েরা এবং উদ্যোক্তারা দেশের মৎস্য উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। মৎস্যপক্ষ 2026 উপলক্ষে 14 জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্বরূপ স্বর্ণপদক দেওয়া হয়েছে। তাদেরকে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি সরকার বিশ্বাস করে যারা মাঠে থেকে দেশের জন্য কাজ করে তাদের সম্মাননা তাদের কর্মক্ষেত্রেই দেওয়া উচিত। এতদিন অনেক সময় দেখা গেছে যারা মাটিতে পানিতে শ্রম দিয়ে উৎপাদন করেছে তাদেরকে রাজধানীতে এসি রুমে ডেকে এনে সম্মাননা দেওয়া হতো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ওনার নেতৃত্বাধীন সরকার সেই প্রচলিত ধারার পরিবর্তন করতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চালু করা স্বেচ্ছাশ্রম, খাল খনন, পুণ্য খনন, পুণ্য বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার প্রায় 20,000 কিলোমিটার নদ নদী ও খাল খনন, পুণ্য খননের এবং পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। প্রিয় এলাকাবাসী ও মৎস্যজীবী ভাইয়েরা, আমরা মৎস্যের উন্নয়ন চাই, মৎস্য সম্পদের উন্নয়ন চাই। এই সরকার বিশ্বাস করে কৃষকের উন্নয়ন হলে মৎস্যের উন্নয়ন হবে এবং এই মৎস্য এবং মৎস্যজীবীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে কৃষি কার্ড তৈরি করেছি ওই কৃষি কার্ডের মধ্যে মৎস্যজীবীদেরকেও লিস্টেড করা হয়েছে, তারাও আগামী দিনে কৃষক হিসেবে চিহ্নিত হবে এবং সব ধরনের সুযোগ সুবিধা উপভোগ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে শুধু একটা অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। এদেশের অত্যন্ত জনপ্রিয় মাছ ইলিশ, সারা বিশ্বে ইলিশ অত্যন্ত পরিচিত, ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদুর মাছ, সারা বিশ্বের মানুষ এখন ইলিশ খেতে চায়। ইলিশের নিরাপদ প্রজননের জন্য আমি আশা করব আপনার কাছে নদীর মোহনা এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলিকে ড্রেজিংয়ের মাধ্যমে পানির সরবরাহ বৃদ্ধি করলেই ইনশাআল্লাহ আগামী দিনে ইলিশের প্রজনন আরো অনেক বেশি বেড়ে যাবে। আমরা গত 14 এপ্রিল থেকে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। প্রথমে আমরা 20,000 লোকের কৃষক কার্ড দিয়েছি, সর্বমোট 20,832 জনকে। আগামী কিছুদিনের মধ্যেই, আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে এরই মধ্যে বেশিরভাগ কৃষকের লিস্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আশা করি খুব কম সময়ের মধ্যে কৃষক কার্ড আবারও দেওয়া শুরু হবে। আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশের প্রতিটা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমি আপনাদের আগামী দিনে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে এই আশ্বাস দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
1: সম্মানিত সুধী, এবারে সেই কাঙ্ক্ষিত ক্ষণ যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং জাতীয় মৎস্যপক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী।

বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় মৎস্য পক্ষ 2026 এর উদ্বোধন এবং জাতীয় মৎস্য পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মৎস্যজীবী, আমার সামনে উপস্থিত সকল মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই ও বোনেরা এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য উৎপাদন সংক্রান্ত উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, গবেষণা প্রশিক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য রপ্তানি সম্প্রসারণ, মৎস্য খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মৎস্য উন্নয়নের অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আজ যেসব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক পেলেন, আমি শুরুতেই আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। কয়েকটি কারণে আমি দেশে মৎস্য উৎপাদন এবং মৎস্য ব্যবসায়ীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানালাম। কারণ মৎস্য চাষ আমাদের পুষ্টিকর চাহিদা পূরণ করছে। মাছ চাষ, মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওড়, বাওড় এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এবং এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সরকার, সমগ্র বাংলাদেশে এরকম বহু অনেক জলাশয় আছে, হাওড় আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই এবং যেই পুকুরগুলো বা যেই হাওড় বিলগুলো, যেই এলাকায় যে জলাশয়গুলো যে এলাকায় হবে, সেই এলাকার তরুণ যারা আছেন তাদের মধ্যে সুন্দরভাবে আমরা এটা বণ্টন করতে চাই, যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাদের। এ ব্যাপারে এরই ভিতরে আমি মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত আমাদের টুকুকে এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বোপরি চিংড়ি সহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। 2025-26 অর্থ বছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এর কৃতিত্ব আমি মনে করি এখানে যে সকল উদ্যোক্তা আছেন যারা আজকে পুরস্কৃত হয়েছেন, যে সকল ব্যবসায়ী আছেন, যে সকল মৎস্য কৃষক আছেন সহ এই খাতে যারা সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ এটার এই ক্রেডিটের দাবিদার, প্রত্যেককে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং এ কারণেই বর্তমানে সারা বিশ্বের কাছে এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠা পানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে চলেছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আপনারা জানলে খুশি হবেন, গত জুন মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফোর প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে মাছ সহ জলজ প্রাণী উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে বিশ্বে আভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ বিশ্বের সব রকমের পরিসংখ্যানেই দেখা যায় মৎস্য চাষ কিংবা মৎস্য আহরণে বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব সম্মানিত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা যারা মৎস্য উৎপাদন
এবং বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট নিঃসন্দেহে আপনারা জানেন, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে খুলনা অঞ্চলে 300টি ক্লাস্টার গঠন করে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ উন্নয়নের মাধ্যমে ইতিমধ্যে 7,500 ঘেরে উৎপাদন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় 7,000 একর জমিতে চিংড়ি চাষ উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন সহ শ্রিম্প সিটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এর ভিতরে শুধু চিংড়ি নয়, বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ উৎপাদন এবং সংরক্ষণের ব্যাপারেও সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। ইলিশ শুধু জাতীয় মাছ কিংবা একটি অর্থনৈতিক সম্পত্তি নয়, এটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবেও বিশ্বে স্বীকৃত। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 10%, যা দেশজ জিডিপির 1%-এরও বেশি। 2003-04 সালে বিএনপি সরকারের সময় ইলশা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে ইলিশ মাছের উৎপাদন সমগ্র বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে প্রায় 14 লক্ষ নারী, বর্তমানে দেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মৎস্য খাতের উপরে নির্ভরশীল, এবং সে কারণেই এই সেক্টরকে নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সরকার বিশেষ দায়িত্ব বলে মনে করে। বর্তমান সরকার মৎস্য, পশু সম্পদ এবং জলজ খাতকে অগ্রাধিকার তালিকায় রেখেছে, কারণ আমরা যদি আমাদের আবহমান কালের ঐতিহ্য দেখি, অর্থনীতি দেখি, আমাদের দেশের বহু কোটি মানুষ এই পেশাগুলোর সাথে সম্পৃক্ত। উপস্থিতবৃন্দ, মৎস্য সেক্টরের বিকাশ এবং মৎস্য চাষী এবং জেলেদের জীবন জীবিকার উন্নয়নে সরকার অত্যন্তভাবে আন্তরিক, এবং এরই অংশ হিসাবে মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে। 2026-27 অর্থবছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। উপস্থিতবৃন্দ, যদি আমরা

0: ডিম রপ্তানি করা হয়েছে। এভাবে বিদেশে নিত্য নতুন পণ্যের বাজার খুঁজে বের করার জন্য আমি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই, এবং এক্ষেত্রে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্ট আপের জন্য অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয় গ্রান্ট দেবে। সুতরাং এই সুযোগ গ্রহণ করে এগিয়ে আসার জন্য আমি নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজকে এখানে মৎস্য নিয়ে কথা বলছি। মৎস্যের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটি খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে পরিবেশ। যে কোনোভাবেই হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা খেয়াল করে দেখছি আমাদের খাল বিল নদী নালা যে সকল হাওড় বিল যে সকল আছে সবগুলোর পরিবেশ ধীরে ধীরে আমাদের ব্যবহৃত বিভিন্ন যে আবর্জনা আছে, বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল, এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি সত্যিকারভাবে সচেতন হই, আমরা যদি নিজেদের পরিবেশ রক্ষা করতে চাই, এবং একই সাথে আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষ হয়তো মৎস্য পেশার সাথে জড়িত, এবং মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, আমাদের সন্তানেরা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে আগামী দিনে, একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই ও বোনেরা, জাতীয় মৎস্য পক্ষের এবারের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষ এবং বিতরণ, মাছের উৎপাদন, আহরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই গড়ে তুলতে হলে আমাদের সকলকে সচেতনভাবে পরিশ্রম করতে হবে, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে লাগাতে হবে, যাতে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। পরিশেষে আমি জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনামূলক উৎসাহ ব্যঞ্জক ভাষণ এবং জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য।
2: মাননীয় প্রধান অতিথি, সানুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন করলেন এবং এতক্ষণ এই উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। আমাদের জাতীয় মাছ ইলিশের মতো মাছের আড়ত ও বিপণন ঐতিহ্যে ভরপুর কিশোরগঞ্জের নদী বিল ও সংলগ্ন হাওর মাছের বাণিজ্য 100 বছরের পুরনো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমানের মতো আমরাও আশাকারী শুধু ইলিশে নয়, কিশোরগঞ্জের বালিখোলা বা চামটাঘাটের মতো মৎস্য আড়তগুলোতে প্রতিদিন যে পরিমাণ কোটি কোটি টাকার দেশীয় ও বিলুপ্ত প্রায় মাছ কেনা বেচা হয়, তা সারা দেশের আমিষের চাহিদা মিটিয়ে বিদেশীয় মৎস্য রপ্তানিতে ভূমিকা রাখবে, তবেই হবে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের যাবার সময় হয়েছে, যেতে যেতে বলি যায়, আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলাম আমি ফাতিমা আফরোজ তোহিনী, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ রুহুল।

0: স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ ও মেজবা চৌধুরী। সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
1: এতক্ষণ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আর্চবিশপ জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন পাঁচমিশারি গান শুনবেন। প্রথমে শুনবেন দেশের গান জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে। গানটির কথা লিখেছেন গৌরীপদ বসু এবং সুর করেছেন।

শ্রোতা বন্ধুরা শুনছেন পাঁচমিশালি গান, এবার শুনবেন আধুনিক গান। মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে গানের গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন বাবু সরকার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবার পল্লিগীতি শুনবেন মনির হোসেনের কণ্ঠে। গানটির কথা লিখেছেন রুনা লায়লা এবং সুর করেছেন আব্দুল্লাহ খান।

0: এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। তিনি আজ কিশোরগঞ্জের পাকুন্দা উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের মাঝের পুনঃ অবমুক্ত করার পর এক সমাবেশে দা বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। বিএনপি জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না তার দল। বিদ্যুৎ জ্বালানি খাতে আগের সরকারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ বর্তমান সংকট তৈরিতে ভূমিকা রেখেছে। তিনি বলেন, আগামী 27 আগস্ট শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সরকার আগামী 10 বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবে। কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তারিক রহমান বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, জনগণের স্বার্থে না বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে সকল শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে। পরে প্রধানমন্ত্রী কটিয়াদি উপজেলার আছমিতা এলাকায় কার্ফহাজারি কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর তিনি আছমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক তুলে দেন। কিশোরগঞ্জে দিনব্যাপী এই সফরে তারিক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন। বিকেলে প্রধানমন্ত্রী পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মজিম পুরোহিত ভিক্ষু পার্টি সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের অনুষ্ঠানে যোগদান করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তারিক রহমানের প্রথম সফর। রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর আলী আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসিরউদ্দিন আজ রাজধানীর আগারকে নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে

0: উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে কার্যক্রম প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া বাংলাদেশকে 57 রানের টার্গেট দিলে টাইগাররা 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বাংলাদেশের হাসান মাহমুদ তার অনবদ্য বোলিং নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 426 ও 1 উইকেটে 57 এবং অস্ট্রেলিয়া 198 ও 284। এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ।

0: গান কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার উপযোগী মাধ্যমও বটে। বিশেষ করে সমাজের সচেতনতা বৃদ্ধিতে গান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
1: বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নারী ও শিশু স্বাস্থ্য, কিশোরী উন্নয়ন এবং নারী অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত গঠন এবং আচরণগত পরিবর্তনে সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক গান রচিত হয়েছে।
0: আজ আমরা এমন কিছু গান শুনব যেগুলো সামাজিক উন্নয়নের লক্ষ্যে রচিত হয়েছে। বলা হয়েছে জীবনের নানা সমস্যা ও সমাধানের কথা। এই গানগুলো আমাদেরকে সতর্ক ও সচেতন করবে বলে আমরা আশা করছি।
1: শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের আজকের আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনব একটি জনসংখ্যার গান। এই গানটি একটি সচেতনতামূলক প্রচারণা, যেখানে একটি ছোট পরিকল্পিত সংসারের সুখময় রূপচিত্র আঁকা হয়েছে। গানে বোঝানো হয়েছে অপরিকল্পিত সন্তান জন্মালে দারিদ্র, অশান্তি ও পারিবারিক ভোগান্তি বাড়ে।
1: অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী সন্তান নিলে পরিবারে শান্তি থাকে, সন্তানেরা সুশিক্ষা পায় এবং আর্থিক নিরাপত্তা বজায় থাকে।
0: গানের কথাগুলো সহজ ও হৃদয়স্পর্শী, যাতে গ্রামের সাধারণ মানুষও বার্তাটি সহজে বুঝতে পারে। চলুন তবে শুনি সেই গান।

0: প্রিয় শ্রোতা, এবারের গানটি মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নিয়ে। গানে বলা হয়েছে, গর্ভাবস্থায় একজন মায়ের পুষ্টিকর খাদ্য, নিয়মিত চিকিৎসা ও বিশ্রাম নিশ্চিত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকিতে পড়ে।
1: এটি মূলত গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় যত্ন ও পরিবার থেকে সহায়তা চাওয়ার একটি আবেগ।

0: আগামী গানটি কিশোরী মেয়েদের অধিকার ও সম্ভাবনাকে কেন্দ্র করে রচিত। কিশোরী হলে বিয়ে নয়, পড়াশোনা, স্বপ্ন দেখা এবং আত্মনির্ভরতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
1: গানে বলা হয়েছে, অল্প বয়সে বিয়ে দিলে কিশোরী তার শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, বরং তাকে সময় দিতে হবে নিজের গড়ে ওঠার জন্য। গানটি কিশোরীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছে। গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, গেয়েছেন সুমন।

0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে তা জানিয়ে আমাদের চিঠি লিখতে পারেন। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ জানিয়ে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। চিঠি লিখুন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
1: আপনারা ভালো লাগা মন্দ লাগা মতামত বা পরামর্শ ইমেইলের মাধ্যমেও আমাদের জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি হল betarphnc1207@gmail.com। শ্রোতা বন্ধুরা, এবারের গানটি নারী স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত। কিশোরী অবস্থায় মাতৃত্বের ফলে শারীরিক জটিলতা, মানসিক চাপ এবং পারিবারিক সমস্যার চিত্র ফুটে ওঠে।
0: গানে বলা হয়েছে, একটি কিশোরী মা হওয়ার জন্য তৈরি নয়। গানটি খুবই আবেগঘন, যা সমাজে শিশু বিয়ে বন্ধে জনসচেতনতা গঠনে সাহায্য করতে পারে।
1: চলুন শুনি সেই গান। শহীদুল ইসলাম শহীদের লেখা, গান গেয়েছেন মমতাজ রহমান লাবণী।

0: একটা পরিবার কেমন সুন্দর হতে পারে তার চিত্র আঁকা হয়েছে এবারের গানে। ছোট পরিবারে স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা এবং স্বপ্ন বাস্তবায়নের সুযোগ বেশি থাকে।
1: গানটিতে পরিবার পরিকল্পনা সম্পর্কে ইতিবাচক মানসিকতা প্রকাশ পেয়েছে। ছোট পরিবার গঠনে উৎসাহ দিতে একটি চমৎকার উদাহরণ এই গান। গানের গীতিকার গাজী মোহাম্মদ আবুল কাশিম, গেয়েছেন আবু বকর সিদ্দিক।

0: জলস্বল্প বিষয়ক গানের পর এবারে শোনাবো স্বাস্থ্য বিষয়ক গান। এই গানে স্বামীর কণ্ঠে স্ত্রীর সম্পর্কে দায়িত্বশীল মনোভাব প্রকাশ পেয়েছে।
1: গর্ভবতী স্ত্রীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া যে কোনো স্বামীর কর্তব্য, তা সরলভাবে বোঝানো হয়েছে এই গানে।
0: এই গানটি পুরুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে বলে আমাদের ধারণা ও বিশ্বাস। ডক্টর নাসির উদ্দিনের লেখা গানের শিল্পী এম আর হাসান সেলিম। চলুন শুনি সেই গানটি।

0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো স্বাস্থ্য বিষয়ক গান। এই গানে কন্যা সন্তানকে অবহেলা না করে বরং তাকে স্নেহ ও যত্নে বড় করার প্রেরণা দেওয়া হয়েছে। সমাজে কন্যা সন্তানকে অনেক সময় বোঝা মনে করা হয়।
1: এই গানে সেই ধারণার বিরুদ্ধে বক্তব্য রয়েছে। কন্যারাও পরিবার ও সমাজের গর্ব হতে পারে, এটা গানের মূল বার্তা। চলুন শুনি তাহলে।
0: নুরুজ্জামান তুষারের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আলমুর।

0: প্রিয় শ্রোতা, পরিকল্পিত সংসারকে কেন্দ্র করে এবারের গান। স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া, সন্তান সংখ্যা নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীল জীবনধারার মাধ্যমে একটি সুখী পরিবার গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে এই গানে।
1: সুর ও দ্বৈত কণ্ঠে গানের আবেদন আরও জোরালো হয়েছে। গানটি লিখেছেন মোহাম্মদ আকবর হোসেন, দীপক কুমার দের সুরে যুগলে গানটি গিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও জান্নাতুল নাইম পিঙ্কি। শুনব সেই গান।

0: প্রিয় শ্রোতা, সুখী সংসার শিরোনামে জনসংখ্যা বিষয়ক গানটি শুনছিলাম। আজ আমরা যে গানগুলো শুনলাম সেগুলো প্রতিটি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিল্প, সংস্কৃতি এবং জনসেবার মেলবন্ধনের অসাধারণ উদাহরণ।
1: গানগুলো শুধু সাংস্কৃতিক বিনোদনের জন্য নয়, বরং তার সামাজিক সচেতনতার হাতিয়ার হিসেবেও গুরুত্বপূর্ণ। জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃত্বকালীন স্বাস্থ্য, কিশোরী সুরক্ষা এবং নারী অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সঙ্গীতের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করা এক প্রশংসনীয় প্রচেষ্টা।
0: এই গানগুলো যেন গ্রামীণ ও শহরের সব শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং একটি সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখে, এই হোক আমাদের প্রত্যাশা।
1: এবারে চলুন শুনে আসি আরো একটি জনসংখ্যার গান। জামিলা চিশতি সাবিরের লেখা গানটি শুনব জুলি শর্মিলির কণ্ঠে।

0: শুনছিলাম জনসংখ্যার গান। প্রিয় শ্রোতা, গানের কথা লাগে সুমধুর, মনটা যতই থাকুক বেদনা বিধুর।
1: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে তা ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল, ফ্রিজে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দিতে হবে। সাধারণ চিকিৎসাতেই এ জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। আসুন পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াই। পরিচ্ছন্নতা অভিযানে সবাই সরাসরি যুক্ত থাকতে চেষ্টা করি। আর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: বাংলা গানে যদি সমাজের আসল সমস্যা, সম্ভাবনা এবং প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরা যায়, তবে তা শুধু বিনোদনই নয়, বরং একটি সামাজিক বিপ্লবের পথপ্রদর্শক হয়ে উঠতে পারে।
2: সরকার, এনজিও এবং সাংস্কৃতিক সংগঠনগুলো যদি এই ধরনের গানগুলোকে প্রচারে রাখে, তাহলে সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আসা সম্ভব। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ছিলেন মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস লিজা
0: এবং আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ,
2: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন,
3: আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
4: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন এবং সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে। আল হাদিস। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র আসরের নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: ما رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোন জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরে বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
3: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে সমবেত কণ্ঠে খাল খননের গান শুনবেন। গানের কথা লিখেছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর, প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ এবং এরপরে শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: complex are being built in every division of the country. This will be expanded to every district and upazilas in phases. Ukrainian officials have said at least 5 people were killed in an overnight Russian strike as both countries continue to exchange drone and missile attack. The governor of the Rostov region in the southern Russia said 5 people died in overnight Ukrainian strikes on the area. Cricket and Bangladesh have clinched a historical test victory over Australia as the Tigers beat the Aussies by 9 wickets. Bangladesh reached the victory target of 57 runs in their second innings on the fourth day of the first test at Darwin today. Final score: Australia 198 and 284, Bangladesh 426 and 57. For one, Hasan Mahmood of Bangladesh was adjudged player of the match for his brilliant bowling performance. Meanwhile, Prime Minister Tariq Rahman has congratulated the Bangladesh national cricket team for securing a historic test victory against Australia in their own backyard. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over the Northwest Bay and adjoining coastal area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valley till 1 tonight says there are chances of rain and thunder showers with temporary south-easterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সিরাজুম মনিরা। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে শুধু নীতি সংস্কার করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমচএম আয়োজিত মধ্যাহ্ন ভোজ ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি নীতি সংস্কার থেকে কার্যকর বাস্তবায়ন শীর্ষক সেমিনারে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতে ব্যাংক পুনর্গঠন বা ব্যাংক রেজুলেশন বড় চ্যালেঞ্জ। বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে এমন ধারণা নাকচ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কাজ করছে। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। একই সঙ্গে ট্রেড লাইসেন্স 5 বছর মেয়াদে নবায়নের ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। গতকাল রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত স্থানীয় ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা মানবাধিকার উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, ঘরে বসেই ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড উচ্চতায় উঠেছে। গত জুন শেষে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য প্রথমবারের মতো 4 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে 4,08,000 কোটি টাকা। মে মাস শেষে এর পরিমাণ ছিল 3,37,000 কোটি টাকা। এক মাসে উদ্বৃত্ত তারল্য বেড়েছে 71,000 কোটি টাকা। গত বছরের জুনে এর পরিমাণ ছিল 2,83,640 কোটি টাকা। জরুরি মুহূর্তে মোবাইল রিচার্জ ও গ্যাস বিদ্যুৎ সহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধার্থে গ্রাহকদের জন্য নতুন একটি ডিজিটাল ঋণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সেবার আওতায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পূর্ণ বিনা সুদে 50 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ধার নেওয়ার সুযোগ পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত নতুন খসড়া নীতিমালা অনুযায়ী গৃহীত এই ক্ষুদ্র ঋণ আগামী 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মূলত দেশে ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতির বিকাশ ঘটাতে এবং

0: ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্য দিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে 390টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 247টির এবং অপরিবর্তিত ছিল 41টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে অবস্থান করছে 5,859 পয়েন্টে। ডিএসইতে আজ 1,130 কোটি 76 লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 925 কোটি 66 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.85 টাকা, ক্রয় 122.85 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.32 টাকা, ক্রয় 166.21 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.22 টাকা, ক্রয় 32.56 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 405.17 টাকা।
1: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা ক্রয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz, FM 106 MHz। অনুষ্ঠান এক জায়গায় প্রচার হচ্ছে ঢাকা কয় 693 কিলোহার্স, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: মন্দিরের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং গির্জার যাজক ও সহকারী যাজকদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান। আজকের আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
3: সম্মানিত সুধী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়। আরও আছেন জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী। প্রিসুধি, আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের সচিববৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সংগঠনবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমবৃন্দ, মন্দিরের পুরোহিত ও সেবায়েতবৃন্দ, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপাধ্যক্ষ বৃন্দ, গির্জার যাজক ও সহকারী যাজকবৃন্দ, ফ্যামিলি কার্ডের সম্মানিত উপকার ভোগীবৃন্দ, গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সদস্য।
2: আজকের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে রয়েছে আমি জাবেদ কারদার,
3: আমি ফেরদৌস আরা বন্যা।
2: বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষাতে উপস্থাপন করা হচ্ছে। ইশারা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন জনাব আরিফুল ইসলাম।
3: আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
2: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
3: সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতেই
2: পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জনাব কারি মোহাম্মদ জহিরুল ইসলামকে।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: সূরা বাকারা আয়াত 155। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পবিত্র গীতা থেকে পাঠ করবেন অসীম চৌধুরী।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়ু শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ।

0: আকারমানম, তুমি নিয়তই কর্ম করে যাও, কর্ম না করার অপেক্ষা কর্ম করা অনেক ভালো, তাছাড়া কর্ম না করলে শরীর যাত্রাও নির্বাহ হবে না, অর্থাৎ কর্ম ছাড়া কেহ বাঁচতে পারবে না। ওম সব্বে ভবন্তু সুখিনঃ, সব্বে সন্তু নিরাময়াঃ, সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ বাগো ভবেত্। সকলেই সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এখন ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়।
2: সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স, সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি, অবিতরেত কল্যাণে পাপচিত্তং নিবারয়ে, দং দং হি করোতু পুণ্যং পাপস্মিং রমতে মনো। বাংলা হচ্ছে, কল্যাণ কর্মে তৎপর হও, চিত্তকে পাপ থেকে নিবৃত করো, পুণ্য কাজ করতে আলস্য করলেই মন পাপ কাজে আসক্ত হবে। মানুষের চিত্তভূমি একটা রণক্ষেত্র, সেখানে শুভ অশুভের, পাপ পুণ্যের, কল্যাণ অকল্যাণের দ্বন্দ্ব চলছে বিরামহীন। পুণ্যকর্মে শুভ চিন্তায় যদি চিত্তকে ব্যাপৃত রাখা যায়, তবে পাপকে অকল্যাণকে জয় করতে হলে, তাকে দূরে রাখতে হলে মানুষকে সদা তৎপর হয়ে দৃঢ়ভাবে পুণ্য কল্যাণ কর্মে অবলম্বন করতে হবে। সৎকর্মের অনুষ্ঠানে মুহূর্তে বিলম্বে বহু মানুষের জীবনে বিপর্যয় ঘটেছে, চিরকালের মতো তারা পাপের কাছে আত্মসমর্পণ করেছে। সব্বি সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
3: পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন উদয় এঞ্জেলিও রোমারিও।
4: পবিত্র বাইবেল থেকে পাঠ করছি যাত্রা পুস্তক ২০ অধ্যায় ১ থেকে ১৭ পদ। শোনো, ঈশ্বর বলছেন, আমাবিনা আর কাউকে ঈশ্বর বলিয়া মান্য করিও না, অনর্থক ঈশ্বরের নাম লইও না, বিশ্রাম দিনকে পবিত্র বলিয়া মান্য করিও ও তা পালন করিও, পিতামাতাকে সম্মান করিও, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, অপরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, পরস্ত্রীতে লোভ করিও না, অপরের কোনো বস্তুতেও লোভ করিও না। এ হল প্রভুর বাণী, প্রভুর জয় হোক।
1: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবেশনকালে সকলকে অনুগ্রহ করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।

0: ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে গত 10 মার্চ 2026 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 16 আগস্ট 2026 তারিখ কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।
1: ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। গত 14 মার্চ 2026 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় ব্যক্তিবর্গের মাসিক সম্মানী প্রদানের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানী প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
0: সুপ্রিয়শ্রুতি, এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে। সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, মাননীয় উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ভাতাভোগীগণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীগণ, অসহায় দরিদ্র যারা আজকে ভাতা পাচ্ছেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের গবেষণার ফসল। আমি যতদূর জানতে পেরেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন 2001 সাল থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গবেষণা করছেন এবং সেই গবেষণায় তারা দেখতে পেয়েছেন যে নারীর হাতে যদি কোনো অর্থ দেয়া হয় তাহলে তা তিনি পরিবারের সন্তানদের লেখাপড়া, খাদ্য, পুষ্টি এবং শিক্ষায় ব্যয় করেন। এই বিবেচনা বোধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর নারী গৃহকর্তীর অনুকূলে কার্ড প্রদানের যুগান্তকারী সিদ্ধান্ত নেন। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ড আজ একটি বাস্তবতা। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আঙ্গুলে কালির দাগ শুকানোর আগেই 10ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং সমাজ কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দক্ষ পরিচালনায় আমরা কার্ড এবং ভাতা দেওয়া শুরু করি। ইতোমধ্যে মার্চ 2026 থেকে জুন 2026 সময়ে 1,09,679 পরিবারের তথ্য সংগ্রহ শেষে উপযুক্ত 70,861 জন গৃহকর্তীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেয়া হয়েছে। আগামী 4 বছরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সারা দেশে উপযুক্ত সকল পরিবারকে এই কার্ড এবং ভাতার আওতায় আনা হবে। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ডের ভাতা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে পরিবার সমূহের তথ্য সংগ্রহ করা হচ্ছে 3 স্তরে, তথা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই বাছাই শেষে উন্মুক্ত গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই করে এবং যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেই সমস্ত অভিযোগ যাচাই বাছাই নিষ্পত্তি শেষে ভাতাভোগী নির্বাচন হচ্ছে বিধায় এই ক্ষেত্রে কোনো অনিয়মের সুযোগ নেই। নারীর ক্ষমতায়ন ছাড়াও ফ্যামিলি কার্ড দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতিবিদরা ইতোমধ্যে বলছেন যে ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে যদি আমরা কনজারভেটিভ হিসাবও নিয়ে থাকি তাহলেও কমপক্ষে 5% দারিদ্র দূরীকরণ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সহায়তার জন্য তথ্য সংগ্রহকারী সহ আমি সংশ্লিষ্ট সকলকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শতব্যস্ততার মাঝে মহামূল্যবান সময় দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। এখন বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি মহোদয়কে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ সদর পুরাতন স্টেডিয়ামে আয়োজিত আজকের এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন সহ অন্য ধর্মের পুরোহিত, সেবায়েত, যাজক, পালক, অধ্যক্ষ, উপাধ্যক্ষদের মধ্যে সম্মানী বিতরণী অনুষ্ঠানের উপস্থিত গণপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব অধ্যাপক ডাক্তার এ জেড জাহিদ হোসেন এমপি মহোদয়, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ, যাদের উদ্দেশ্যে আয়োজিত সেই ফ্যামিলি কার্ড প্রত্যাশী ভাই বোনেরা এবং আমার সম্মানিত ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ইমাম মুয়াজ্জিন সহ সেবায়িক প্রহিত, যাজক, পালক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। ধর্মমন্ত্রের পক্ষ থেকে আমি আপনাদের সামনে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনে ইশতেহার সোনারগাঁও হোটেলে ঘোষণা করেছিলেন যে ধর্মীয় নেতৃবৃন্দের সামাজিক মর্যাদা এবং আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে। নির্বাচনের ইতিমধ্যেই শুনেছেন আঙুলের কালির দাগ শুকানোর আগেই ওসমানী মিলনায়তনে মার্চের 14 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এই ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানী ভাতা উদ্বোধন করেছিলেন। সেটা ছিল পাইলট প্রকল্প। এরপর সারা দেশের 331,000 মসজিদ, 12,000 মন্দিরমণ্ডল ধর্মীয় প্রতিষ্ঠানের এক চতুর্থাংশ হিসাবে এই বছর 84,000 ধর্মীয় প্রতিষ্ঠান, 84,000 প্লাস নির্বাচিত হয়েছে এবং ইমাম মুয়াজ্জিন, খাদেম, যাজক, পালক সহ 257,000 ব্যক্তিবর্গ এই সুবিধার আওতায় এসেছেন, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই 26-27 অর্থ বছরের 1,100 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই টাকার প্রদানের উদ্বোধন ঘোষণা করবেন একটু পরেই। তো এ বিষয়ে আপনার সবাই অবহিত আছেন যে ইমাম সাহেবগণ, পুরোহিত সাহেবগণ, অধ্যক্ষ সাহেবগণ 5,000 টাকা করে, মুয়াজ্জিন সাহেবগণ 3,000 এবং সেবায়েত 3,000, উপঅধ্যক্ষ অন্য 3,000, শুধু মুসলিমের মসজিদের খাদেমরা 2,000 টাকা করে। এত ব্যতীত বছরে 1,000, 1,000, 2,000 বোনাসও আছে। তা আপনারা এই সম্মান এবং আর্থিক নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘজীবী এবং সাফল্য কামনা করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম।
0: ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন গাইবান্ধা 4 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব শামীম কায়সার।
4: কায়সার, কায়সার একটু দাঁড়ান। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন, কয়েক কিছুক্ষণ আগেই বলেছিলাম উনি আজকে উপস্থিত। এছাড়াও আজকে যেহেতু কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে, আমরা আমাদের অনুষ্ঠানকে ছোট করার জন্য, অল্প সময়ে শেষ করার জন্য অনেক আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যাদেরকে আমরা শুধুমাত্র আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই, বক্তব্য দিবেন না ওনারা। তার মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রীর প্রথমতদায় জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল জমিউল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমাবেশক প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর এ কে এম শামসুল ইসলাম ব্রিগেডিয়ার শামস রিটায়ার্ড, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব মাজহারুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা বস্ত্র এবং পাটকল বিষয়ক প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা সংসদ সদস্য জনাব ফজলুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল আহমেদ, আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, আমাদের মাঝে উপস্থিত আছেন গফরগাঁও থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান, এছাড়াও এখন বক্তব্য রাখছেন গাইবান্ধা থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
5: আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, এবং আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান, নেতাকর্মী এবং আমাদের উপকারভোগীরা সবাইকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, সময় সংক্ষিপ্ত, আমি শুধু একটা কথা বলি, মাটির উপরে ওয়াদা করতে সৎ সাহস লাগে, মাটির উপরে ওয়াদা করতে বুকের পাটা লাগে, আর মাটির নিচের ওয়াদা করতে দলিল লাগে, দলিল লাগে, কোরআন সুন্নাত দলিল লাগে, যার যার ধর্মের তার তার স্ক্রিপচারের দলিল লাগে। মাটির উপরে ওয়াদা করা হয়েছে, একটা জিনিস জানেন নাকি, যার ওয়াদা ঠিক নাই তার ধর্ম ঠিক নাই। মাটির উপরে যে ওয়াদা করা হয়েছিল ফ্যামিলি কার্ডের, ইমাম খতিব মুয়াজ্জিন সেবায়েত পুরোহিত যাজক সহকারী যাজক অধ্যক্ষ উপাধ্যক্ষদের সম্মানিত করা হবে, ভোটের কালি শুকানোর আগেই পাইলট প্রজেক্ট চালু হয়েছে এবং 180 দিন পুরো হওয়ার আগেই পরিপূর্ণভাবে কর্মসূচি শুরু হয়েছে। এজন্য বলছি, দিস ইজ তারেক রহমান, সান অফ জিয়াউর রহমান। অনেকে বাংলা বাংলা বলে অনেক স্লোগান দিয়েছিল, আই মেজর জিয়াউর রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলেছিল কেবল জিয়াউর রহমান। এজন্যই বলতে চাই, মাটির উপরের ওয়াদা যিনি বাস্তবায়ন করে দেখাচ্ছেন তার জন্য আমরা সবাই দোয়া করি, আর মাটির নিচের ওয়াদা যারা করেছে তাদের কাছ থেকে ওই ভুয়া ওয়াদার দলিলগুলো আপনারা খুঁজে নেবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ধন্যবাদ জনাব শামীম কায়সার। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি কিশোরগঞ্জের 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিনকে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন খাদেম এবং পুরোহিতদের মধ্যে ধর্ম এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমাদের সমাজ কল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী জনাব ডাক্তার এজাজ জাহিদ হোসেন এমপি, মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের মা মাটুছে মানুষের সন্তান, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি কথা বাড়াবো না। আমরা যখন নির্বাচনের গণসংযোগ করতাম তখন যখন আমরা বলতাম আমাদের 31 দফা এবং আমাদের নির্বাচনী ইশতেহারের কথা যে আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দিব, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন 2,000 থেকে 8,000 টাকা পাবে এবং ইমাম মুয়াজ্জিন খতিবদের ভাতা দিব, এই কথা অনেকে বিশ্বাস করতো না। আজকে সেই কথা প্রমাণ হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব কোন ছাত্রীর কথা বলে নাই, বুটের জন্য আপনাদের সাথে কোনো বাহানা করে নাই। সুতরাং যারা মিথ্যা বলেছে যে জান্নাতের টিকিট দিবে তাদের কথা বিশ্বাস করবেন না। আমরা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ আসার জন্য কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মৎস্য ও প্রাণী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপিকে। জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যামিলি কার্ডের কিশোরগঞ্জের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রতিবন্ধী অসচ্ছল মানুষের মাঝে সহায়তা প্রদান ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় ব্যক্তিদের আজকের এই ভাতা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জেডএম জাহিদ হোসেন, মঞ্চ অভিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান এমপি মহোদয়, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী মহোদয়গণ, সংসদ সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন সহ বিভাগীয় প্রশাসন সহ সকল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুবিধাভোগী যারা আজকে ভাতা পাবেন, উপস্থিত আমাদের সর্বস্তরের কিশোরগঞ্জের গণমানুষ, মা বোন, নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন পর্যায়ের সুধীজন, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, আমি কথা বাড়াবো না, শুধু এতটুকুই বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে সারা দিন কিশোরগঞ্জের বিভিন্ন প্রোগ্রামে আপনি দিনব্যাপী এখানে আমাদেরকে সময় দিয়েছেন, সরকারি প্রোগ্রামের পাশাপাশি জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন। আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই কিশোরগঞ্জ গত 17 বছর নির্বাচনে আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে, আপনি সব কিছু জানেন। আমার অনেক নেতাকর্মী রাজপথে রক্ত বিলিয়ে দিয়েছে, আপনি নির্বাচনী পুরো ওয়াদা করেছেন এদেশের মানুষের কল্যাণে, প্রান্তিক মানুষের কল্যাণে আপনি কাজ করবেন। আপনি আমাদের যেদিন প্রথম মন্ত্রিপরিষদের মিটিং হয় তখন আঙ্গুলের কালি শুকায় নাই আমাদের, 9 দিনের মাথায় আপনি 15 হাজার কোটি টাকা মাফ করেছেন, প্রায় 12 লক্ষ কৃষককে কৃষকের ঋণ। আজকে ফ্যামিলি কার্ড চালু করেছেন, ইমাম মুয়াজ্জিনদের ভাতা চালু করেছেন, কৃষক কার্ড চালু করেছেন। আপনি জনগণের নেতা, বিএনপি সরকারে আসলে জনগণের কাজ করে আপনি প্রমাণ করেছেন। আজকে কিশোরগঞ্জ আছে, আপনার কাছে শুধু নিবেদন, আমি একটা কাগজ আপনার সামনে উপস্থাপন করেছি এলাকার দাবি নিয়ে। আমি সময় নষ্ট করতে চাই না, আমি আপনার কর্মী, এলাকার 35 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করি, 6টা নির্বাচনী এলাকা। আপনি আমাদের উন্নয়নগুলো আপনি সব কিছু জানেন, আপনার কাছে নিবেদন, উন্নয়নগুলো আপনি একটু খেয়াল রাখবেন। আর আজকে অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন, সকল মন্ত্রিপরিষদ সদস্য সহ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।
0: ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা প্রদান অনুষ্ঠান এবং অস্ত্র দুস্থদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী জনাব এজেম জাহিদ হোসেন, প্রধান অতিথি আমাদের কাঙ্ক্ষিত নেতা, যার আশায় আপনার দীর্ঘদিন অপেক্ষমান ছিলেন, আজকে কিশোরগঞ্জবাসীর সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মন্ত্রীবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিএনপির এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং কর্মীবৃন্দ, আজ এই কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর, প্রথম আগমন। এই কিশোরগঞ্জ এবং হোসেনপুর এই দুই উপজেলা নিয়ে আমার নির্বাচন এলাকা। এই নির্বাচন এলাকায় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে আসবেন। আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, হয় নাই? হয়েছে। ওনার প্রথম সফর, আমিও এই নির্বাচনী এলাকায় প্রথম নির্বাচিত সংসদ সদস্য। দীর্ঘ 31 বছর পর আমি আসনটি উদ্ধার করেছি। আমি আমার নির্বাচন এলাকার সকল শ্রেণীর জনগণ এবং আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রাণাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কিশোরগঞ্জ একটি অবহেলিত অঞ্চল, মানুষ বলতো গোপালগঞ্জ আর কিশোরগঞ্জ, গোপালগঞ্জে কিন্তু গোপাল আছে, কিশোরগঞ্জে গঞ্জ আছে, কিশোর নাই, সব কিশোর পালাইছে। আজকে অনুন্নত কিশোরগঞ্জকে ইনশাল্লাহ দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের, ইনশাল্লাহ কিশোরগঞ্জের উন্নয়ন হবে। যত সমস্যা আছে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা উনাকে দাবি জানাব, ইনশাল্লাহ সকল দাবি দেওয়া পূরণ হবে। আজকে উনার যে নির্বাচন ইস্তাহার ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, এদেশের ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা প্রদান করা হবে, অসহায় এবং দুস্থদের মাঝে অর্থ প্রদান করা হবে, এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে তাদেরকে বৃত্তি দেওয়া হবে। আজকে আপনাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি ওয়াদা অক্ষর অক্ষরে পালিত হবে। আমি আবারও আমার নির্বাচন এলাকার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং সেই সঙ্গে আমার কয়েক দু একজন মন্ত্রী, বিশেষ করিয়া টুকু ভাই, আমার এই জাহিদ ভাই এবং কৃষিমন্ত্রী ইয়াসিন ভাই সহ, এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ব্যাপক পরিশ্রম করেছেন, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দনে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম। সম্মানিত সুধী, এবার মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ করছি, আমি নাম ঘোষণা করছি, তার সাথে সাথে এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা কার্ড গ্রহণ করবেন। মোসাম্মদ ফরিদা, কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ ফরিদা। এরপরে আসছেন রুমা আক্তার, এরপর আসছেন রুমা আক্তার, এরপর আসছেন মোসাম্মদ লিজা আক্তার, এরপর আসছেন ফাতেমা, এবার আসছেন রোজিনা আক্তার, এরপর আসছেন রোজিনা আক্তার, এখন আসছেন শিপ্রা রানী শীল, কার্ড গ্রহণ করছেন শিপ্রা রানী শীল। এরপরে আসবেন নাজমা আক্তার, কার্ড গ্রহণ করছেন নাজমা আক্তার, এরপর আসছেন মোসাম্মদ রাজিয়া, এরপর আসছেন মোসাম্মদ রুকসানা, এবং সবশেষে আসছেন মোসাম্মদ মনোয়ারা। এখন কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ মনোয়ারা।
0: বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নির্বাচিত ব্যক্তির অনুদান প্রদানের তালিকা প্রধানমন্ত্রীর হাত থেকে একে একে অনুদান নেবেন। প্রথমে আসছেন মোসাম্মদ মাহমুদা আক্তার। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত নির্বাচিত ব্যক্তির অনুদান প্রদানের তালিকায় মোসাম্মদ মাসুদা আক্তার। এবারে আসছেন আবদুল্লাহ আল হাদি, এরপর আসবেন আবদুল্লাহ আল হাদি, এরপর আসবেন মোহাম্মদ নূর আলী, এরপরে আসছেন জরিনা খাতুন, অনুদান গ্রহণ করছেন জরিনা খাতুন।
1: মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা সহায়তা প্রদানের নিমিত্তে নির্বাচিত ছাত্রছাত্রীর তালিকার নাম ঘোষণা করছি। আমি নাম বলার সাথে সাথেই আপনারা প্রধানমন্ত্রীর কাছ থেকে সহায়তা শিক্ষা সহায়তা গ্রহণ করবেন। প্রথমে আসছেন জ্যোতিরানী দাস, এরপর আসছেন স্পর্শ দাস, এরপরে আসছেন নুজাইবা নুরা, এরপর আসছেন মোহাম্মদ আবু জর গিফারি, এবং সবশেষে আসছেন নুসরাত জাহান আঞ্জুম।
0: দুস্থ ও অসহায় ব্যক্তিদের এককালীন অনুদানের জন্য নির্বাচিত নামগুলো বলছি। একে একে আসছেন খাদিজা, এরপর আসবেন বিপ্লব রবিদাস, এরপর আসবেন মোসাম্মদ জুলহাস, এরপর আসবেন মনি রবিদাস, এরপর আসবেন হালিমা খাতুন।
1: প্রতিবন্ধী ব্যক্তিদের এককালীন আর্থিক অনুদানের জন্য নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তির নাম ঘোষণা করছি। প্রথমে আসছেন মোসাম্মদ তাইবা, এরপর আসছেন শৈলী সরকার, এরপর আসছে মোহাম্মদ রাজীব মিয়া, এরপর আসছে আল শিফা, সম্মানিত সুধী। এখন একজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আনিসুর রহমান, শারীরিক প্রতিবন্ধী।
0: সুপ্রিয় সুধী, এবারে মাননীয় প্রধানমন্ত্রী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়িত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং গির্জার যাজক ও সহকারী যাজকগণকে মাসিক সম্মানী চেক প্রদান করবেন। সবাইকে একে একে সম্মানী চেক প্রদানের জন্য অনুরোধ করছি। প্রথমে আসবেন ইমাম মোহাম্মদ আমানুল্লাহ, এরপর আসবেন মুয়াজ্জিন শফিউল্লাহ, আসছেন মুয়াজ্জিন শফিউল্লাহ, এবারে আসবেন খাদেম মোহাম্মদ রহমতুল্লাহ, এবারে আসবেন ইমাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এরপর আমন্ত্রণ মুয়াজ্জিন মোহাম্মদ রুমান, এরপর আসছেন খাদেম মোহাম্মদ শামসুর রহমান, এবারে আসছেন ইমাম মোহাম্মদ আল আমিন, আসছেন মুয়াজ্জিন মোহাম্মদ রবিউল হাসান, এবারে আসবেন খাদেম আবুল কাশেম,
1: এরপর আসছেন পুরোহিত দেবেন্দ্র চক্রবর্তী, এরপর আসছেন পুরোহিত দেবেন্দ্র চক্রবর্তী, এরপর আসছেন সেবায়েত স্বপন চক্রবর্তী,

0: এরপর আসছেন পুরোহিত ধীমান কান্তি ভট্টাচার্য। পুরোহিত ধীমান কান্তি ভট্টাচার্য। এরপর আসছে যাজক উইথ ক্ল্যাপ ব্রং। যাজক উইথ ক্ল্যাপ ব্রং। এরপর আসছেন সহকারী মিশন যাজক রতন ভৌমিক। সম্মানিত সুধি, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন।
1: সকল উপস্থিত বৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে আমি এখন, আমার সামনে একটা কম্পিউটার আছে, এখানে আমি একটা সুইচের মধ্যে টোকা দিব, টোকা দিলে এই যে মা বোনের আছে সবার কাছে ফ্যামিলি কার্ডের যে টাকাটা সেই টাকাটা পৌঁছে যাবে। এখন আমি চাইছি যে আমি 1 2 3 বলবো, সাথে সাথে 1 2 3 বলার সাথে সাথে আপনারা সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আল্লাহর নাম নিয়ে আমরা এই সুইচটা টিপ দেবো, ঠিক আছে? এক দুই তিন, বিসমিল্লাহির রহমানির রহিম।

0: উপস্থিত সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আইবা সিস্টেম সেন্ট বাটন প্রেস করে নির্বাচিত মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের মাসিক সম্মানের অর্থ প্রেরণ করবেন।
1: ওই যে দেখেন একজন হাত নাই, কি বলেন?

0: যে ইমাম সাহেবরা অন্য অন্য ধর্মের ধর্মীয় ব্যক্তিবর্গ, দেখুন আপনাদের মোবাইলে যাওয়ার কথা, আপনাদের মোবাইলে পেয়েছেন, গেছে, পেয়েছেন, কারা কারা পেয়েছেন হাত তুলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অন্য ধর্মে যারা আছেন আপনাদেরটা গিয়েছে, অন্য ধর্মীয় ব্যক্তিবর্গ আসলেন যে কোথায় গেল, আসবে আসবে, একটু ধৈর্য ধরতে হবে, যাইতে তো লাইনের মধ্যে ট্রাফিক জ্যাম হয়ে যায়, চলে আসবে ইনশাল্লাহ, চলে আসবে, আসছে, ধন্যবাদ আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এইমাত্র আমরা দেখতে পেয়েছি যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে এবং অনেকেই, সবাই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হয়েছেন। এখন ফ্যামিলি কার্ডের যারা পেয়েছেন তাদের একটু অনুভূতি শুনব। প্রথমে আমি মোসাম্মদ লিজা আক্তারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। মোসাম্মদ লিজা আক্তার,
2: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি একটি ফ্যামিলি কার্ড পেয়েছি, এই ফ্যামিলি কার্ডটি পেয়ে আমি অনেক খুশি। আমি আমার ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি আমার সংসার চালাতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: এবারে অনুভূতি প্রকাশ করতে আসছেন শিপ্রা রানী শীল।
4: নমস্কার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে অনেক শ্রদ্ধাঞ্জলি, অনেক অনেক স্বাগতম। আমি এই যে একটি ফ্যামিলি কার্ড পেয়েছি, আমি অনেক ধন্য, অনেক গর্বিত, অনেক আনন্দিত। আমি আমার স্বামীর ছোট একটা ব্যবসা, ওটা একটু একটু করে বড় করব, আর তার পাশাপাশি আমার ছেলে মেয়েদের পড়ালেখার সুযোগ সুবিধা করে দেব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে।
1: এখন মেধাবী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করবে জ্যোতি রানী দাস।
5: মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি জ্যোতি রানী দাস, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। 1979 সালে এক স্মরণীয় দিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন আমাদের কিশোরগঞ্জের খাল খনন উদ্বোধন করতে। তৎকালীন প্রধান শিক্ষক জনাব মতিউর রহমানের নেতৃত্বে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা খাল খনন কার্যক্রম অংশগ্রহণ নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আমাদের ঐতিহ্যবাহী আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনও করেছিলেন এবং 24 ইঞ্চি একটি টেলিভিশনও উপহার দিয়েছিলেন। পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই ইতিহাসটি জানতে পেরে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আসার ব্যক্ত করেছিলেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, আমরা তাকে সেই মহান স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে শতবর্ষী বিদ্যালয়টির সুদৃষ্টি রাখার জন্য বিনীতভাবে আহ্বান করব। ধন্যবাদ সবাইকে।
1: সম্মানিত সুধী, আপনারা দেখতে পেয়েছেন যে আজকে একজন নিয়োগপত্র পেয়েছেন। আমি এখন তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি জনাব আনিসুর রহমান, শারীরিক প্রতিবন্ধী।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত গরিব, অসহায়, দুস্থ সারা বাংলাদেশের সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মঞ্চে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, বিভিন্ন এমপি মহোদয়, সচিব মহোদয়, সামনে উপস্থিত সাংবাদিক ভাই, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হয়তো সবাই দেখেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হাত থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়াটা আমার পক্ষে এতটা সহজ ছিল না। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার পিছনে আমার এই কিশোরগঞ্জবাসী সবচেয়ে বেশি অবদান রেখেছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাকে এবং আমার প্রতিবন্ধী বোনটাকে নিয়ে একটা নিউজ করেন, যে নিউজটা আমাদের কিশোরগঞ্জ হুসেনপুর আসনের মাননীয় এমপি মহোদয় দৃষ্টিগোচর হয়। পরে মাননীয় এমপি মহোদয় আমাদের কুলিয়াছর বৈরব আসনের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব আলম স্যারের দৃষ্টিগোচরের মাধ্যমে মাননীয় সমাজকল্যাণ মন্ত্রীদেরকে অবহিত করে মাননীয় প্রধানমন্ত্রীর মহোদয়ের দৃষ্টিগোচরের মাধ্যমে আজকে আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাই। আমার পরিবারে পাঁচজন সদস্য, এর মধ্যে আমিও শারীরিক প্রতিবন্ধী, আমার বোনটাও শারীরিক প্রতিবন্ধী, আমার বাবা হার্টের রোগী। আমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এই চাকরিটার পাওয়ার পেছনে সবচেয়ে বেশি যে অনুপ্রেরণা ছিল আমার মা। আমার মা আমাকে কষ্ট করে ছোটবেলা থেকে সমাজের অনেক মানুষের অবহেলা অবঞ্চিত এবং সমাজের লাঞ্ছনার শিকার হয়ে অনেকে বলছিল যে আমাকে লেখাপড়া করিয়ে কি হবে, ওকে পাগলা মসজিদের সামনে অথবা কিশোরগঞ্জ কোর্টের সামনে নিয়ে বসে ভিক্ষা করাও। আজকে আমি সত্যি খুব ধন্য এবং গর্বিত যে আমি আমাদের কিশোরগঞ্জের সকলের প্রচেষ্টার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের হাত থেকে আজকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পেয়েছি। আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী সহ এখানে যারা আছেন সকলের দীর্ঘায়ু কামনা করে, সেই সাথে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন, যাতে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই আশা ব্যক্ত করে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমার পক্ষ থেকে চির কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।
3: প্রিয় সুধি, এবারে ইমাম পুরোহিত যাজক অনুভূতি প্রকাশের পালা। প্রথমে আসেন ইমাম জনাব মোহাম্মদ আমানুল্লাহ।
7: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমকে সম্মানী ভাতা প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞ। উক্ত ভাতা আমাদের ব্যক্তি, পরিবার এবং সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে কিশোরগঞ্জ জেলা ইমাম উলামা এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে আরো বেশি কাজ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এখন অনুভূতি ব্যক্ত করবেন দিবেন্দু চক্রবর্তী। দিবেন্দু চক্রবর্তী।
8: মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেবায়িত এবং পুরোহিতদের এই সম্মানী ভাতা প্রদান করার জন্য। এতে আমরা অনেক দূরে গিয়ে যাব, আরও চেষ্টা করবেন যেন আমাদের জন্য আরো কিছু করা যায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: এখন অনুভূতি ব্যক্ত করছেন উইথ ক্ল্যাপ রং।
9: আমি প্রথমে আমাদের মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই এবং আরও বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে অংশীদার হতে পেরে। আমি নিজেকে আসলে সম্মানিত বোধ করছি এবং আসলে আজকে আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য একটি বিশেষ আনন্দের দিন, গর্বের দিন। সেটি হচ্ছে আমাদের মাঝে আমাদের দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী

0: পাল পুরোহিত এবং বিভিন্ন ধর্মের সেবায় নিয়োজিত ব্যক্তিদ্বয়ের জন্য যে সম্মানে প্রদানের যে উদ্যোগ নিয়েছেন, এটি আসলে খুবই প্রশংসনীয় এবং আমরা ওনাকে এই জন্য আমরা সাধুবাদ জানাই। আমাদের আমি ব্যক্তিগতভাবে আমাদের সেভেন ডে অ্যাডভেন্টিস্ট চার্চের তরফ থেকে আমি ওনাকে বিশেষভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি ওনার জন্য ওনার পরিবারের জন্য আমরা প্রার্থনা এবং দোয়া রাখি যেন উনি যতদিন কাজ করে যাবেন দেশের স্বার্থে, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন সৃষ্টিকর্তা যেন ওনার সহপতি থাকেন এবং ওনার সার্বিক মঙ্গল কামনা করে আমি ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ।
1: যারা অনুভূতি প্রকাশ করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
2: সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন MP তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আসেন মাননীয় মন্ত্রী।
3: সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখছেন আপনাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি সময়ের স্বল্পতার কারণে আমার বক্তব্যটা এখন দিচ্ছি না, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন।
4: আপনারা থামেন, এমন একটা জেলায় আপনি এসেছেন প্রসিদ্ধ, যার পূর্বে মেঘনা, কালনি কুশিয়ারা ধনু, পশ্চিমে ব্রহ্মপুত্র। এই জেলায় জন্মগ্রহণ করেছে মসনদী আলা ইশাকা। মুঘলের বিরুদ্ধে যুদ্ধ করে যিনি বাংলার স্বাধীনতা রক্ষা করেছিলেন, আপনি এসেছেন এই জেলায়, যে জেলায় জন্মগ্রহণ করেছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, তার বাবা দ্বিজবংশী দাস। এই জেলায় আপনি এসেছেন যে জেলায় জন্মগ্রহণ করেছে আনন্দমোহন বোস। সত্যজিৎ রায়ের উপজেলায় আপনি গিয়েছিলেন, আপনি কিশোরগঞ্জে এসেছেন। এই জেলায় আপনাকে আমরা কিভাবে বরণ করব জানি না। শুধু আমি আপনাদেরকে বলবো, আমার নেতার নামে, আমাদের নেতার নামে আজকে উনি কিশোরগঞ্জে এসেছে, একটা জোরে হাততালি দেন আপনারা দয়া করে একটা। আমি ভাটি অঞ্চলের মানুষ, 35টা উপজেলা নিয়ে আমি একটা মন্ত্রণালয় পার্লামেন্টে চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আমার ভাটি এলাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন, আমার এলাকায় একটা ফ্লাইওভার দরকার, যেটা হয়েছিল সেই ফ্লাইওভার দরকার। আমার এলাকা হলো শ্রেষ্ঠ কক্সবাজারের মতো পর্যটন এলাকা হবে যদি ফ্লাইওভার হয়। আমার আর কিছু বলার নাই, আপনি এসেছেন, আমরা সবাই কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ না? আমরা সবাই আনন্দিত। যারা আনন্দিত সবাই হাত তালি দেন এবং হাত তুলে একটা হাত তালি দেন। আমার বক্তব্য এখানেই শেষ।
1: ধন্যবাদ মোহাম্মদ ফজলুর রহমান MP। সম্মানিত সুধী, এবার অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP-কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত, চুপ করতে হবে, এখন শান্ত হতে হবে, নাহলে কিচ্ছু করব না। আমার সামনে উপস্থিত মা বোনেরা, উপস্থিত বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত খতিব ইমাম সাহেব, মোয়াজ্জেম সাহেবরা সহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়ে

0: হয়েছি, আপনারা দেখেছেন, জানেন কেন আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে একত্রিত হয়েছি, নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না, আমরা বানাতে চাই, আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে, যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই পরিবারের নারী প্রধানকে। কেন? এই জন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। বর্তমান সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, আমরা তাদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিব নারীদেরকে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব। অর্থাৎ বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে, সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি এই যে আজকে আপনাদের সামনে কয়েকজন আমার হাত থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গেলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে আপনি কি করবেন, সেই সকল মা বোনেরা আমাকে উত্তর দিয়েছে, কেউ বলেছে যে সন্তানদের লেখাপড়া যাতে সঠিকভাবে হয় এই টাকা তার জন্য খরচ করব। কেউ বলেছে যে বয়স হয়ে গেছে আমি ওষুধ কিনতে পারি না, এটা দিয়ে আমি ওষুধ কিনব। কেউ বলেছে সংসারের আয় রুজি বাড়ানোর জন্য ছোট করে একটি পুঁজি বিনিয়োগ করব এখান থেকে। অর্থাৎ সংসারকে সুন্দরভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলবে, সন্তানদের লেখাপড়া, নিজেরকে সুস্থ রাখা, একই সাথে তাকে পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এই নারীদেরকে আমরা সামনে আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য শিক্ষা এবং অর্থের ব্যবস্থা করেছি। আসেন এরপরে, এরপরে আপনারা দেখেছেন যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিব সাহেব সহ অন্য অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা আমাদের জীবনের বিভিন্ন মোড়ে যখন বিভিন্ন রকম সমস্যায় পড়ি তখন আমরা তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ গ্রহণ করি। অর্থাৎ আমাদের ধর্মে, যে কোনো ধর্মে, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো বিভিন্ন রকম সহযোগিতা এবং পরামর্শ করে থাকেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ব্যবস্থা করেছি, এই ভাতার ব্যবস্থা করেছি। আসেন প্রিয় ভাই বোনেরা, এরপরে হচ্ছে কৃষি। বাংলাদেশের সমগ্র বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও কৃষি পেশার সাথে জড়িত। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কৃষির সাথে জড়িত। আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে ঠিক ফ্যামিলি কার্ডের মতন আমরা এই দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করতে চাই, যাতে করে আমাদের কৃষক ভাইরা ধীরে ধীরে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে গড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হতে পারে অর্থনৈতিকভাবে। সেই জন্য আমরা তাদেরকে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই পরিকল্পনা আমরা এর মধ্যে বাস্তবায়নেরও কাজ শুরু করেছি। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেকেই জানেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে যে সকল কৃষক ভাইদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে সেই কৃষি ঋণ আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করব। আল্লাহর রহমতে সরকার গঠন করার পরে আমরা প্রথম সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশের 13 লক্ষ কৃষক যাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সেটি আমরা মওকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, এরপরে আসুন তরুণ সমাজ বা শিক্ষার্থী আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়, এখন যারা ছোট আছে, স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, এই ছেলে মেয়েগুলোর মধ্যে, এই সন্তানদের ভিতরে অনেকে আছে লেখাপড়ায় ভালো, অনেকে আছে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসে ভালো, কেউ হয়তো ভালো গান করে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করে, কেউ হয়তো ভালো কেরাত পাঠ করে, এদের মধ্যে অনেকেই আছে কেউ হয়তো ফুটবল ভালো খেলে, কেউ হয়তো ক্রিকেট ভালো করে। আমরা সেই জন্য কী করেছি, আমরা নতুন করি নামক যেই অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন সেই অনুষ্ঠানটি আবার চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের দেশের সন্তানদের মধ্যে থেকে প্রতিভাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এর পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমরা তাদের মধ্যে যারা ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে খেলোয়াড় হতে পারে, অর্থাৎ ক্রীড়াকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, শুধু উকিল ব্যারিস্টার মোক্তার না, ক্রীড়াও যাতে একটি পেশা হতে পারে সেই জন্য সেভাবে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে গড়ে তুলছি। সেই জন্য আমরা নতুন করে ক্রীড়ার আয়োজন করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের প্রায় 22 লক্ষ, সারা বাংলাদেশে 22 লক্ষ ছেলে মেয়ে ফুটবল খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা, সন্তানদের লেখাপড়া করার জন্য আমরা বলেছি তাদের পুরো সিলেবাস আমরা এমনভাবে তৈরি করতে চাইছি যেই সিলেবাস তৈরি করলে একটা ছেলে যখন, একটা মেয়ে যখন ক্লাস 1-এ ভর্তি হবে এবং ক্লাস 12 ইন্টারমিডিয়েট পড়া শেষ করবে তখন যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে, শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা যখন শিখবে, যেমন শিখবে সে ঠিক একইভাবে সে বিদেশি 2টা ভাষায় কথা বলতে পারবে, সে একই সাথে খেলায় কোনো না কোনো মিনিমাম একটি খেলার মধ্যে সে এক্সপার্ট হতে পারবে, সে কোনো না কোনোভাবে একটি কালচারাল লাইনে এক্সপার্ট হতে পারবে। অর্থাৎ একটি সন্তানকে আমরা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে পারি, যেই মানুষটি দেশেই হোক অথবা বিদেশেই হোক সে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। অর্থাৎ আমরা বিএনপি বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই তাহলে মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে দেখেছেন অনেক মানুষ, এই যে এখানে একজন মানুষ একটু আগে, একজন ডিজেবল মানুষ, সে বক্তব্য দিয়ে গেছে যে তাকে আমরা একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপনারা দেখেছেন আরো অনেকগুলো মানুষ এখানে গিয়েছে, তারা বিভিন্নভাবে, কেউ অসুস্থ, কেউ অন্যভাবে শারীরিকভাবে, শারীরিক প্রতিবন্ধকতা আছে। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি, অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাচ্ছি যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, কয়টি রাস্তা তৈরি করে, কয়টি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা বলতে চাই আমরা, আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের জন্য রাজনীতি। সেই জন্যই আপনারা দেখেছেন এই যে একটু আগে আমি বললাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত, সেজন্যই আপনারা দেখেছেন আজকে কৃষকদের শুধু সুবিধার জন্য নয়, কৃষকদের সুবিধার জন্য নয়, একই সাথে দেশের মানুষের পানির সরবরাহ সুবিধার জন্য আপনারা দেখেছেন আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেরকম সেচের পানির ব্যবস্থা আমরা করেছি, একইভাবে গ্রামে গঞ্জে বসবাস করে মানুষগুলো যাতে পানির অভাবে কষ্ট না পায় সেই জন্য সারা দেশে ইনশাল্লাহ আগামী 20 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিশ্চয়ই প্রিয় ভাই বোনেরা দেখেছেন যে গতকাল আমরা প্রায় 1,23,000 শিক্ষক, সেটি প্রাইমারি সেকেন্ডারি সহ বিভিন্ন কলেজ স্কুল কলেজের শিক্ষক যারা গত 4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই, সেই টাকাটা 9-6 ভাবে বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্নভাবে আত্মসাত করা হয়েছিল। এই আপনাদের সরকারে বিএনপি সরকার সরকার দল সরকার গঠন করার পরে গতকাল আমরা 1,23,000 শিক্ষকদেরকে আমরা তাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছি, তাদের অবসর ভাতার একটি বড় অংশ তাদের কাছে পৌঁছে দিচ্ছি। অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হয়েছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হয়েছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি কৃষকের ক্ষেতে ফসল দ্বিগুণ করবে, দ্বিগুণের জায়গায় তিনগুণ করবে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। যে রাজনীতির মাধ্যমে দেশে মিল কলকারখানা তৈরি হবে এবং আমার দেশের ছেলেরা আমার দেশের মেয়েরা সেগুলোতে কাজ করতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটাই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এখন এই যে রাজনীতির কথা তুলে ধরলাম, এই যে আমরা নির্বাচনের আগে আপনাদের সামনে সহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে যে সকল ওয়াদা করেছিলাম, বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, খাল খননের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মুয়াজ্জম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন কুড়ির কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের সামনে আজকে সকলের সামনে প্রত্যেকটি কাজের সাক্ষী হয়ে আপনারা আছেন, সমগ্র বাংলাদেশ মানুষ আছে। অর্থাৎ বিএনপি যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা বাস্তবায়নের কাজ বিএনপি ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে নিয়ে যেতে চাইছে, বিএনপি বাস্তবায়ন করতে চাইছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বিএনপির রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে রাজনীতির কথা শুধু মুখের মধ্যে নেই, যে রাজনীতি বাস্তবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা মা বোনেরা পাচ্ছে, যে রাজনীতির বাস্তব ফল এখানে থাকা ইমাম মুয়াজ্জেম সাহেবরা পেয়েছেন, যে রাজনীতির ফল এখানে দুস্থ মানুষরা পেয়েছে, যে রাজনীতির ফল দেশের সন্তানেরা পাচ্ছে, যারা লেখাপড়া করছে তারা পাচ্ছে, এই রাজনীতি কি আপনারা মনে করেন সঠিক আছে? এই রাজনীতির সাথে কি আপনারা আছেন? কারা কারা আছেন এই রাজনীতির সাথে? ভাই দেখে আপনারা কি মনে করেন বিএনপি সঠিক রাজনীতি করছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই রাজনীতি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমি বলতে পারি যে আস্তে আস্তে একটা সময় দেশের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এই দেশে ধানের শীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনাদের সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছেন, এবং যেহেতু এই সরকার জনগণের সরকার, সেই জন্য বিএনপি জনগণের জন্য এই কাজগুলো করছে। যেই কাজগুলো করলে জনগণের পেটে অন্নের সংস্থান হবে। নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, এই যে 2 মাস আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, দেখেছেন না বাজেট উপস্থাপন করেছি? বাজেটের মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, 60টি পণ্য, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্য, যেগুলো সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম 60টি পণ্যের উপরে সরকার এই বাজেটে, বর্তমান সরকার এই বাজেটে ট্যাক্স কমিয়ে দিয়েছে, কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এর আগে অতীতে আমরা দেখেছি সব সময় বাজেট দেওয়া, এই কাজটি কেন করা হয়েছে, জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই আজকের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি কৃষক কার্ড বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, আমাদেরকে যদি প্রতি উপজেলায় আমরা দেশের মানুষ চিকিৎসা সেবা পাওয়ার জন্য বিশেষ করে উপজেলা জেলা পর্যায়ে যে সকল মানুষ থাকেন, উপজেলা পর্যায়ে গ্রামে ইউনিয়নে যে সকল মানুষ থাকেন, আপনাদের চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য এই বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 553টি যে উপজেলা আছে প্রত্যেক উপজেলায় এখন যে 50 সদস্যের হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল আছে, এটিকে ইনশাল্লাহ আমরা 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব। যাতে করে আপনাদেরকে যদি খুব বেশি সিরিয়াস অসুখ না হয় তাহলে যাতে উপজেলার মানুষকে বা গ্রামের মানুষকে জেলা হাসপাতালে আসতে না হয়, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ শীঘ্রই এর কাজ শুরু হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যদি দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হয়, এই হাসপাতালগুলোকে যদি তৈরি করতে হয়, ফ্যামিলি কার্ড যদি সারা বাংলাদেশে 4 কোটি পরিবার, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের দুস্থ গরিব পরিবার তাদের নারী প্রধানদের কাছে যদি পৌঁছে দিতে হয়, যদি ইমাম মুয়াজ্জেম সাহেবদের কাছে তাদের ভাতার ব্যবস্থা পৌঁছে দিতে হয়, যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে পোশাক আমরা পৌঁছে দিতে চাই, নতুন বইয়ের সাথে যে আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে 1 কোটি 20 লক্ষ বাচ্চাকে যে আমরা পোশাকের ব্যবস্থা করেছি সেইটি যদি পৌঁছে দিতে হয়। কিছুদিন আগে দেখেছেন যে চায়নার সাথে চুক্তি হয়েছে, চায়না এই দেশে অনেকগুলো মিল কারখানা চট্টগ্রামে তৈরি করবে, যেই মিল কারখানায় আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি সুবিধা পাবে, কর্মসংস্থান সুবিধা পাবে, সেই মিল কারখানাগুলোকে যদি তৈরি করতে হয়, অর্থাৎ এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অবশ্যই দেশের মধ্যে শান্তি রাখতে হবে। এখন মানুষ পরিবর্তন চায়। আমরা 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে জনগণ রাজপথে নেমে এসেছে, আন্দোলন করেছে, বারে বারে গণতন্ত্রকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে আমাদের দেশ গঠন করার সময়। যদি এই কাজগুলো, এই যে একটু আগে আমি বললাম যে রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা প্রত্যেকটি মানুষ হাত তুলে সমর্থন জানিয়েছেন যে এই রাজনীতির আপনারা বাস্তবায়ন চান, যেহেতু বাংলাদেশের জনগণ এই রাজনীতির বাস্তবায়ন চায়। প্রিয় ভাই বোনেরা, আজ এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষ, কাজে এই 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। আমরা কি সকলে সতর্ক থাকবো? আমরা কি সকলে চোখ কান খোলা রাখবো? ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি এই রাজনীতির ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, যদি আমাদেরকে সেই রাজনীতি অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে, অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে, সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি 71-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 86 সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 96 সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত 17 বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে, যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। আজকে এরা সংস্কার সংস্কার কথা বলছে, বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে, কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় হয়েছে দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে, কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজেই তোমাদের কথাই আমরা কান দিব না। আমাদেরকে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে হবে, কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে, ইমাম মুয়াজ্জেম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে, আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে যাতে তারা মানুষের মতন মানুষ হতে পারে, আমার দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে করতে হবে, দেশে মিল কলকারখানা তৈরি করতে হবে যাতে দেশের বেকার যুবকরা বেকার তরুণরা তরুণীরা যাতে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, অর্থাৎ আমাদেরকে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আজকের এই অনুষ্ঠানে একটু পরে মাগরিবের আজান দিবে, আর কথা বলাবো না, আসুন। আমরা কি সকলে চাই এইখানে যেই কাজের বাস্তবায়ন আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন সেই আমরা কি প্রত্যাশা করতে পারি যে ইনশাল্লাহ আপনারা সকলে মিলে বিএনপিকে সমর্থন দিয়ে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা কি করা যায়? ইনশাল্লাহ। কিশোরগঞ্জবাসীর কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটি কথাই বলতে চাই, যেই কথাটি মনে প্রাণে আমি বিশ্বাস করি, সেই কথাটি হচ্ছে দেশের জন্য, সেই কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য। করব কাজ সবার আগে, করব কাজ সবার জন্য, ইয়েস, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: সম্মানিত সুধী, এখন ফটো সেশন। সম্মানী প্রাপ্তদেরকে মাননীয় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সাথে ফটো সেশনের আমন্ত্রণ জানাচ্ছি।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের মাঝে সম্মানের প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হলো, যেখানে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এই অনুষ্ঠানের আয়োজন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শ্রোতা বন্ধুরা, জনমানুষের ভাগ্য উন্নয়নে সরকারের যে নিরন্তর প্রচেষ্টা তা অব্যাহত থাকুক এবং কাঙ্ক্ষিত সফলতার মধ্য দিয়ে দেশ এবং জনগণের কল্যাণ নিশ্চিত হোক, এ কামনা রেখে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে জানিয়ে যে আজকের সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও মেজবা চৌধুরী, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধু, আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি এই কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ কিশোরগঞ্জ জেলা পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
4: কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে 20 কোটি মানুষের 40 কোটি হাত, তো সবাই যদি আমরা গাছ লাগাই তাহলে তো আমাদের সবুজে সবুজে ভরেই যাবে। এই কথাটা শুনেই তো আমার মনে হয়েছে যে বেশি বেশি গাছ লাগাইতে হবে।
5: এই জন্যই কইছে ইচ্ছা থাকিলেই উপায় হয়।
6: আমরা তোমাকে বৃক্ষ
5: উপহার দিই,
6: বৃক্ষ মানবী দিব না রানী,
5: ঠিক আছে,
6: বৃক্ষ মানবী তুমি শুরু করে দাও। হ্যাঁ
5: আচ্ছা, দোয়া করো।
4: ঠিক আছে
6: কিন্তু ঠিক আছে যাবো, আমরাও যাবো, আমরা সবাই গাছ লাগাবো, গাছের প্রতি
4: যত্ন নিবো। হ্যাঁ,
6: আজকের এই আয়োজনে আমাদের এই সোনালী ফসল আসরে এই চমৎকার বিষয় নিয়ে যিনি সাজিয়েছেন বিষয়গুলো আমাদেরকে জানতে সহযোগিতা করেছেন, তিনি হচ্ছেন অনুষ্ঠানের প্রযোজক রানিয়া সুলতানা। তোমাদের ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ। চলো আমরা আজকে
4: চলো যাই।

এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য এবারের আয়োজন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস, তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলি ও ময়মনসিংহ 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপ 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73% এবং সন্ধে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5টা 34 মিনিটে এবং অস্ত যাবে 6টা 30 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland reopens well at 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal, Noakhali, Chattogram and Cox's Bazar. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and many places of Rangpur, Rajshahi, Dhaka and Mamensingh divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day and night temperature may fall by 1 to 2 degrees Celsius over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Nikli and Mamensingh, 35.5 degrees Celsius, and the minimum was at Shandib, 24 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 32.5 degrees Celsius and minimum 27.2 degrees. Humidity recorded in air at 9 a.m. was 73% and at 6 p.m. 74%. Sunrise over Dhaka tomorrow at 5:34 a.m. and sunset at 6:30 p.m. And that's all we have for weather for this time.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০টায়। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭:00-১১:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার ঢাকা।

দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনার সেবা চায়। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য কি করছেন বা করবেন সেটাই ভাববার বিষয়। আসুন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের জন্য যার যার অবস্থান থেকে কাজ করে যাই। দেশের উন্নতি মানে আপনার, আমার, আমাদের সকলের উন্নতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা একটি পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি নাইমা রুম্মান রুমা। রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এ প্রতিপাদ্য নিয়ে আজ জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ 2026 আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের মৎস্য সম্পদ রক্ষায় হাওড় ও জলাশয়ের পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে বলেন, প্লাস্টিক সহ আবর্জনা ফেলার কারণে ধীরে ধীরে মাছের আবাসস্থল, দেশের খালবিল, নদীনালা এবং হাওড় জলাশয়ের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন। জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ স্টেডিয়ামে এক সমাবেশে যোগদান করেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এদিকে মানিকগঞ্জে আজ জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জেলায় দুটি উপশহর নির্মাণ করা হবে। এরই মধ্যে বাসস্ট্যান্ডের অদূরে গজারিয়া এলাকায় একটি উপশহরের সম্ভাবস্থান পরিদর্শন করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলাসমূহে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত এবং মৎস্য খামারি ও চাষীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মৎস্য খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন, দেশীয় প্রজাতি সংরক্ষণ এবং জলাশয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। গাজীপুরে সুস্বাদু কাঁঠালকে প্রক্রিয়াজাত করে কাঁঠাল থেকে বিস্কুট তৈরির কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হরটেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। পরিদর্শনকালে তিনি কাঁঠাল থেকে বিস্কুট তৈরির বিভিন্ন ধাপ, ব্যবহৃত কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়া ও পণ্যের মান সম্পর্কে খোঁজ খবর নেন। একই সঙ্গে কাঁঠালের অপচয় রোধ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা করেন যুগ্ম সচিব। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 73% এবং সন্ধ্যে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:34 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:30। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে।

0: গাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো?
2: তুমি কেমন আছো?
1: খুব ভালো। আরে একটু আগে ওই আমাকে জুবাইরের সাথে কথা হচ্ছিল, বললো যে নতুন গাছ লাগাইছে, এই বৃষ্টির পানিটা বড্ড ভালো হবে। ভাদ্র মাসে এই যে হঠাৎ বৃষ্টি নামলো, তো এই যে বৃষ্টিটা, এইটা আমাদের বৃক্ষরোপণের জন্য কিন্তু উৎকৃষ্ট সময়। হ্যাঁ, এবং আমাদের জুবাইর অনেকগুলো ভালো লাগাইছে, গাছ টাস দেখলাম, এটা খুব ভালো হোক।
2: আর গাছ লাগানোর সময়
1: নিয়ম কানুনটা মেনে চললে জিনিসটা অনেক ভালো ফল পাওয়া যাবে,
2: যত্ন যত ভালো হবে গাছও তত ভালো হবে।
1: তো চলো আমাদের আজকে আসা শুরু করি। আগে থেকে জানিয়ে রাখি যে আজকে রয়েছে লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন, তারপরে রয়েছে গান, আর এর সপ্তাহের কৃষি রয়েছে, এবং পারিবারিক সবজি বাগান নিয়ে ছোট্ট নাটিকাও রয়েছে। তো একে একে শোনা যাক। শুরুতে লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন নিয়ে বলবেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ উইং খামারবাড়ি। তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ইশরাত জাহান। আমরা শোনো, চলো শুনি।
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। সঙ্গে রয়েছি আমি ইশরাত জাহান নীলা। আমাদের আজকের বিষয় কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে পরাগায়ন কি এবং এটি কত প্রকার সে সম্পর্কে জানব।
4: আমরা জানি যে ফুল দু ধরনের হয়ে থাকে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। পরাগায়নের প্রধান শর্ত হল পুরুষ ফুল থেকে পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা পরাগায়ন বলে থাকি। এবং পরাগায়ন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বংশবিস্তার, ফুল ফল ধারণ সম্ভব নয়। সুতরাং পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তার এবং ফুল ফল ধারণের জন্য একটি প্রধান মাধ্যম। পরাগায়ন প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটি হল স্বপরাগায়ন আর একটি হল পরাগপরাগায়ন। যখন একই ফুলের পরাগ রেণু পুংকেশর থেকে স্ত্রী কেশরে, অর্থাৎ পরাগধানী হতে যখন গর্ভমুণ্ডে পতিত হয়, তখন তাকে আমরা তাকে স্বপরাগায়ন বলে থাকি। এবং স্বপরাগায়ন বিভিন্ন উদ্ভিদে হয়ে থাকে, বিশেষ করে গ্রাস বা ঘাস জাতীয় যতগুলো আমাদের ফসল আছে ধান সহ, সেগুলোতে আমাদের স্বপরাগায়ন হয়ে থাকে। পরপরাগায়ন হলো যখন একটি ফুলের পরাগ রেণু অন্য গাছের, একটি গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা পরপরাগায়ন বলি। এবং পরপরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন, যথা বাতাস, পোকামাকড়, পাখি ইত্যাদি ছাড়া পরপরাগায়ন সম্ভবপর হয় না।
3: এবার একটু জানবো আপনার কাছ থেকে কোন কোন ফসলে কৃত্রিম পরাগায়ন করা যায় সে সম্পর্কে।
4: প্রথমে বলেছি যে পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তারের একটি মাধ্যম এবং ফুল ফল ও বীজ উৎপাদনের একটি প্রক্রিয়া। বিশেষত আমরা যদি কুমড়া জাতীয় ফসল লক্ষ্য করি, এখানে দেখব যে আমাদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা। সুতরাং কৃত্রিম পরাগায়ন ওই ক্ষেত্রেই সবচেয়ে বেশি জরুরি ফল ফুল উৎপাদনের জন্য, যে সমস্ত ফসলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি যে কুমড়া জাতীয় ফসলের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা হয়ে থাকে, এই জন্য আমাদের কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন খুবই জরুরি, তাতে করে ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। বিশেষ করে শশা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে, তরমুজ, কাঁকরোল ও চালকুমড়া ইত্যাদি ফসলে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন অনেক বাড়ানো যায়।
3: কৃত্রিম পরাগায়নের অনেকগুলো ধাপ থাকে, সে ধাপগুলো কি কি?
4: কৃত্রিম পরাগায়নের বেশ কয়েকটি স্টেজ বা পর্যায় অতিক্রম করতে হয়। প্রধানত চারটি পর্যায় অনুসরণ করতে হয়। প্রথমত হলো পুরুষ ফুল সংগ্রহ, তার পরবর্তীতে স্ত্রী ফুলের যে পাপড়ি অপসারণ, তারপর স্ত্রী ফুল নির্বাচন, পরবর্তীতে পরাগায়ন। পুরুষ ফুল সাধারণত সকালে ফুটে, তাই ভোরে সদ্য ফুল পুরুষ ফুল সংগ্রহ করতে হয় এবং যে পুরুষ ফুলের যে পাপড়ি সেগুলো অপসারণ করতে হয়। আর পাপড়ি অপসারণের পর আমরা যে পরাগধানী থাকে, পুরুষ ফুলের যে পরাগধানী থাকে, সেই পরাগ রেণু আমরা অক্ষত অবস্থায় রাখবো এবং স্ত্রী ফুল যেটা নির্বাচিত করব, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমরা ওই পরাগ রেণুটা আলতো করে টোকা দিয়ে আমরা স্থানান্তর করব। এই চারটি ধাপ মূলত, প্রথমত পুরুষ ফুল সংগ্রহ, তারপরে পুরুষ ফুল থেকে পাপড়িগুলো সরিয়ে নেব, স্ত্রী ফুল নির্বাচন, এবং স্ত্রী ফুলের নির্বাচনের পর গর্ভমুণ্ডে আমরা পরাগ রেণুগুলো স্থানান্তর করব। প্রথমত এই চারটি ধাপ অনুসরণ

0: আমরা কৃত্রিম পরাগায়ন সম্পূর্ণ করে থাকি। অন্যান্য কিছু পদ্ধতিও আছে, আমরা যদি পরাগধানী থেকে সরাসরি গর্ভভণ্ডে পরাগরেণু স্থানান্তর করার একটি প্রক্রিয়া, আর একটু যদি আমরা তুলি বা বাঁশের মাধ্যমে আমরা কিন্তু পরাগরেণুটা স্থানান্তর করতে পারি। তুলি যদি আমরা আলতো করে পরাগধানীতে স্পর্শ করাই তাহলে কিন্তু পরাগরেণু ওই তুলিতে লেগে যাবে, তারপরে আমরা ওই তুলিটুকু গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী ফুলে আলতো করে যখন স্পর্শ লাগাবো তাহলে কিন্তু এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পরাগায়ন সম্পূর্ণ হবে। পরাগায়নের আরো একটি, যে পরাগায়ন করার পর আমরা কৃত্রিম পরাগায়ন করার পরে আমরা লক্ষ্য রাখতে হবে যে ফলটির রং পরিবর্তন করে কিনা, বৃদ্ধি পায় কিনা। তবে যদি ফলটির রং পরিবর্তন হয় তখন ফলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বুঝতে হবে যে কৃত্রিম পরাগায়ন সফল হয় নাই।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন সম্পর্কে।
0: কুমড়ো জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে আমি যদি মিষ্টি কুমড়া বলি অথবা আমরা যদি লাউ ধরি, এগুলোর ফুলগুলো সাধারণত খুব সকালে ফোটে। পুরুষ ফুলগুলো 3-4 মধ্যে ফুটতে শুরু করে এবং 5-6 মধ্যেই সর্বোচ্চ ফুল ফোটে। ফুল ফোটার 3-3.5 মধ্যেই এই পরাগায়নটা শেষ করতে হয়, অর্থাৎ সকাল 8-11 মধ্যে এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ করতে হয়। 8-11 মধ্যে আমরা পরাগায়ন প্রক্রিয়াটা শেষ না করি তাহলে কিন্তু আমাদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের যে আঠালো ভাবটা সেটা চলে যায় এবং স্ত্রী ফুল বন্ধ হয়ে যায় এবং এই পরাগায়ন সম্ভব হয় নাই। এটা চালকুমড়া এবং লাউ সহ প্রত্যেকটি কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য যে আমরা এই কৃত্রিম পরাগায়নটা সকালবেলা সম্পন্ন করব, সূর্য ওঠার আগেই সম্ভব হলে এই প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করব।
1: কোন সতর্কতার প্রয়োজন আছে কি সেক্ষেত্রে?
0: আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে আমরা যদি হস্ত পরাগায়ন করি তাহলে আমাদের নিশ্চিত হবে যে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুটা স্থানান্তর হয়েছে, আর যদি ব্রাশের মাধ্যমে করি তাহলেও এটা আমাদের নিশ্চিত হতে হবে যে ব্রাশে পর্যাপ্ত পরাগরেণু লেগেছে এবং এটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের চমৎকার তথ্য দিয়ে উপকৃত করার জন্য।
2: তাহলে বোঝা গেল তো লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন, আর এ সম্পর্কে বললেন জনাব মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ উইং খামারবাড়ি। তো তাকে অনেক ধন্যবাদ। তো চলো এবার একটি গান শুনি, বৈষম্য বিরোধী একটি গান শুনবো আমরা। শিল্পী কে এম আব্দুল্লাহ, মুর্তুজা মুহিন ও সহশিল্পীবৃন্দ, গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার মাকসুদ জামিল মিন্টু। চলো শুনি।
3: আচ্ছা শুনি।

0: শুনছিলাম আমরা বৈষম্য বিরোধী গান। তো চলো, আজকে তো জানুয়ারি যে রোববার এবং এ সপ্তাহের কৃষি নিয়ে কথা বলা হবে। এসে গেছেন আমাদের আপা ইসমাত জাহান, এমনি বেতার কৃষি কর্মকর্তা, কৃষি দত্ত সার্ভিস খামারবাড়ি। তিনি শোনাবেন এখন এ সপ্তাহের কৃষিতে আমাদের কি করণীয়। আপা আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন
2: সবাই? ভালো আছি আপা, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আছি। আজকে শুরুতে আমি আমন ধান নিয়ে কথা বলবো, আমন ধানে এই সপ্তাহে করণীয় কি সে বিষয়ে। শুরুতেই বলবো যে আমন ধানের ক্ষেত্রে এখন অন্তর্বর্তীকালীন যত্ন নিতে হবে, যেমন ক্ষেতে আগাছা জন্মালে তা পরিষ্কার করতে হবে এবং আগাছা পরিষ্কার করার পর ইউরিয়া সারের একটা উপরে প্রয়োগ করে দিতে হবে। আমন ধানের জন্য প্রতি হেক্টর জমিতে 200 কেজি ইউরিয়া সারের প্রয়োজন হয়। এই সার তিন ভাগ করে, প্রথম ভাগ চারা লাগানোর 15 থেকে 20 দিন পর, দ্বিতীয় ভাগ 30 থেকে 40 দিন পর এবং তৃতীয় ভাগ 50 থেকে 60 দিন পর প্রয়োগ করতে হবে। আর নিচু জমির ক্ষেত্রে, নিচু জমি থেকে যদি পানি নেমে যায় তাহলে এসব জমিতে এখন আমন ধান রোপণ করা যাবে। দেরিতে রোপণের জন্য যেসব জাত উপযোগী সেগুলো হলো BR-22, BR-23, BR-38, BR-46, বিনাশাল, নাজিশেল বা স্থানীয় উন্নত ধান বেশ উপযোগী। দেরিতে চারা রোপণের ক্ষেত্রে প্রতি গুচ্ছিতে 5 থেকে 7টি চারা দিয়ে ঘন করে রোপণ করতে হবে। আর আমন মৌসুমে মাজরা, পামরি, চুঙ্গি, গলমাছি পোকার আক্রমণ হতে পারে, এছাড়া খোল পড়া, পাতায় দাগ পড়া রোগ দেখা দিতে পারে। এক্ষেত্রে নিয়মিত জমি পরিদর্শন করে জমিতে খুঁটি দিয়ে আলোর ফাঁদ পেতে হাত জাল দিয়ে পোকা নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া সঠিক বালাইনাশক সঠিক মাত্রায় সঠিক নিয়মে সঠিক সময়ে শেষ কৌশল হিসেবে ব্যবহার করতে হবে।
2: আচ্ছা, পাই সময় পাট আর আখ ক্ষেতে কি ব্যবস্থা করব?
1: পাটের ক্ষেত্রে বীজ উৎপাদনের জন্য ভাদ্রের শেষ পর্যন্ত দেশি পাট এবং আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত তোষা পাটের বীজ বপন করা যায়। বন্যার পানি উঠে না এমন সুনিষ্কাশিত উঁচু জমিতে জো বুঝে প্রতি শতাংশ লাইনে 10 গ্রাম আর ছিটিয়ে বুনলে 16 গ্রাম বীজের প্রয়োজন হয়। জমি তৈরির সময় শেষ চাষে শতক প্রতি 300 গ্রাম ইউরিয়া, 650 গ্রাম TSP, 80 গ্রাম MOP সার দিতে হবে। পরবর্তীতে শতাংশ প্রতি ইউরিয়া 300 গ্রাম করে 2 কিস্তিতে বীজ গজানোর 15 থেকে 20 দিন পর পর জমিতে দিতে হবে। আর আখের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই সময়ে আখ ফসলে লাল পচা রোগ দেখা দিতে পারে। তো যদি লাল পচা রোগ দেখা দেয় তাহলে রোগের আক্রমণ হলে আখের কাণ্ড পচে যায় এবং হলদে হয়ে শুকিয়ে যায়। এজন্য আক্রান্ত আখ তুলে পুড়িয়ে ফেলতে হবে এবং জমিতে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া রোগমুক্ত বীজ বা শোধন করা বীজ ব্যবহার করলে অথবা রোগ প্রতিরোধী জাত চাষ করলে লাল পচা রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। আমি জানিয়ে দিচ্ছি, লাল পচা রোগ প্রতিরোধ সম্পন্ন কয়েকটি আখের জাত হচ্ছে ঈশ্বরদী 16, ঈশ্বরদী 20 এবং ঈশ্বরদী 21।
2: আবার ওই যে তুলা সম্পর্কে আর যদি শাকসবজি সম্পর্কে কিছু কোন।
1: আচ্ছা, তুলা ভাদ্র মাসের প্রথম দিকেই তুলার বীজ বপন শেষ করতে হবে, মানে এখনই। বৃষ্টির ফাঁকে জমির জো অবস্থা বুঝে 3 থেকে 4টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে বিঘা প্রতি প্রায় 2 কেজি তুলা বীজ বপন করতে হয়। সেক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব হবে 60 থেকে 90 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 30 থেকে 45 সেন্টিমিটার। তুলার বীজ বপনের সময় খুব সীমিত, তাই হাতে সময় না থাকলে জমি চাষ না দিয়ে নিড়ানি বা আগাছানাশক প্রয়োগ করে জমি আগাছামুক্ত করে ডিবলিং পদ্ধতিতে বীজ বপন করতে পারেন। বীজ গজানোর পর কোদাল দিয়ে সারির মাঝখানে মাটি আগলা করে দিতে হবে। সমতল এলাকার জন্য CB-9, CB-12, হীরা হাইব্রিড রূপালী 1, DM-2, DM-3 অথবা শুভ্র জাতের চাষ করতে পারেন। এছাড়া পার্বত্য অঞ্চলে পাহাড়ি তুলা 1 এবং পাহাড়ি তুলা 2 নামে উচ্চ ফলনশীল জাতের তুলা চাষ করতে পারেন। আর শাকসবজির ক্ষেত্রে শীতকালীন আগাম সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও বেগুনের বীজতলা তৈরির এখনই সময়। বীজতলা অবশ্যই মূল জমি থেকে অন্তত 6 ইঞ্চি উঁচু ও ঢালু হতে হবে, যেন বৃষ্টির জল দ্রুত নেমে যেতে পারে। আর ভাদ্র মাসে লাউ ও সিমের বীজ বপনের জন্য 4 থেকে 5 মিটার দূরে 75 সেন্টিমিটার চওড়া ও 60 সেন্টিমিটার গভীর করে মাদা বা গর্ত তৈরি করতে হবে। এরপর প্রতি মাদায় 20 কেজি গোবর, 200 গ্রাম TSP, 75 গ্রাম MOP সার প্রয়োগ করতে হবে। মাদায় তৈরি হলে প্রতি মাদায় 4 থেকে 5টি বীজ বুনে দিতে হবে এবং চারা গজানোর 2 থেকে 3 সপ্তাহ পর 2 থেকে 3 কিস্তিতে 250 গ্রাম ইউরিয়া ও 75 গ্রাম MOP সার প্রয়োগ করতে হবে। এই সময় সবজি চারা এবং সবজি চারা উৎপাদনের জন্য উঁচু এবং আলো বাতাস লাগে এমন জায়গা নির্বাচন করতে হবে। আর এছাড়া এই সময় সাধারণত দেখা যায় যে বোলবটির বিছা পোকা, এ পোকার ক্রিয়া পাতার সবুজ অংশ খাওয়ার পর পাতার শিরা উপশিরাগুলো অবশিষ্ট থাকে, আক্রান্ত পাতাগুলো একসময় শুকিয়ে ঝরে পড়ে। এ পোকার আক্রমণ দেখা দিলে পোকার ডিম ও বাচ্চা হাত দিয়ে বাছাই করে নষ্ট করতে হবে, এবং যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত মাত্রার বালাইনাশক যেমন সাইপারমেথ্রিন অথবা ডায়াজিনন, সাইপারমেথ্রিন হলে 1 মিলি প্রতি লিটার পানিতে এবং ডায়াজিনন হলে 2 মিলি প্রতি লিটার পানিতে, অথবা সুমিথিয়ন দিতে পারেন সেটাও 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। পেয়ারা এবং লেবু জাতীয় ফলে এ সময় মাছি পোকা ডিম পারে যার ফলে ফল পচে যায়, এই জন্য মাঠ পর্যায়ে সবচেয়ে কার্যকর হলো ফেরোমন ফাঁদ ব্যবহার করা। কন্দল ও মশলা ফসলের ক্ষেত্রে আদা ও আদা হলুদ ওলকচুর গোড়ায় পানি জমলে দ্রুত পচন ধরে, যেটাকে আমরা
2: নালা কেটে দিতে,
1: হ্যাঁ রাইজোম রড বলা হয়, তাই কোদাল দিয়ে নালা কেটে, ঠিক কথা বলেছেন, তাই কোদাল দিয়ে নালা কেটে পানি বের করার ব্যবস্থা করতে হবে। ভাদ্র মাসে মরিচ ক্ষেতে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি যাতে পানি না জমে সেজন্য সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা নিতে হবে। মাটির আর্দ্রতা সংরক্ষণ, আগাছা দমন ও মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য খড়, শুকনো পাতা বা মালচিং পেপার বা অন্যান্য জৈব উপাদান দিয়ে মালচিং করতে পারেন। নিয়মিত আগাছা পরিষ্কার করা, মাটি আলগা করা এবং প্রয়োজন অনুযায়ী উপরিসার প্রয়োগ করতে হবে। এ সময় চিপস, মাইট, সাদা মাছি, অন্যান্য জাপ পোকার আক্রমণ বেড়ে যায়, তাই পাতা কোঁকড়ানো ও ভাইরাসজনিত রোগ ছড়ায়, তাই নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে এবং অনুমোদিত বালাইনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পাশাপাশি পরিপক্ক মরিচ নিয়মিত সংগ্রহ করলে নতুন ফুল ও ফল ধারণ বৃদ্ধি পায় এবং ফলনও ভালো হয়। আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই ভাদ্র মাসে, এখন এই সপ্তাহ তো ভাদ্র মাস শুরু হয়ে গেছে, ভাদ্র মাসে আমরা জানি অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ফসলে পোকামাকড় ও রোগ বালাইয়ের আক্রমণ বৃদ্ধি পায়। পরিবেশ বান্ধব ও নিরাপদ কৃষি উৎপাদনের জন্য জৈব বালাইনাশকের ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা অবশ্যই প্রয়োজন, তাই নিম পাতার রস, রসুনের নির্যাস, মরিচের গুঁড়া, তামাক পাতার নির্যাস, হলুস বা নীল আঠালো ফাঁদ এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে অনেক ক্ষতিকর পোকা দমন করা সম্ভব।
0: বেশ বিস্তারিত তোমরা
2: শুনলে,
0: করলে ধন্যবাদ আপা ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি দত্ত সার্ভিস, খাবার বাড়ি। এ সপ্তাহের কৃষি নিয়ে কৃষক ভাইদের কি কি করণীয় সে সম্পর্কে আপনি মোটামুটি একটি পরামর্শ দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তবে যে কথা বলার দরকার যে নতুন করে জলাবদ্ধতা হয়েছে কিনা বা পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা তা নজরে রাখতে নিয়মিত কিন্তু জমি
2: পরিদর্শন
0: করা ভীষণ দরকার।
3: ভাই সাহেব, আমরা এসি মেয়ে দেখতে, আপনি মেয়ে না দেখাইয়া আমার ঘর বাড়ি দেখাইতেছেন, ব্যাপারটা কি?
4: না ব্যাপার আর কিছু না ভাই সাহেব, আপনারা আইসেন হঠাৎ কইরা, খবর না দিয়া। আমার মেয়েটারে চুল বান্ধনের সময় দেবেন তো নাকি?
5: না না ঠিক আছে, আমার ভালোই লাগতেছে। ভাই সাহেব দেখি মুরগিও পালেন?
4: হ্যাঁ, এইগুলো হলো আমার ডিম পাড়া মুরগি, উন্নত জাত। সংসারে সব মিল্লা মানুষ আমরা 5 জন, মুরগি রাখছি 8টা, 5-6টা ডিম রোজ পাই। আসেন এইদিকে আসেন।
5: আরে এইটুক গাছে পেঁপে ধরছে?
4: এইটার জাতি এমন, গাছ ছোট পেঁপে ধরে মেলা, আর মিষ্টিও খুব। আর ওইগুলা পেয়ারা গাছ, কাজী পেয়ারা।
3: মেয়ের চুল বান্ধা হয় নাই?
5: আপনি তো ছটফট করেন কে?
4: জি হইলে তো ডাক দিব।
5: ভাই সাহেব,
4: হ্যাঁ
5: পুকুরে ভাসতেছে কি?
4: দম নিতেছে তেলাপিয়া মাছ, কয়েক জাতের পোনা ছাড়ছি।
5: আরে গরু আছে দেখতেছি।
4: চাষা মানুষ গরু থাকবো না, 2টা হালের বলদ, 1টা দুধের গাই। আসেন আসেন, ওই ঘরের পিছন দিকটায় যাই।
3: মেয়ের চুল মনে হয় বান্ধা হয়ে গেছে,
5: ওইলে ডাক দিব তো।
4: জি জি জি, এই যে দেখতেছেন এটা শাক সবজির বাগান, বছরের 12 মাসই কিছু না কিছু পাই, হিসাবে ধরেন গিয়া দৈনিক এক কেজির মতন শাকসবজি এই বাগান থেকে পাই।
5: ভাই সাহেব, আপনি দেখতেছি বাড়ির এক বিগত জায়গাও ফেলায় রাখেন না।
4: জি জি, সবই পুষ্টির প্রয়োজনে, যা দেখলেন সবই আমার পরিবারে পুষ্টি যোগায়। আসেন ভাই সাহেব, এবার এবার মেয়ে দেখেন তার চুল বান্দা হইছে।
3: ভাই সাহেব, তার আর দরকার নাই, যে মেয়ের বাপের এত গুণ, এত কামের মানুষ, তারে আমি না দেখেই পছন্দ করলাম, কি করো ফিকের মা।
5: উচিত কথা, বাপের গুণ মেয়ে তো কিছু হইলো পাইছে।
4: আসলে আসলে যা দেখলেন সবই আমার মেয়ের বুদ্ধিতেই করা।
5: তাহলে তোর কথাই নাই, মেয়ে সাক্ষাৎ লোক।
3: হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, এইবার বিয়ার দিন তারিখ ঠিক করি।
4: চলেন ভাই সাহেব, চলেন।
5: ভাই সাহেব না, কোন বিয়ার সাহেব।
4: বিয়ার সাহেব।
0: হ্যাঁ, শুনলে তো যে পারিবারিক সবজি বাগান করলে ওই বিআই সাহেবরেও কিন্তু দেওয়া যায়। তুমি কে কেমন করছো?
2: নিজেরও তো নয় যে আমার পালানের সবজি নিজেও খাই, আবার বাজারে বিক্রি করে করে না করতে পারে দেওয়ার হাত। আমি যা হয় কম বেশি সবাই খাই, ফলে তো সবাই দিয়া থুয়া খাই।
0: বাহ,
2: আর ভালো করে
6: আবাদও
2: করে।
6: আমার তো যে ছাদ বাগানে আমাদের পেয়ারা লাগাইছি, পেয়ারাটা খুব সুন্দর পেয়ারা হয়েছে। আবার কাঁচা মরিচের গাছও লাগাইছি কিছু, তো বিয়া খাই, বিয়াইরে দিলে এইবার।
0: তোমার গাছের কি সমস্যা হয়েছিল?
2: সেই পেয়ারাটা না কাটলে ভেতরে থলো লালের মতো পেয়ারা, দুই তিনবার পেয়ারা দিল, দেওয়ার পরে এখন আর পেয়ারা ধরে না, একটু মরা মরা হয়ে গেছে।
7: সবজি ফল ধরার জন্য আপনি পটাশ আর বোরন সার ব্যবহার করতে পারেন।
2: আচ্ছা,
7: বোরন সার 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সারা গাছে স্প্রে করতে হবে, আর পটাশটা একটু দূরে গোল করে গর্ত করে দিতে হবে 2 গ্রাম।
2: আচ্ছা আচ্ছা, কিন্তু গেরাম আপা কেমনে ওজন করবো আপা?
7: ছোট এক চিমটির মতো।
2: ও মানে তিন তিন আঙ্গুল দিয়ে যতটুকুন উঠবে
7: ছোট,
2: সেটাই তো তিন আঙ্গুল দিয়ে যতটুকুন উঠবে ততটুকুন দিলেই হবে।
7: দূর থেকে দিবেন, একদম কাছে না, শীতের কাছে না, দূর থেকে দিতে হবে।
2: আচ্ছা, ওইটা মাসে কয়বার দিবে আপা?
7: একবারই, এখন একবারই দিবেন, দেওয়ার পরে পানি দিয়ে দিতে হবে, সেচ দিয়ে দিতে হবে।
0: আশা করি তোমার জবাব পেয়েছো তুমি।
2: হ্যাঁ হ্যাঁ।
0: তো প্রিয় শ্রোতা, এখন কিন্তু আমাদের আসর থেকে বিদায় নেবার সময় হলো। এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, আর প্রযোজনা ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো।
2: হ্যাঁ হ্যাঁ, চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী
1: এবং আমি কনুজ শেখদার।
0: দুর্বারে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে প্রথমে শোনাব কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন রুনা লায়লা ও আগুন।

ছড়ি ভাই বোনেরা এবারে শুনবেন মনে মনে প্রাণ এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দ্বৈত ঘটে গিয়েছেন অ্যান্ড্রু কিশোর ও কনক চাকা।

সৈনিক ভাই বোনেরা, আপনারা চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব ও প্রিয়া তুমি কোথায়, এই ছবির গান, শিল্পী আসিফ আকবর।

চিত্রগীতিতে এবারে শুনবেন আকাশ ছোঁয়া ভালোবাসা ছায়া ছবি গান, হৃদয়ে লিখেছি তোমারই নাম, হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম। দ্বৈতকণ্ঠে গিয়েছেন এস আই টুটুলু, সামিনা চৌধুরী।

সৈনিক ভাই বোনেরা, এবারে শোনাবো আনন্দ অশ্রু ছায়া ছবির গান, শিল্পী সালমা জাহান।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সঠিক ভাই বোনেরা, এতক্ষণ দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী
1: এবং আমি কনোজ শিকদার।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 4।
3: বাংলাদেশ বেতার একটু পরে শুনবেন খেলাধুলা খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছে শাকিল আহমেদ। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ক্যাঙ্গারু দেশে লাল সবুজের উল্লাস, ক্রিকেট বিধাতার তুলিতে আজ অস্ট্রেলিয়ার মাটিতে আঁকা হলো এক কালজয়ী মহাকাব্যিক বিজয় গীতি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্বাগতিক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

0: আগুন ছড়ানো বোলিংয়ে 55 রানে 6টি উইকেট শিকার করে ম্যাচের সুর বেঁধে দেন এই গতি দানব। জবাবে ব্যাট হাতে রচিত হয় নতুন ইতিহাস। ডারউইনের 22 গজে বাংলাদেশ গড়ে রানের সুরম্য প্রাসাদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ক্যারিয়ার সেরা ও চোখ ধাঁধানো অনবদ্য এক শতক হাঁকান তরুণ তুর্কি তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে গুরুত্বপূর্ণ 84 রান এবং মেহেদী হাসান মিরাজের দাপুটে 65 রান বাংলাদেশকে পৌঁছে দেয় 426 রানের পাহাড় চূড়ায়। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের শক্তিশালী দল বাংলাদেশের বোলারদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে তোপে পড়ে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে 5 উইকেট ও হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয় অজিরা। জয়ের জন্য মাত্র 57 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে সাদমান ও মমিনুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয় শুধু একটি সাধারণ ক্রিকেট জয় নয়, ইতিহাস পুনর্লিখনের অমলিন সাক্ষী। 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের দীর্ঘ 2 দশক পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো লাল সবুজের বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে। এদিকে আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় শেষ একদিনের ক্রিকেট ম্যাচে মালয়েশিয়াকে 237 রানে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 3-0 সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 369 রান করে। জবাবে মালয়েশিয়া 31 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 132 রান করতে সক্ষম হয়। গলে প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত প্রথম ইনিংসে 9 উইকেট হারিয়ে 460 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30 তৃতীয় দিনের খেলা শুরু হবে। চলতি মাসে 23 তারিখে কলম্বোয় দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী মঙ্গলবার থেকে এশিয়া জোন নারী হ্যান্ডবল ট্রফি ঢাকায় শুরু হবে। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও ইয়েমেন জাতীয় নারী হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে। এতে অংশ নিতে বিদেশি দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। দেশে তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইন্ডিয়ান পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সময়ের সাথে প্রকৃতিতে পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। খাদ্যাভ্যাস, জীবনাচরণ সবকিছুতেই পরিবর্তন আনতে হয় সময়ের সাথে। সচেতন ভাবনার কোনো বিকল্প নেই। সমস্যা যেমন আছে, আছে সমাধানও। সচেতন মন সমাধান করতে পারে আরো একটু বেশি সহজে। আর হ্যাঁ, সংসার জীবনের শুরু থেকেই পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী সংসার গড়ে তুলতে হয়। আর যখন প্রতিটি ঘরে থাকবে ছোট এবং সুখী সংসার, সমৃদ্ধ হবে খুব সহজেই। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের আয়োজনে। ডাকবাক্সে আপনাদের চিঠি, ইমেল এবং তার উত্তর দেবার জন্য বরাবরের মতো আজ উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন। এসে পৌঁছে গেছে।

0: আপনাদের অনেক চিঠি এবং অনেক ইমেল।
1: শ্রোতা বন্ধুরা, প্রতি রবিবার সখী সংসার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন, ডাকবাক্স থেকে শুভেচ্ছা, স্বাগত সবাইকে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। দুটি চিঠি পেয়েছি বন্ধু মোহাম্মদ আরমান মোল্লার কাছ থেকে, লিখেছেন 2500 নারায়ণগঞ্জ থেকে। একটিতে লিখেছেন, বাল্যকাল থেকে বেতার শোনার নেশা ছিল আমার, বেতারের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানগুলো ছিল আমার জন্য অনেক শিক্ষণীয়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে অনেক কিছুই শিক্ষা নিয়েছি, নিজের সংসার জীবন সাজিয়েছি এবং অন্যকেও অনেক সুশিক্ষা দিতে চেষ্টা করেছি। সংসার ছোট রাখতে, মা ও শিশুর যত্ন নিতে, বাল্য বিবাহ প্রতিরোধ করতে, নিরাপদ খাদ্য খেতে, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান যেন নিরাপদ ও সঠিক পথের জীবন গড়তে সঠিক দিক নির্দেশনা দেয়। আরেকটি চিঠিতে লিখেছেন, এসগরি ছোট পরিবার, স্বাস্থ্যই সুখের মূল, আপনি কেমন আছেন, গুণীজনের কথা, আমাদের কথা, আমাদের গান, কথা গানের সঙ্গীতমালা, তারুণের কণ্ঠ, এসব অনুষ্ঠান আমাদের জীবনে সচেতনতা, সুখী সমৃদ্ধ জীবনের পথ দেখায়।
1: অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আরমান মোল্লা আপনাকে। আপনি ছোটবেলা থেকে অনুষ্ঠান শুনছেন, একথা জেনে আমাদের খুবই ভালো লাগলো। এছাড়াও জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে নিজের জীবন সুন্দর করে সাজাতে পেরেছেন, এটাও আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই সেলের অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে।
0: মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু চিঠি লিখেছেন বেলকুচি সিরাজগঞ্জ থেকে। খুব চমৎকার করে লিখেছেন, দুটি অক্ষরে একটি শব্দ নাম তার চিঠি। এই পত্র যোগাযোগের প্রিয় মাধ্যম ছিল এক সময়। ডাক বিভাগে পোস্ট অফিসের সামনে থাকত চিঠি রাখার জন্য ডাক বাক্স। কত মানুষ এই বাক্সে চিঠি ফেলত। সময়মতো ডাকপিয়ন চিঠির বাক্স খুলে সেই চিঠি নিয়ে সিল মেরে গন্তব্যে পৌঁছে দেবার জন্য পাঠিয়ে দিত। বাসে, ট্রেনে, বিমানে করে সেই প্রিয় চিঠি আপনজনের কাছে পৌঁছে যেত। চিঠি পেয়ে আবার উত্তর দিতে ব্যস্ত ছিল প্রাপ্তি স্বীকার করতে। আর সেই দিন ফিরে আসবে না, তবে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের যোগাযোগের ঠিকানা ডাক বাক্স নামটি যেন মুছে ফেলা না হয়। আমি ডাক বাক্স খুবই পছন্দ করি, হাতে লেখা চিঠি যেন পৌঁছে যায় আমার গন্তব্যস্থান ডাকবাক্সে। আমি তো আছি, থাকবো আর মতামত লিখবো।
1: শ্রোতা বন্ধু ওয়াসির রহমান মিন্টু, আপনার চিঠি আমরা পেয়েছি। তবে প্রযুক্তি ছোঁয়ায় মানুষের জীবন যাপনে অনেক পরিবর্তন এসেছে। আবহমান কাল থেকে চলে আসা ডাকযোগে চিঠি পাঠানোর পাশাপাশি বর্তমানে ইলেকট্রনিক মেইল বা ইমেইলেও পত্র যোগাযোগ সম্ভব হচ্ছে। আর ডাকবাক্স অনুষ্ঠানে তো আমরা চিঠি বা ইমেইল সবই সাদরে গ্রহণ করি। শ্রোতা বন্ধুরা লিখে থাকেন আমাদের কাছে, আমরা উত্তর দেওয়ার জন্য যথাসময়ে হাজির হয়ে যাই। ডাকবাক্স আপনাদেরই অনুষ্ঠান, এটি আশা করি সামনের দিনেও একইভাবে চলতে থাকবে। অনেক ধন্যবাদ সুন্দর চিঠির জন্য।
0: মোহাম্মদ শামীম শরীফ চিঠি লিখেছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সবকটি অনুষ্ঠান আমি নিজ শুনে থাকি। সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসগরি ছোট পরিবার, সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ডাকবাক্স পর্বে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়, শুনে সবাই উপকৃত হই। সুখের ঠিকানায় শুনতে চাই, দাঁতে পোকা থাকে কিনা জানতে খুব ইচ্ছে হয়। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে কথায় গানে সঙ্গীতমালায় শুনলাম নতুন পুরাতন কতগুলো গান, শুনে ভরে গেল মন প্রাণ। এসগরি ছোট পরিবার, এতে শুনলাম নাটক এবং জনকল্যাণমূলক অনেক কথাই বিভিন্ন আয়োজনের মাঝে আমরা শুনতে পাই।
1: শামীম শরীফ, আপনি আমাদের একজন পুরনো শ্রোতা, নিয়ম করে সবগুলো অনুষ্ঠানে আপনি শুনে থাকেন, চিঠিতে আপনার লেখা তাই প্রমাণ করে। নিয়মিত অনুষ্ঠান শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যে বিষয়ে অনুষ্ঠান শুনতে চেয়েছেন সে বিষয়ে অনুষ্ঠান প্রচারের জন্য সুখের ঠিকানা অনুষ্ঠানের প্রযোজককে ইতিমধ্যে জানানো হয়েছে।
0: শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে কথা গানে সঙ্গীতমালা এবং আমাদের কথা আমাদের গান, এই দুটি অনুষ্ঠান শুনতে পারি না। গত 5 জুলাই তারিখে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান প্রচার করা হলো, মনে হলো সেটি পূর্ণ প্রচার করা হয়েছে। এতে উপস্থাপক ও উপস্থাপিকার বর্ণনা ছিল অনেক বেশি। আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে নতুন নতুন গান শুনতে চাই।
1: শ্রোতা বন্ধু শিকদার ইসাক আলী, মাঝে মাঝে জাতীয় অনুষ্ঠান সম্প্রচারের কারণে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান এসো গরি ছোট পরিবার ঢাকা ক এর পরিবর্তে ঢাকা খ থেকে প্রচারিত হয়, যে কারণে অনেক শ্রোতা তা শুনতে পান না। 5 জুলাই তারিখে আমাদের কথা আমাদের গান আপনি শুনেছেন, আপনার মতামত এবং অনুরোধ আমরা এই অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি। ধন্যবাদ আপনার চিঠির জন্য।
0: এবারে ইমেল থেকে পড়ছি। মোহাম্মদ সাবিরুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা থেকে ইমেল করেছেন। 2007 সাল থেকে আমি নিয়মিত বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনি, ভীষণ ভালো লাগে। বাংলাদেশ বেতারকে আমি আমার পাঠশালা মনে করি। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সকল অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি কিভাবে পরিবার ছোট রাখা যায় তা জানতে পারি। ডাকবাক্স হল শ্রোতাদের মনের ভাব প্রকাশ করার জায়গা, এটি অনেক সুন্দর একটি অনুষ্ঠান। বিভিন্ন শ্রোতাদের মতামত শুনতে অনেক ভালো লাগে, এখান থেকে অনেক কিছু শিখতেও পারি।
1: সাবিরুল ইসলাম, আপনি দীর্ঘদিন যাবৎ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং এই সেলের অনুষ্ঠানকে আপনার পাঠশালা মনে হচ্ছে, একথা জেনে আমাদের ভালো লাগলো। ডাকবাক্স ভালো লাগার কথাও জানলাম আপনার লেখা থেকে। আপনার ইমেলের জন্য ধন্যবাদ।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন। বেতার একটি শক্তিশালী জনপ্রিয় গণমাধ্যম কেন্দ্রের নাম। বেতার শুধু বিনোদনের মাধ্যম নয়, শিক্ষার মাধ্যমও বটে। আবার বেতার শুধু শিক্ষার মাধ্যম নয়, সচেতনতা ও উৎসাহের মাধ্যম। বেতারকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার অনেকগুলো আঞ্চলিক বেতার কেন্দ্র স্থাপন করেছে। বেতার শুনতে সময় বের করতে হয় না, কাজের মধ্যে থেকেও বেতার শোনা সম্ভব। অনলাইন ও টেলিভিশনের যুগে বেতারই একমাত্র মাধ্যম যেখানে শুধু শ্রবণেন্দ্রিয়ের ব্যবহার করতে হয়, অন্য কিছুর দরকার হয় না। ফলে এর বিশেষ গুরুত্ব আছে যা মানুষের কল্পনা শক্তি বিকাশে সহায়ক হতে পারে।
1: রবিউল ইসলাম ময়েন, আপনি মূলত বাংলাদেশ বেতারের সহজলভ্যতা এবং উপযোগিতার কথাই বলেছেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে যেহেতু ডাকবাক্স অনুষ্ঠানটি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কিত অনুষ্ঠান, অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে লিখবেন আশা করি পরবর্তীতে।
0: মঠবাড়িয়া পিরোজপুর থেকে ইমেল করেছেন কৃষ্ণ কর্মকার কৌশিক। বাংলাদেশ বেতারের জনপ্রিয় শাখা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সকল অনুষ্ঠানের সাথে আছি সবসময় এবং প্রচারিত অনুষ্ঠানমালার মাধ্যমে একটি সুন্দর জীবন গঠন করা সম্ভব বলে আমি বিশ্বাস রাখি। অনুষ্ঠান সমূহ হচ্ছে এসো গড়ি ছোট পরিবার, আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, ফোন ইন অনুষ্ঠান, গুণীজনের কথা, তারুণ্যের কণ্ঠ, সুখী সংসার এবং সাপ্তাহিক মতামত পরামর্শ জিজ্ঞাসাবাদের অনুষ্ঠান ডাকবাক্স, সবগুলোই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলে আমি মনে করি।
1: কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত বেশিরভাগ অনুষ্ঠানের কথাই উল্লেখ করেছেন এবং এগুলো গুরুত্বপূর্ণ এবং উপকারী বলে আপনি মত প্রকাশ করেছেন। আপনার মতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্ন পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেলের আইডি জানিয়ে দিচ্ছি, betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবারও ইমেল থেকে পড়ছি। ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন, লিখেছেন, আমি বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একজন নিয়মিত শ্রোতা। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠানের গত 5ই আগস্ট বিকেল 4টায় এসুগুড়ি ছোট পরিবার অনুষ্ঠান থেকে প্রচারিত হলো খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক। এই নাটকটি শুনে আমার অনেক ভালো লাগলো। নাটকটি শেষে একটি স্বাস্থ্যগত মা ও শিশু স্বাস্থ্য এবং শিশু শ্রম বন্ধের মিশ্রিত গানটি অনেক ভালো লাগলো। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণ এবং গ্রামের প্রান্তিক জনগণের মাঝে জনসচেতনতা তৈরিতে দিন রাত নিরলস কাজ করে যাচ্ছে। শিশু শ্রম বন্ধ, বিভিন্ন রোগ থেকে নিরাপদ থাকা, অনিয়মিত গর্ভধারণ, মা ও শিশুর স্বাস্থ্য, গর্ভকালীন মায়েদের পরিচর্যা, বাল্যবিয়ে প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকি, পরিবার গঠনের দীর্ঘস্থায়ী পদ্ধতি, মা ও শিশুর পুষ্টিকর খাবার গ্রহণ থেকে ছেলে মেয়েদের বয়সন্ধিকালের নানান দিক নির্দেশনা, ঋতু বদলের বিভিন্ন রোগ প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে সকল অনুষ্ঠানে। এই সেলের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক উপকৃত হচ্ছি।
1: ইমন আহমেদ দুলাল, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একজন নিয়মিত শ্রোতা এবং কি কি বিষয়ে আপনি শুনছেন এবং কিভাবে উপকৃত হচ্ছেন তা আপনি জানিয়েছেন। আশা করি নিয়মিত শুনবেন এবং অন্য শ্রোতারাও শুনবেন, সবাই উপকৃত হবেন, এটাই আমাদের প্রত্যাশা।
0: বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা ইমেল থেকে নির্বাচিত করেছি, লিখেছেন আশিকুল ইসলাম নাইম চকরিয়া কক্সবাজার থেকে।
1: কক্সবাজার চকরিয়ার শ্রোতা বন্ধু আশিকুল ইসলাম নাইম, আপনি আমাদের কাছে একটি ইমেল পাঠিয়েছেন। এই ইমেলটি এ সপ্তাহের সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে, আমরা ইমেল থেকেই পড়ে শোনাচ্ছি।
0: বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল মানে হলো একটি পরিবার যেখানে আপনারা অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনের জখমেও মলম লাগিয়ে দেন। যখন কোন শ্রোতা স্বাস্থ্য নিয়ে বিপদে পড়ে, টেনশনে ভোগে, কিংবা সাধারণ জ্বর সর্দি থেকে শুরু করে পুষ্টি পরিচ্ছন্নতা মানসিক শান্তি নিয়ে প্রশ্ন প্রশ্ন করে তখন আপনাদের দেওয়া সহজ পরামর্শগুলো হাজারো ঘরে পৌঁছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার আগে যে ভরসার কথাগুলো দরকার আপনারা ঠিক সেটাই দেন। গ্রামের মা, স্কুলের ছাত্র, প্রবাসী ভাই সবাই আপনাদের কথা শুনে উপকৃত হয়। ডাকবাক্স অনুষ্ঠানে শুধু চিঠি বা ইমেল পড়েই শেষ করা হয় না, এখানে তথ্য দিয়ে, উত্তর দিয়ে মন ভালো করে দেওয়া হয়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রয়োজনের সময়ে সঠিক পরামর্শ দিয়ে জীবন বাঁচাতেও সাহায্য করে। এই জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো শুধুই অনুষ্ঠান নয়, এটি এক ধরনের সেবা। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর দায়িত্ববোধের জন্যই প্রতিদিন হাজারো মানুষ রেডিওর ভলিউম বাড়িয়ে অপেক্ষা করে। আপনারা আছেন বলেই মনে হয় দেশটা এখনো অনেক উষ্ণ, অনেক আপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এভাবেই আলো ছড়িয়ে যান আরো বহু বছর ধরে।
1: আশিকুল ইসলাম নাইম, আপনাকে আরো একবার ধন্যবাদ এবং অভিনন্দন। আপনি বেশ আন্তরিক এবং আবেগ মাখানো লেখনীতে লিখেছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা কিভাবে উপকৃত হতে পারেন। ডাকবাক্স অনুষ্ঠানের কথাও আপনি আলাদাভাবে উল্লেখ করেছেন। আপনার ইমেলটি পড়ে আমাদের খুবই ভালো লেগেছে এবং আশা করি সবসময় থাকবেন না এই সেলের সাথে, নিয়মিত লিখবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
0: আবারও ইমেল থেকে পড়ছি। মাদারগঞ্জ জামালপুর থেকে ইমেল করেছেন বিপ্লব খান। লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নিয়মিত শ্রোতা, প্রতিটি অনুষ্ঠানে নিয়মিত যুক্ত থাকি। সুখী সংসার, আপনি কেমন আছেন, এসো করি ছোট পরিবার, তারুণ্যের কণ্ঠ, কথা গানে সঙ্গীতমালা থেকে ডাকবাক্স সবই শুনছি নিয়মিত।
1: অনেক ধন্যবাদ বিপ্লব খান, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সব অনুষ্ঠান নিয়মিত শুনছেন। আশা করি আগামী দিনগুলোতেও এভাবেই থাকবেন, অনুষ্ঠান শুনবেন, মতামত জানিয়ে লিখবেন নিয়মিত।
0: সম্রাট এমডি ফারুক মুঘল ঘাটাইল টাঙ্গাইল থেকে ইমেল করেছেন, 9 আগস্ট 2026 সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে হঠাৎ দেখলাম এক বয়স্ক কাকা পুরনো রেডিওতে অনুষ্ঠান ধরার চেষ্টা করছেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কাকা রেডিও শোনেন? হ শুনি বাবা, অহন সুখী সংসার অনুষ্ঠানটা শুনবো। এ কথা শুনে আমি তো থ হয়ে গেলাম। আমি অনুষ্ঠানটি ধরিয়ে দিলাম, ধরাতেই শুনতে পেলাম গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকার চলছে। কেন অনুষ্ঠানটি শোনেন জানতে চাইলে কাকা বললেন, অহন রেডিও পাওয়া যায় না, গেলেও দাম বেশি, তাই এই পুরান রেডিওটাই ঠিক করিয়া শুনি। এই অনুষ্ঠানে বাল্য বিয়া, মায়ের গর্ভকালীন যত্ন, চিকিৎসার সচেতনতার কথা কওয়া হয়। খুব ইচ্ছে হয়েছিল কাকার সঙ্গে একটি ছবি তুলবো, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না আর কাকার মোবাইলটি ছিল বাটন ফোন, তাই মুহূর্তটি ক্যামেরায় নয় মনের ক্যামেরায় ধরে রাখলাম। মতিন কাকা ঢাকায় রিক্সা চালান, সেদিন একজন রোগী নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে এসেছিলেন, বাড়ি বরিশালে। ধন্যবাদ মতিন কাকা রেডিওকে ভালোবাসার জন্য, বেতার আমাদের, আমরা বেতারের।
1: সম্রাট এমডি ফারুক মুঘল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যা মোবাইল ফোনের ক্যামেরায় ধরতে পারেননি, কিন্তু আপনার লেখনের মাধ্যমে ধরে রেখেছেন এবং আমরা তা উপভোগ করেছি, জানতে পেরেছি। ভালো লাগলো বাংলাদেশ বেতারের প্রতি একজন শ্রোতার আস্থা ও ভালোবাসার কথা জেনে। আপনিও নিশ্চয়ই বেতারকে ভালোবাসেন, যে কারণে আমাদেরকে এই ঘটনাটি উল্লেখ করেছেন। অনেক অনেক ধন্যবাদ, নিয়মিত থাকবেন বাংলাদেশ বেতারের সাথে।
0: ভালুকা ময়মনসিং থেকে ইমেল করেছেন মোহাম্মদ জুয়েল মিয়া, সুখের ঠিকানা এমন একটি অনুষ্ঠান যা আমি শুনতে কখনোই বাদ দিই না। সুখের ঠিকানা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা অনেক ভালো লেগেছে, বেতার কার্টুন শুনলে অল্প কথায় অনেক তথ্য জানতে পারি, তাই ধন্যবাদ।
1: মোহাম্মদ জুয়েল মিয়া, অনেক ধন্যবাদ, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা আমাদেরকে জানিয়েছেন। আশা করি নিয়মিত শুনবেন এবং নিয়মিত লিখবেন।
0: সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন, 8 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে প্রাতিষ্ঠানিক প্রসবের প্রয়োজনীয়তা বিষয়ে পরিবেশনাটি শুনে আমরা ভীষণ উপকৃত হয়েছি। সুলতানশাহী গোপালগঞ্জের আরেক বন্ধু আফিয়া খানম জুলি, 9 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভনিরোধক ব্যবহারের শারীরিক ও সামাজিক উপযুক্ততা, এই বিষয় নিয়ে পরামর্শগুলি সময় উপযোগী ও তথ্য সমৃদ্ধ ছিল। আরও একজন বন্ধু তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জের, তিনি লিখেছেন, 11 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভধারণের পূর্ব কাউন্সেলিং, এই বিষয়ে পরামর্শগুলি ব্যতিক্রমী ছিল।
1: গোপালগঞ্জের তিনজন শ্রোতা বন্ধু যারা মধুমতি বেতার শ্রোতা ক্লাবের সদস্য, আপনারা তিনজনই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানটি শুনেছেন এবং আপনাদের মতামত জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ফয়সাল আহমেদ শিপন, আফিয়া খানম জুলি এবং তাসলিমা খানম সুমি, আপনাদেরকে।
0: মোবারক হোসেন ফনি সাগরদিঘি ট্যাঙ্গেল থেকে, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান এবং নাটক আগের মতো প্রচারের ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: মোবারক হোসেন ফনি, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো সম্পর্কে যে মতামত জানিয়েছেন এবং প্রস্তাব রেখেছেন তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। করছে।
0: আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে। আপনার ইমেইলে আপনি লিখেছেন, 10ই আগস্ট সুখী সংসার অনুষ্ঠান শুনলাম, ওই দিন সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকার শুনলাম, অনেক সুন্দর ছিল সাক্ষাৎকারটি। আরেকটি ইমেইলে আপনি লিখেছেন, 11ই আগস্ট কথায় গানে সঙ্গীতমালা শুনলাম, যেখানে বিভিন্ন ধরনের শ্রোতাদের অনুরোধে জনসংখ্যার গান প্রচার করা হয়।
1: অনেক অনেক ধন্যবাদ আলী আহমেদ আরিফ, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং প্রতি সপ্তাহে মতামত জানিয়ে লিখে থাকেন। এ সপ্তাহেও আমরা আপনার ইমেল পেয়েছি, অনেক শুভকামনা আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ হাতে আর সময় নেই। প্রতি রবিবারের আয়োজন সুখী সংসার অনুষ্ঠানে ডাকবাক্সে আবারও কথা হবে আগামী সপ্তাহে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিয়মিত শুনবেন আমাদের অনুষ্ঠান এবং মতামত জানিয়ে লিখবেন আশা করি।
0: বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন আমাদের সবসময় প্রত্যাশা। সচেতন থাকুন, অন্যকেও সচেতন জীবনযাপনে উৎসাহী করে তুলুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছে। আসুন আমরাও এই আন্দোলনে অংশ নিই এবং বৃক্ষরোপণ অভিযানকে সার্থক করে তুলি। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ। যত বেশি গাছ কাটবেন পরিবেশের ভারসাম্য তত বেশি নষ্ট হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া মানে আমার আপনার সকলের জীবন বিপন্ন হওয়া। আসুন যত্রতত্র গাছ কাটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি। বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীরবিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রাশিয়া এবং ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে নিহত 15। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ফরম্যাটে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে 9 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্যখাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। প্রতিপাদ্যে রোববার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য সম্পদ রক্ষায় নদী নালা খাল বিলে প্লাস্টিক সহ আবর্জনা না ফেলার আহ্বান জানান।
3: বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারবো, একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব।
2: জিডিপিতে মৎস্যখাতের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকারও বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এ সময় মৎস্যখাতে বিভিন্ন আধুনিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
3: মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্যখাতের অতুলনীয় ভূমিকা রাখছে। এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সরকার সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই।
2: এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। এ সময় সেখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পতিত স্বৈরাচারের কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে, কিন্তু এ সময় ধৈর্য ধারণ না করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বলেন প্রধানমন্ত্রী।
4: এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে।
2: আসন্ন জাতীয় সংসদের অধিবেশনে সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী কটিয়াদি উপজেলার আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে বিকেলে কিশোরগঞ্জ পৌরসভায় পুরাতন স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন ইমাম সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। অনুষ্ঠানে তিনি 10 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড, নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা সহায়তার চেক এবং ধর্মীয় নেতাদের মাঝে চলতি মাসের সম্মানী বিতরণ করেন। তারেক রহমান ল্যাপটপের বোতাম টিপে অনলাইনে কিশোরগঞ্জের সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মোট 457 জন ভাতাভোগীর মাঝে চলতি মাসের ফ্যামিলি কার্ডের অর্থ প্রেরণ করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই তার সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপির রাজনীতি হল জনগণকে আত্মনির্ভরশীল করে তোলা।
5: দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। আপনারা দেখেছেন, আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি, অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাচ্ছি, যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে।
0: বিএনপির এই রাজনীতিকে অব্যাহত রাখতে দেশে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা একান্ত আবশ্যক উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো কোন মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাহত করতে না পারে, সেই জন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি জনগণকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ারও আহ্বান জানান। ইমাম মুয়াজ্জিনদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
5: যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ভাতার ব্যবস্থা করেছি।
0: বর্তমান সময় দেশ গড়ার সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 20 কোটি মানুষকে এই দেশ পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ করেন এবং সেখানে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম। তিনি বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। উল্লেখ্য, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি আজ বরিশালের কাশীপুর ইছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে একথা বলেন। তথ্য কমপ্লেক্স আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান,
6: স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে এবং সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় এই আধুনিক তথ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নয়তলা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করা হবে। তিনি আজ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত সরকারের স্বাস্থ্যখাতের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন,
9: গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে, সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতও লুটপাট করা হয়েছে, দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যে জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে।
8: বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব সুযোগ কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীতে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকে ভিচিয়েনের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগ কাজে লাগিয়ে মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেছে। লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে তার দেশ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী। রাঙামাটি সদর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত এবং অপর 2 জন আহত হয়েছেন। আজ সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে একটি যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 908। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার পূর্ণ করেছে 180 দিন। এই 6 মাসে নাগরিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবখানে ফিরেছে শৃঙ্খলা, বন্ধ হয়েছে মব সংস্কৃতি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: সরকারের প্রথম 6 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সেবামুখী পুলিশিং নিশ্চিত করা। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি জোর দেওয়া হয়েছে প্রযুক্তিভিত্তিক ট্র্যাকিং ও দ্রুত রেসপন্স ব্যবস্থার উপর। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। দায়িত্ব নেওয়ার পরই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন তার কঠোর অবস্থানের কথা।
11: বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই, সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করি।
10: শুধু অভ্যন্তরীণ শৃঙ্খলা নয়, মাদকের বিস্তার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সড়কে দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক ব্যবস্থার সুশৃঙ্খল পরিচালনায় চালু করা হয়েছে ডিজিটাল নজরদারি। আইন শৃঙ্খলার সার্বিক সুরক্ষায় আরো কিছু চ্যালেঞ্জ থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপগুলো নাগরিক মনে আশার সঞ্চার করেছে। তারা বলছেন, সরকারের 180 দিনে মব সংস্কৃতি বন্ধ করতে পেরেছে সরকার।
12: এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এই সরকার অবশ্যই আগামী 5 বছরে যথেষ্ট সফল একটি সরকার হবে।
13: এই যে রাজনৈতিক স্থিতিশীলতা, এটা বজায় থাকুক, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।
14: এই মব সন্ত্রাসটা প্রায় শতভাগ আপনার নির্মূল হয়ে
10: ভবিষ্যতে পুলিশ আরো জনকল্যাণমুখী হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
15: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
15: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রুশ হামলায় 8 জন নিহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ার 7 জন নিহত হয়েছে বলে রুশ কর্মকর্তারা জানান। ইউক্রেনে অব্যাহত রুশ হামলায় কিয়েভের একটি বাজার আগুনে ভস্মীভূত হয়। অন্যদিকে মস্কো গভর্নর জানান, রাতভর তার অঞ্চল লক্ষ্য করে সাম্প্রতিক সময় সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। হাঙ্গেরির একটি মহাসড়কে পোল্যান্ডের একটি বাস উল্টে গিয়ে 12 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। বুদাপেস্টের পূর্বাঞ্চলে আজ এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি সার্বিয়া থেকে 57 জন যাত্রী ও 2 জন চালক সহ পোল্যান্ডের দিকে যাচ্ছিল। খেলার খবর। ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। আজ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
16: ক্যাঙ্গারু দেশে লাল সবুজের উল্লাস। ক্রিকেট বিধাতার তুলিতে আজ অস্ট্রেলিয়ার মাটিতে আঁকা হল এক কালজয়ী মহাকাব্যিক বিজয় গীতি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্বাগতিক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ক্যাঙ্গারু ব্যাটসম্যানরা বাংলাদেশি পেসারদের আগুনের গোলার সামনে বালির বাঁধের মতো ভেসে যায়। বাংলাদেশের তরুণ পেস তুরফান হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 198 রানে। আগুন ঝরানো বোলিংয়ে 55 রানে 6টি উইকেট শিকার করে ম্যাচের সুর বেঁধে দেন এই গতিদানব। জবাবে ব্যাট হাতে রচিত হয় নতুন ইতিহাস। ডারউইনের 22 গজে বাংলাদেশ গড়ে রানের সুরম্য প্রাসাদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার সেরা ও চোখ ধাঁধানো অনবদ্য এক শতক হাঁকান তরুণ তুর্কি তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে গুরুত্বপূর্ণ 84 রান এবং মেহেদী হাসান মিরাজের দাপুটে 65 রান বাংলাদেশকে পৌঁছে দেয় 426 রানের পাহাড় চূড়ায়। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের শক্তিশালী দল বাংলাদেশের বোলারদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে তোপে পড়ে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিজাদুতে 5 উইকেট ও হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয় ওজিরা। জয়ের জন্য মাত্র 57 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে সাদমান ও মমিনুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয় শুধু একটি সাধারণ ক্রিকেট জয় নয়, ইতিহাস পুনর্লিখনের অমলিন সাক্ষী। 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের দীর্ঘ 2 দশক পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো লাল সবুজের বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কোচ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যের রূপ দেবে। এদিকে আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তৃতীয় শেষ একদিনের ক্রিকেট ম্যাচে মালয়েশিয়াকে 237 রানে পরাজিত করে ওয়ার্ল্ড ওয়াশের মাধ্যমে 3-0 সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এগারো দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। এবং দেশে প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো,
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। এখন থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ তাদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে পৌঁছে যাবে। অর্থাৎ শিক্ষকরা কোন প্রকার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা ছাড়াই যার যার ব্যাংক হিসেবে এই সুবিধার টাকা পাবেন। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের আশ্বাস দেন বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। উল্লেখ্য, ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা 2022 সালের পর অর্থাৎ দীর্ঘ চার বছর পর সরকারি দুটি ফান্ডে জমানো ফান্ডের একটি অংশ ফেরত পেয়েছেন। শিক্ষকদের এই অর্থ জমা ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডে। ফান্ড দুটি থেকে এই অর্থ সরাসরি বেসরকারি শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই পর্যায়ে সরকার শিক্ষক ও কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা বাবদ 2,035,86,00,000 টাকা বরাদ্দ রাখে। উল্লেখ্য, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে 1991 সালে বেসরকারি শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠান ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং 2002 সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি প্রথমে 14 কোটি টাকা বরাদ্দ দিয়ে পর্যায়ক্রমে 89 কোটি টাকার ফান্ড গঠন করে এই তহবিলের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেন। শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকে যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয় বরং জাতির দীনতা ও হীনতারই প্রকাশ। প্রধানমন্ত্রী বলেন, এটি বিবেচনায় নিয়েই সরকার কোন প্রকার ভোগান্তি ছাড়াই অনলাইন ব্যাংকে শিক্ষকদের পাওনা টাকা পাঠানোর উদ্যোগ নিয়েছে। এটি একটি কঠিন বাস্তবতা যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রকট অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি, যেখানে মাসিক পেমেন্ট অর্ডার বা এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানের শিক্ষকরাই বেতন পাচ্ছেন বিলম্বে, উৎসব বোনাস বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাচ্ছেন নামমাত্র। সেখানে এমপিওভুক্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের অবস্থা তো আরও শোচনীয়। এই শিক্ষকরা বছরের পর বছর ধরে ক্লাসে পাঠদান করে আসছেন, কিন্তু নিজ পরিবারের ন্যূনতম ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় বেতনটাও পাচ্ছেন না। অন্যদিকে অবসরে যাওয়া শিক্ষকরা তাদের পেনশন ও কল্যাণ সুবিধার জন্য বছরের পর বছর এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরছেন, উৎকোচ দিচ্ছেন আর মধ্যস্বত্বভোগীদের কাছে প্রতারিত হচ্ছেন। অথচ এই সুবিধা ওসব শিক্ষকদের ন্যায্য প্রাপ্য, যেটি তাদের মাসিক বেতন থেকে কেটে রাখা হত। সরকার তাদের সুবিধার একটি অংশ গতকালই শিক্ষকদের ব্যাংক হিসাব নম্বরে পাঠিয়ে দিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দিয়েছেন, তার সরকার যতদিন ক্ষমতে থাকবে এই সুবিধা বহাল থাকবে। কোন ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষকরা তাদের পেনশন ও কল্যাণ সুবিধার অর্থ পেয়ে যাবেন নিজেদের ব্যাংক হিসেবে অনলাইনে। সরকারের এই পদক্ষেপ ও প্রধানমন্ত্রীর আশ্বাস অবশ্যই শিক্ষকদের জন্য একটি বড় স্বস্তির বিষয়, যারা দীর্ঘদিন ধরে এই ভোগান্তির শিকার। এই শিক্ষকরা পেনশন ও কল্যাণ সুবিধার অর্থ সময়মতো পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের জটিলতার বিষয়টি উল্লেখ করে বলেন, পতিত পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী সরকার ব্যাংক বীমা সহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকেও লুটপাট চালিয়েছিল। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় আজ তাদের টাকা পরিশোধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে স্বীকৃত সমাজ গড়তে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে দিয়ে বলেন, শিক্ষকতা হচ্ছে একমাত্র পেশা যা অন্য সব পেশার সৃষ্টি করে। কাজে একজন শিক্ষক প্রচলিত নিয়মে অবসরে গেলেও শিক্ষক হিসেবে তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সমাজ ও রাষ্ট্রের ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা সর্বজনগ্রাহ্য। শিক্ষকরা জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখেন, প্রধানমন্ত্রী সেই প্রত্যাশাই ব্যক্ত করেন। সংবাদ পর্যালোচনা শেষ হলো, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শোনাব দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রাকিবা ইসলাম ঐশী, লিখেছেন গোলাম সরওয়ার সলক এবং গানটিতে সুরারোপ করেছেন উজ্জ্বল সিনহা।

আরও একটি দেশের গান শুনবেন। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অপু আমান, লিখেছেন মোহাম্মদ আব্দুল হাকিম টলস্টয় এবং গানটিতে সুরারোপ করেছেন মিল্টন খন্দকার।

0: শরৎ এসেছে বর্ষার শেষে, হিমেল পরশ নিয়ে ধরণী সেজেছে নতুন সাজেতে বর্ষা বিদায় দিয়ে। আকাশের মেঘ কালো রং মুছে এখন সাদায় ভরা, দেশে চলে সেজে এক বাণী আজ মনটা উদাস করা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বাংলাদেশ বেতার শুনছেন, সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: ক্যালেন্ডারের হিসাবে

0: শুভ্র শাপলার পাগল করা হাসি প্রেয়সীর হৃদয় করা হাসির মতোই মনে হয়।
1: শিশির ভেজা শেউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে, আকাশে বাতাসে দুর্বা ঘাসে শরৎ রানী তার স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। অসাধারণ সৌন্দর্যে ভরপুর শরৎ বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে।
0: শরতের অনুপম সৌন্দর্যের প্রতি মোহিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের ত্রতে, এসো নির্মল নীল পথে।

0: বাংলাদেশ ক্রিকেট দল আজ 16 আগস্ট 2026 তারিখে ডারউইনের মার্লন ওভালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের এক মহাকাব্যিক ও অবিস্মরণীয় রেকর্ড গড়েছে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে টানা 4 দিন যাবত দাপট দেখিয়ে অজিদের ডেরায় এই ঐতিহাসিক জয় তুলে নিল টাইগাররা।
1: ছেলেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতন টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন, ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এই সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন।
0: প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যের রূপ দেবে।
1: প্রিয় বন্ধুরা, নবীন শরতের সন্ধ্যাতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনে এবার রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ব বিচিত্রা।
0: বিয়ে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কোন কোন বিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে বিশেষ কোন কারণে। সম্প্রতি ভারতের কেরালা রাজ্যের চাঙ্গানাসেরিতে অনুষ্ঠিত একটি বিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কারণ বর কনেসহ বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সকলেই ছিলেন যমজ। চাঙ্গানাসেরির মেট্রোপলিটন চার্চে ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানে যমজ ভাই অখিল কে থমাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যমজ বোন ম্যাগি মেরি থমাস। একই সঙ্গে আখিলের যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের। বিয়েটি পরিচালনা করেন কাঞ্জিরা পলিডাসিয়াসের 2 যমজ পুরোহিত ফাদার অ্যান্টো পেজুম কান্তিল এবং ফাদার অ্যাজো পেজুম কান্তিল। এমনকি গির্জার বেদিতে পুরোহিতদের সহায়তাকারী 2 কিশোরও ছিল যমজ ভাই, জেরন জেমস ও জোহন জেমস। এমন একটি যমজ বিয়ের আয়োজন কাকতালীয় নয়, বরং এটি ছিল 2 পরিবারের বহু বছরের লালিত একটি স্বপ্নের বাস্তবায়ন।
1: অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় শহর কিয়ামার স্থানীয় বাসিন্দা রস সেমন্স সম্প্রতি স্থানীয় কিয়ামা লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে একটি বই হস্তান্তর করেন। গ্রন্থকারটি তাদের এই বইটি 150 বছর পর ফেরত পায়। বইটি প্রাচীন গ্রিক ইতিহাসের ওপর রচিত। রস সেমন্স সম্প্রতি তার পুরনো পৈতৃক বাড়ি সংস্কারের কাজ করার সময় একটি বন্ধ ফায়ারপ্লেসের ভেতরে কাঠের একটি চায়ের বাক্সের সন্ধান পান। সেই বাক্সের ভেতরেই যত্নে রাখা ছিল বইটি। অ্যান্টিকুইটিস অফ এথেন্স শীর্ষক বইটি 1858 সালে প্রকাশিত হয়েছিল। 1872 সালে কিয়ামা লাইব্রেরি যখন প্রথম চালু হয় তখন

0: সংগ্রহে থাকা 1000 বইয়ের মধ্যে এটি ছিল 506 নম্বর নিবন্ধিত বই। ধারণা করা হচ্ছে গ্রন্থাগার চালু হওয়ার মাত্র 2-3 বছরের মধ্যেই বইটি হারিয়ে গিয়েছিল। বইটি মলাটের ভেতরে 1870 সালে তৎকালীন গ্রন্থাগারের নিয়মাবলী ছাপা রয়েছে। সেখানে উল্লেখ ছিল, নির্ধারিত সময়ে বই ফেরত না দিলে প্রতি সপ্তাহে 3 পেন্স করে জরিমানা দিতে হবে। এই নিয়মে বিলম্ব মাশুল হিসেবে বইটির জরিমানা দাঁড়ায় প্রায় $28,000 অস্ট্রেলীয় ডলার বা প্রায় 19,500 মার্কিন ডলার। 1870-এর দশকে গ্রাহকদের রেজিস্টার্ড খাতাটি হারিয়ে গেছে, ফলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার উপায় নেই যে কে বইটি ধার নিয়েছিল। তাই গ্রন্থাগার কর্তৃপক্ষ এই বিপুল জরিমানা দাবি করছে না।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন বিশ্ববিচিত্রা। বাংলাদেশের সঙ্গীত জগতের জাদুকরী এক অনন্য প্রতিভা সুবল দাস, উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্রের সুপারহিট, জনপ্রিয় কালজয়ী গানের সুরস্রষ্টা তিনি।
0: আজ সুরকার সুবল দাসের 21তম মৃত্যুবার্ষিকী। তিনি 2005 সালের 16 অগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
1: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে সঙ্গীতজ্ঞ সুবল দাসের ব্যক্তি ও সঙ্গীত জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
2: সুরকার ও সঙ্গীত পরিচালক সুবল দাস নিজের সৃষ্টির মাঝেই যিনি অমর।

এরকম আরো অনেক হৃদয় ছোঁয়া গান এখনও শ্রোতাদের মাঝে অন্যরকম মুগ্ধতা ছড়ায়। অনেকে জানেন এইসব গানের অমীয় সুরের স্রষ্টা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির এক সময়কার প্রাণ পুরুষ সুবল দাস। অসংখ্য জনপ্রিয় ও মিষ্টি গানের সুরকার সুবল দাসের 21তম মৃত্যুবার্ষিকী 16ই আগস্ট। 2005 সালের এই দিনে ভারতের লাইফলাইন হাসপাতালে পরলোক গমন করেন তিনি। বাংলা আধুনিক গানের বিকাশে তার অবদান অপরিসীম। অনেক জনপ্রিয় ও কালজয়ী গানের স্রষ্টা তিনি। যে গানগুলো এখন সঙ্গীত মোদীদের মনে অন্যরকম দোলা দেয়, বিশেষ করে সিনেমার গানে তিনি এক নতুন ধারা তৈরি করেছিলেন। সুবল দাসের জন্ম 1928 সালের 26শে ডিসেম্বর। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড়ে কাটে তার শৈশব কৈশোর। তার বাবার নাম রসিকলাল দাস আর মায়ের নাম কামিনী দাস। সুবল দাসের আসল নাম ছিল সুকুমার চন্দ্র দাস। পরবর্তীতে সুবল দাস নামে তিনি সর্বত্র জনপ্রিয়তা লাভ করেন। সঙ্গীতে তার হাতে খড়ি ছিল একেবারে শৈশবে। পরিবারেরই সবাই গান বাজনা ভালোবাসতেন বলেই গানের সাথে তার যোগসূত্র তৈরি হতে সময় লাগেনি। তবে জীবনের শুরুতে তিনি আত্মপ্রকাশ করেন মূলত যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে। সেতার বাদক হিসেবে ওস্তাদ ইসরায়েল খাঁর সান্নিধ্য লাভ করেন সুবল দাস। পরবর্তীতে ওস্তাদ খাদেম হোসেন খান, ওস্তাদ আয়েত আলী খাঁর কাছ থেকেও যন্ত্রসঙ্গীতের উপর তালিম নেন তিনি। সঙ্গীতের পাশাপাশি এই একই সময়ে ফুটবল খেলোয়াড় হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেন। সঙ্গীত এবং ক্রীড়াঙ্গনে যোগপথ নিজেকে মেলে ধরতেই একসময় তিনি কুমিল্লা থেকে রাজধানী ঢাকায় চলে আসেন। আজাদ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক হিসেবে প্রথম বিভাগ ফুটবল লিগে খেলা শুরু করেন, কিন্তু সঙ্গীতের প্রতি বড় বেশি আগ্রহ থাকায় একসময় ফুটবল খেলা ছেড়ে দেন। আত্মনিয়োগ করেন শুধু সঙ্গীতেই। পাকিস্তান আমলে রেডিওতে চাকরি নেন, টেলিভিশনেও সঙ্গীত পরিচালক হিসেবে যোগদান করেন। একজন পরিপূর্ণ সঙ্গীত পরিচালক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন মূলত 1959 সালে। সে বছর তার সঙ্গীত পরিচালনায় প্রথম মুক্তি লাভ করে ফতে লোহানি পরিচালিত চলচ্চিত্র আকাশ আর মাটি। FDC-র তত্ত্বাবধানে নির্মিত এটি ছিল এই দেশের প্রথম ছবি। একই বছরে এটি সহ নির্মিত হয়েছিল এজে কারদার পরিচালিত জাগো হুয়া সাবেরা। এই ছবিতে কামাল লোহানির সাথে সুবল দাস প্রথম কাজ করেন 1957 সালে। 1963 সালে সুবল দাস সঙ্গীত পরিচালনা করেন মসউদ চৌধুরী পরিচালিত প্রীত না জানে রীত। এই ছবিটিও দারুণ জনপ্রিয়তা লাভ করে। এরপর 1965 সালে সঙ্গীত পরিচালনা করেন নজরুল ইসলাম পরিচালিত কাজল চলচ্চিত্রের। 1967 সালে সঙ্গীত পরিচালনা করেন ভানুমতি এবং আলিবাবা ছবির। এভাবেই নিজের প্রতিভা বিকশিত করে ধীরে ধীরে এগুতে থাকেন সুবল দাস। 1970 সালে তার সঙ্গীত পরিচালনায় মুক্তি পায় রফিকুল বারী চৌধুরী পরিচালিত তানসেন, নজরুল ইসলাম পরিচালিত দর্পচূর্ণ এবং স্বরলিপি আর রহিম নওয়াজ পরিচালিত যোগ বিয়োগ সিনেমা। 80-এর দশকে সিনেমার সঙ্গীতে এক পরিবর্তন আনেন সুবল দাস। সামাজিক ছবির বদলে অনেকটা বাণিজ্যিক ছবির দিকে ঝুঁকে পড়েন তিনি। সেখানেও তিনি দারুণভাবে সফল হন। একসময় এফ কবির চৌধুরী পরিচালিত রাজমহল, শীষনাগ, পদ্মাবতী, সৌদাগর, নরম গরম এইসব ছবিতে এক অন্যরকম সুরের ঝংকার

প্রায় একই সময়ে তার সঙ্গীত পরিচালনায় গায়ের ছেলে, অনুরাগ, পুত্রবধূ, দোস্তি, হারানো মানিক, লালু ভুলু, ঝুমুর, গৃহলক্ষ্মীর মতো সামাজিক পারিবারিক ছবিও সুপারহিট করে। ওই সময়ে এফ কবির চৌধুরীর পদ্মাবতী, সৌদাগর, নরম গরম ছবিতেও তিনি অসাধারণ কিছু মিষ্টি গানের সুর করেন। ওরে ও বাঁশিওয়ালা, মনেরই ছোট্ট ঘরে বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব গানের বাইরে রুনালাইলার কণ্ঠে তার সুরের অজস্র আধুনিক গান অন্যরকম জনপ্রিয় হয়ে আছে। সুবল দাসের সুর করা আরও কিছু জনপ্রিয় গান হচ্ছে এই পৃথিবীতে তবে কি আমার নেই কোনো ঠাঁই, কণ্ঠ মানবেন্দ্র মুখোপাধ্যায়, ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু, কণ্ঠ মাহমুদুন্নবী, আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, কণ্ঠ প্রবাল চৌধুরী, যদি বউ সাজগো, কণ্ঠ রুনালাইলা ও খুরশিদ আলম, বন্ধু তুমি শত্রু তুমি আব্দুল জব্বারের কণ্ঠে, স্বজনে গো ভালোবেসে এত জ্বালা বশির আহমেদের কণ্ঠে। সুবল দাস ছিলেন সত্যিকার অর্থে মিষ্টি সুরের এক স্রষ্টা, মেলোডি গানের প্রতি দারুণ রকম দুর্বল ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে প্রচণ্ড রকম অন্তর্মুখী এক মানুষ ছিলেন সুবল দাস, আর এ কারণেই সঙ্গীতে তার অনেক অবদান থাকলেও তিনি খানিকটা অপ্রকাশিত থেকে গেছেন। নিরহংকার এবং উদার মনের মানুষ হিসেবেও বিশেষভাবে পরিচিত ছিলেন সুরকার সুবল।

0: শ্রোতা এতক্ষণ শুনছিলেন শিল্পকথা পর্বটি। একসময় গ্রাম বাংলায় এক ধরনের কথক ছিলেন, তাদের ঝুলিতে অনেক গল্প থাকত। সেই সব গল্প কেচ্ছা বলে তারা ছেলে বুড়ো সবার মন আনন্দে ভরিয়ে দিতেন।
1: পল্লীকবি হিসাবে খ্যাত জসীমউদ্দিন নিজেও বাঙালির কথক সংস্কৃতিরই একজন ছিলেন। তিনি বিচিত্র ভঙ্গিতে হাত নেড়ে নেড়ে জমিয়ে গল্প বলতে পছন্দ করতেন।
0: জসীমউদ্দিন তার সংগ্রহে থাকা গ্রাম বাংলার গল্পগুলো বাঙালির হাসির গল্প নামক বইতে সংকলিত করেন।
1: জসীমউদ্দিনের অপরাপর সাহিত্যকর্মের মতোই বাঙালির হাসির গল্প সংকলনে বাঙালির সংস্কৃতির একেবারে আঁতির রূপটি ধরা পড়েছে।
0: গোপার বউ, পরের ধনে পোদ্দারি, জামাইয়ের শ্বশুর বাড়ি যাত্রা, শ্বশুর জামাই, সত্যকার আলসে, তুম্ভি কাঁঠাল খায়া, আয়না, নাপিত ডাক্তার, দিগ্বিজয়ী পণ্ডিত, শেরটা কত বড় প্রভৃতি বাঙালির নিজস্ব হাসির গল্প। গল্পগুলোকে চিরায়ত গল্পই বলা যায়।
1: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে জসীমউদ্দিনের সংকলিত বাঙালির হাসির গল্প সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক তারিক মঞ্জুর।
2: বইটির নাম বাঙালির হাসির গল্প। এ বইয়ের একটা গল্প দিয়ে আলোচনাটা শুরু করা যাক। এক বোকা জামাই বিয়ের পর প্রথম যাবে শ্বশুর বাড়ি। যাওয়ার সময় মা বুদ্ধি দিল শ্বশুর বাড়ি যাওয়ার সময়ে কাউকে সঙ্গে নেবে না, সেখানে গেলে শাশুড়ি অনেক কিছু খেতে দেবে, কিন্তু সবকিছু খেলে লোকে পেটুক বলবে, তাই শাশুড়ি কিছু পাতে দিতে গেলেই প্রথমে না না বলবে। ছেলে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিজ্ঞা করে রওনা দিল। তখন ছিল দুপুরবেলা, পথ চলতে চলতে দুপুর গড়িয়ে গেল। সে পিছন ফিরে দেখল তার সঙ্গে সঙ্গে ছায়া আসছে। এতক্ষণ সূর্য মাথার উপর ছিল বলে সে দেখতে পায়নি। ছায়াকে বোকা জামাই বলল, ছায়া তুই বাড়ি ফিরে যা, জানিস তো মা আমাকে একা শ্বশুর বাড়ি যেতে বলেছে। ছায়া তবু তার সঙ্গে সঙ্গে যায়। তখন জামাই অনুনয় বিনয় করে বলে, তোকে আমি উড়কি ধানের মুড়কি দেব, কাঁঠাল ভেঙে খেতে দেব, তবু তুই আমার সাথে আসিস না। কিন্তু ছায়া তো পিছু ছাড়ে না। জামাই বউয়ের জন্য এক ছড়া পুঁতির মালা কিনেছিল। ছায়াকে বলল, তুই এই মালাটা নে, আমার সঙ্গে আসিস না। ওই সময় একখণ্ড মেঘ এসে সূর্য ঢেকে ফেলল, ছায়া আর দেখা গেল না। জামাই তখন দ্রুত পা চালিয়ে রওনা দিল। খানিক বাদে মেঘ সরে গেলে আবার সূর্য দেখা গেল। বোকা জামাই ছায়া দেখে এবার বলল, তোকে আমি আমার বউয়ের জন্য কেনা দুই জোড়া কাচের চুড়ি দিয়ে দিচ্ছি, তুই বাড়ি চলে যা। এই বলে সে পথের উপর চুড়ি ফেলে দিল। ওই সময় সে একটা বনের মধ্যে ঢুকে পড়েছিল, ফলে ছায়া আর দেখা গেল না। খানিক চলার পর বনের পথ শেষ হল, আবার ছায়া দেখা গেল। এরপর সে বউয়ের শাড়িও তাকে দিয়ে দিল। এভাবে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ি তাকে অনেক রকম খাবার খেতে দিল। জামাই না না করে কিছুই নিল না। শাশুড়ি মনে করল জামাইয়ের বুঝি শরীর খারাপ করেছে, তাই সে জোরাজুরি করল না। এভাবে প্রায় না খেয়েই জামাই শুয়ে পড়ল। রাতে জামাইয়ের খুব ক্ষুধা লাগলো। শাশুড়ি বড় বড় গোস্তের টুকরো, সন্দেশ, রসগোল্লা, দই, মিষ্টি আর কত রকমের খাবার যে পাতে তুলে দিতে চেয়েছিল, জামাই তাই খিদের জ্বালায় সেগুলোর লোভে বিছানা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে রওনা দিল। এরপর কি ঘটল সেটা গল্প পড়েই বুঝতে হবে। এরকম ২৭টি মজার গল্প নিয়ে বাঙালির হাসির গল্প সাজানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গল্প গোপ্পার বউ, আয়না, নাপিত ব্রাহ্মণ, কে বড়, টুনটুনি আর টুনটুনা, সমানে সমান, ভাগাভাগি ইত্যাদি। এগুলো আসলে লোকগল্প। জসীমউদ্দিন সেগুলো পল্লী গায়ে শুনেছেন এবং পরে লিখে রেখেছেন নিজের ভাষায়। বাংলার বিভিন্ন প্রান্তরে এরকম লোকগল্প ছড়ানো ছিটানো আছে। এসব গল্পের ধারাবাহিকতায় পরে তিনি আরও কিছু গল্প সংগ্রহ করেন। সেগুলো বাঙালির হাসির গল্পের দ্বিতীয় খণ্ডে সংকলিত হয়। গল্পগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। এখনও পাঠক এসব গল্প পড়ে মোহিত হয়। গল্পগুলোর মধ্যে বাঙালির বোকামির পরিচয় আছে, বুদ্ধি পরিচয় আছে। এসব গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের পল্লী অঞ্চলের সমাজ ও সংস্কৃতির রূপটি ধরা পড়ে। ঘরের দাওয়ায় বসে, বাজারের আড্ডায়, বিয়ে বাড়িতে, খেতে খামারে কাজ করতে গিয়ে, কাঁথা সেলাইয়ের সময়ে কিংবা নানা উপলক্ষ ও অবসরে পল্লীগ্রামের মানুষ এসব গল্প বলে কিংবা শুনে আমোদ লাভ করত।
0: শুনছিলেন গ্রন্থ পরিচিতি পর্ব। শ্রোতা সঙ্গী, সিনেমার গান পর্বে আজ শুনবেন নাচের পুতুল ছায়াছবির গান কত নিঝুম রাতের মধু স্বপ্ন গেথে। আমি আমার এ গান ওগু দিলাম তারে।
1: শবনমের লিপে গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। শবনমের বিপরীতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা শুনছিলেন সিনেমার গান। শ্রাবণের শেষ দিন সমাপনের সঙ্গে সঙ্গে বর্ষা বিদায় নিয়েছে, প্রকৃতিতে এসেছে ঋতুর রানী স্নিগ্ধ শরৎ।
1: শরৎ নিয়ে আসা পাকাতাল, নিয়ে আসে শারদীয় উৎসব আর নদী তীরে হাওয়ার দোল খাওয়া শুভ্র কেশী কাশফুল। ভাদ্র আশ্বিনের শরৎকাল সকলের সুন্দর কাটুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
0: উত্তরণ প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। উত্তরণে আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশিদ, উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম
1: ও আমি AKM শোয়েব, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সপ্তাহ পরিক্রমায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে যথাসময়ে হাজির হয়েছি আমি সুরাইয়া সুলতানা
1: এবং আমি এস এম আসাদুজ্জামান। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: আয়োজনের শুরুতে শোনাব শেষ ঠিকানা ছায়াছবির গান, শিল্পী রুনা লাইলা।
1: গানটি শুনতে চেয়েছেন বিশ্বই সরাইল পাংশা রাজবাড়ি থেকে, বর্তমানে হর্টিকালচার সেন্টার কাশিয়ানী গোপালগঞ্জে রয়েছেন। সেখান থেকে লিখেছেন মোহাম্মদ রেজাউল ইসলাম, সাথে আছেন লুৎফর জোয়ারদার ও আব্দুর রহমান।

0: তুমি ছাড়া বাঁচি না, ছেঁচড়ে গান শিল্পী মনির খান ও কনক চাপা।
1: শুনতে চেয়েছেন চর হাতি ভাঙা কাঠার বিল, দেওয়ানগঞ্জ জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন, শীতলকুচি কোচবিহার ভারত থেকে শহীদুল ইসলাম,
0: তুলন্দ ধামেশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া, মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোহাম্মদ শামীম হোসেন,
1: কালাইবাড়ি নিশিপুকুর কালাইবাড়ি পোরশা নগা থেকে মোহাম্মদ আলাউদ্দিন আলী, মরিয়াম আক্তার শেলী, আফিয়া জান্নাত ও মাসুমা জান্নাত।

0: ঘিওর মানিকগঞ্জ থেকে মোফাজ্জল হোসেন, জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদিয়াসান মামুন, আরিয়ান শামীম, সানা ও আজিজ খান।
1: মাখারপুর ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে মোহাম্মদ, মানিকগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল। আপনারা শুনতে চেয়েছেন আম্মাজান ছায়াছবি গান,
0: শিল্পী আয়ুব পাত্র, কনক চাপা।

0: এবারে কুসুম কলি ছায়াছবির গান শিল্পী এন্দ্র কিশোর ও রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে এস এম সাবেদ আলী, কেন্দুয়া বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে মোহাম্মদ জিয়ারুল মণ্ডল, অনাথ বন্ধু বিশ্বাস।

0: জিএমপুর চুরিডাঙ্গা খাপাড়া দৌলতপুর মানিকগঞ্জ থেকে নার্গিস আক্তার, আকি আরিয়ান ও মেহেদি মামুন।
1: শুনতে চেয়েছেন আলোর মিছিল ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: বলো না ভালোবাসি, ছাছবির গান শিল্পী কনক চাপা ও ইন্দ্র কিশোর।
1: শুনতে চেয়েছেন শহর গোবিন্দপুর ঘাটাইল টাঙ্গাইল থেকে মাসুম মাহমুদ পরশ, ফারহানা জেরিন, মাহমুদ আক্তার মিতু, আসাদ ফাহাদ, নাসির হোসেন।
0: সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে এটিএম আতার রহমান রঞ্জু, মোসাম্মদ মাহমুদা, পারভিন মোহনা,
1: এস এম এম এস হোসেন। আপনি লিখেছেন ওয়াবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে।
0: চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: শুনছেন অনুরোধেরাশন নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: এবার শোনাব নিষ্পাপ ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন।
0: পছন্দ আপনাদের। রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস, বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস এবং সৈকত কুমার দাস।

0: এবারে অভিযান ছায়াছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন উত্তর মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকিরুন্নেসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম ও মোসাম্মদ মুন্নি খাতুন, পূজা রানী ঝা এবং মোহাম্মদ সোহেল রানা।

0: এবার গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা। শ্রী দীপক চক্রবর্তী হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, সাথে আছেন বিথি চক্রবর্তী, প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা এবং হরিমোহন রায়। বাসু শিকদার বাড়ি বাবুখালী মোহাম্মদপুর মাগুরা থেকে শিকদার হাসান, সোনিয়া শিকদার, শারমিন শিকদার।
1: তারাগঞ্জ রংপুর থেকে এইচ এম মাজেদুল ইসলাম, উম্মে সালমা, মোহাম্মদ মুহিদ আল হাসান এবং মোহাম্মদ নাইম আল হাসান।
0: আপনাদের সবার পছন্দ বিপদজনক ছায়াছবির গান,
1: শিল্পী আসিফ আকবর এবং বেবিনাজ নিন।

0: গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর গাজীপুর থেকে ফরহানা জেরিন মাসুম মাহমুদ পরশ
1: সেরাজিয়া করিমগঞ্জ থেকে হাফসা বেগম জয় সাথে আছেন নাইম নুসাইবা আতেকা জাকির হাবিব আজাদ ও সাউদা
0: জয়সিদ্ধি একনা কিশোরগঞ্জ থেকে মাহমুদুল হাসান জয়ানী সাথে আছে প্রত্যয় সিদ্দিকী মিথিলা মেকপূর্ণ ও আমাদুল্লাহ আয়াত
1: প্রেমে তাজমহল ছাড়া ছবি গান শুনতে চেয়েছেন শিল্পী কনক চাপা ও এন্ড্রু কিশোর

0: সখীপুর টাঙ্গাইল থেকে মিনহাজউদ্দিন ফারহানা মিতু মাসুম এবং নাসির
1: পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন
0: গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু সজীব সুমাইয়া শিরিন শিলা
1: তিনমুর উলিপুর কুড়িগ্রাম থেকে বাবলু লাবলু লাবলি ও বাবলা
0: আপনারা শুনতে চেয়েছেন নাচনি ও আলী ছায়াছবির গান
1: শিল্পী মনির খান এবং সাদনা ইয়াসমিন

0: দুল্লা পংবাজারা নাগরকুটাঙ্গাইল থেকে আরসিনা আমিনুর রহমান, মুশফিকা নরিন, ফাতেমা তিশা, মেহেদি কামাল, ইসমাইল আব্দুল আলী, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেলিনা, মোহাম্মিনুর রহমান, নীরব আহমেদ, শকুর খান।
1: রামপুর নলভাঙ্গা বারোবাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, সাথে আছেন মোসাম্মদ মিনু পারভিন, মোসাম্মদ জামিনী খাতুন, মোহাম্মদ আফিফ হোসেন, মোহাম্মদ লাবিব হোসেন, অর্জুন চন্দ্র শীল ও পূজারানী শীল।
0: আপনারা সবাই শুনতে চেয়েছেন কেমন থেকে কেমন ছায়াছবির গান,
1: শিল্পী রুনা লায়লা ও আগুন।

0: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজন পর্যন্তই। সময়ের সাথে সাথে আমাদেরও চলে যেতে হবে, তবে যাবার আগে আরও একবার জানিয়ে দিতে চাই অনুরোধের আসন নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা। অনুরোধের আসন নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেইল ঠিকানা বিপি নিবেদন 201@outlook.com।
1: নিবেদন গ্রন্থনে ছিলেন দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সিরাজুল আলম ও মোহাম্মদ রাশেদুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
0: বন্ধুরা, আগামী আয়োজনে আবার আপনাদের পছন্দের গান শোনাতে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্যখাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে একথা বলেন। অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী দেশের মৎস্য সম্পদ রক্ষায় হাওড় ও জলাশয়ের পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে বলেন, প্লাস্টিক সহ আবর্জনা ফেলার কারণে ধীরে ধীরে মাছের আবাসস্থল দেশের খাল বিল নদী নালা এবং হাওড় জলাশয়ের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় তিনি জিডিপিতে মৎস্যখাতের অবদান, মৎস্যখাতের উন্নয়ন এবং মৎস্যজীবী ও জেলেদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন আধুনিক ও যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, চলতি অর্থ বছরে প্রথমবারের মতো সুন্দরবন ও হাওড় অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফ সহায়তার আওতায় আনা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ির ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় এক জনসমাবেশে তিনি দেশের মানুষের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিতে বাধা এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সকল শক্তি দিয়ে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি জনগণকে তার দলের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি বাংলাদেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে বিকালে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার। তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি হল জনগণকে আত্মনির্ভরশীল করে তোলা, দেশের অর্থনীতি গতিশীল করা এবং শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে তরুণ যুবকদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। পরে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীরবিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। প্রথমে অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি আজ বরিশালের কাশীপুর ইছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সরকার তথ্য কমপ্লেক্সের আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কমপ্লেক্সের অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দুটো বিষয়কেই সমান গুরুত্ব দিচ্ছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছয়টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে কবিরা গুনাহের পরিণাম সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা ৭টা বেজে ২০ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশীর শুনবেন সকাল ৭টা ৪৫ মিনিটে। সকাল ৮:৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল ৯:০৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০ মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২:২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবই ছোট পরিবার বিকেল ৪:০৫ মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসন লেটস স্পিক ইংলিশ বিকেল ৫:৩০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনারি ফসল সন্ধ্যা ৬:০৫ মিনিটে। সন্ধ্যা ৭:০৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা ৭:৩০ মিনিটে। রাত ৮:১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান গবিষ্যর রাত ১০:০৫ মিনিটে। এছাড়া এফএম ৯০ মেগাহার্জে রাত ১২:১৫ মিনিটে নিশুত অনুষ্ঠান শুনবেন নাটক ধূসর আলো রচনা ও প্রযোজনা মোহাম্মদ আবুল কাশেম। এফএম এর অনুষ্ঠান এফএম ৯৯ মেগাহার্জে সন্ধ্যা ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২:১০ মিনিট এবং বেলা ২:১৫ মিনিট থেকে রাত ১১:১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৬টা থেকে রাত ১১:১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

0: ও ময়মনসিংহে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপে 24.10 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 73%, সন্ধ্যে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:34, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:30। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হলে বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজ এ। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: সব লোক তারাই যারা বলে, হে খোদা, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত অনুগত দাতা, এবং এরা রাতের শেষ ভাগে খোদার নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে থাকেন। আমাদের অভাব অভিযোগ এবং আমাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যে রাতের শেষ ভাগে পরম করুণাময়ের দরবারে আমরা ফরিয়াদ জানাব, মিনতি করব বিনীতভাবে অনুগত হয়ে।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিরাহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। আমাদের ঘড়িতে এখন সময় সকাল ৬টা। আজ সোমবার, দোসরা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, তেসরা রবিউল আউয়াল ১৪৪৮ হিজড়ি, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারের সাথে, আপনাদের সবার প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমিউনিটি ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০, এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। প্রথম পালার অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে আমরা দুজন, সৈয়দা মানোয়ারা বেগম ও সৈয়দা শাহান আরা চৌধুরী। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহলের ১৩-১৫ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: أعوذ بالله من الشيطان الرجيم